আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম অধিবেশন। এই অধিবেশন আপনারা শুনতে পাবেন আকাশবাণী আগরতলা ও নিউজ অন ইয়ার। ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন লাইভ অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 22 বৈশাখ 1948 শতাব্দ, 28 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 12 মে 2026 খ্রিস্টাব্দ।

0: report, he added. During an event on maternal health care at the White House, Trump asked the participants to keep their remarks short as he had a meeting with a large group of generals on the issue of Iran. Trump received the Iranian proposal on Sunday amid hopes that it could lead to a breakthrough to end the war with Iran that began on February 28th, blocking the key sea route for global oil supplies, leading to fuel shortages in several countries. In a social media post, Trump said that he has read the response from Iran's so-called representatives and he didn't like it, calling the response totally unacceptable. In IPL cricket, Delhi Capitals defeated Punjab Kings by 3 wickets at the Himachal Pradesh Cricket Association Stadium in Dharamshala last night. Today, Gujarat Titans will take on Sunrisers Hyderabad at the Narendra Modi Stadium, Ahmedabad. The match will start at 7:30 p.m. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala. সুভাষিত অনুষ্ঠানে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
2: ওরিয়েন্টাল সেমিনারিতে যখন পড়িতেছিলাম তখন কেবলমাত্র ছাত্র হইয়া থাকিবার যে হীনতা তাহা মিটাইবার একটা উপায় বাহির করিয়াছিলাম। আমাদের বারান্দার একটি বিশেষ কোণে আমিও একটি ক্লাস খুলিয়াছিলাম। রেলিংগুলা ছিল আমার ছাত্র, একটা কাঠি হাতে করিয়া চৌকি লইয়া তাহাদের সামনে বসিয়া মাস্টারি করিতাম। রেলিংগুলার মধ্যে কে ভালো ছেলে এবং কে মন্দ ছেলে তাহা একেবারে স্থির করা ছিল, এমনকি ভালো মানুষ রেলিং ও দুষ্ট রেলিং, বুদ্ধিমান রেলিং ও বোকা রেলিংয়ের মুখশ্রীর প্রভেদ আমি যেন সুস্পষ্ট দেখিতে পাইতাম। দুষ্টু রেলিংগুলার উপর ক্রমাগত আমার লাঠি পড়িয়া পড়িয়া তাহাদের এমনি দুর্দশা ঘটিয়াছিল যে প্রাণ থাকিলে তাহারা প্রাণ বিসর্জন করিয়া শান্তি লাভ করিতে পারিত। লাঠির চোটে যতই তাহাদের বিকৃতি ঘটিত ততই তাহাদের উপর রাগ কেবলই বাড়িয়া উঠিত। কি করিলে তাহাদের যে যথেষ্ট শাস্তি হইতে পারে তাহা যেন ভাবিয়া কুলাইতে পারিতাম না। আমার সেই নীরব ক্লাসটির উপর কি ভয়ঙ্কর মাস্টারি যে করিয়াছি তাহার সাক্ষ্য দিবার জন্য আজ কেহই বর্তমান নাই। আমাদের উত্তরবর্তীগণ ইহাদের শিক্ষকতার ভার আজও কেহ গ্রহণ করে নাই, করিলেও তখনকার শাসন প্রণালীতে এখন কোনো ফল হইত না। ইহা বেশ দেখিয়াছি, শিক্ষকের প্রদত্ত বিদ্যাটুকু শিখিতে শিশুরা অনেক বিলম্ব করে, কিন্তু শিক্ষকের ভাবখানা শিখিয়া লইতে তাহাদিগকে কোনো দুঃখ পাইতে হয় না। শিক্ষাদান ব্যাপারের মধ্যে যে সমস্ত অধিকার, অধৈর্য, ক্রোধ, পক্ষপাতপরতা ছিল, অন্যান্য শিক্ষণীয় বিষয়ের চেয়ে সেটা অতি সহজেই আয়ত্ত করিয়াছিলাম। ওরিয়েন্টাল সেমিনারিতে বোধ করি বেশি দিন ছিলাম না, তাহার পর নর্মাল স্কুলে ভর্তি হইলাম। তখন বয়স অত্যন্ত অল্প। একটা কথা মনে পড়ে, বিদ্যালয়ের কাজ আরম্ভ হইবার প্রথমেই গ্যালারিতে সকল ছেলে বসিয়া গানের সুরে কি সমস্ত কবিতা আবৃত্তি করিতে হইত। শিক্ষার সঙ্গে সঙ্গে যাহাতে কিছু পরিমাণে ছেলেদের মনোরঞ্জনের আয়োজন থাকে নিশ্চয় ইহার মধ্যে সেই চেষ্টা ছিল। কিন্তু গানের কথাগুলো ছিল ইংরেজি, তাহার সুরও তথৈবচ। আমরা যে কি মন্ত্র আওড়াইতেছি এবং কি অনুষ্ঠান করিতেছি তাহা কিছুই বুঝিতাম না। প্রত্যহ সেই একটা অর্থহীন একঘেয়ে ব্যাপারে যোগ দেওয়া আমাদের কাছে সুখকর ছিল না। অথচ স্কুলে কর্তৃপক্ষেরা তখনকার কোনো একটা থিওরি অবলম্বন করিয়া বেশ নিশ্চিন্ত ছিলেন যে তাহারা ছেলেদের আনন্দ বিধান করিতেছেন, কিন্তু প্রত্যক্ষ ছেলেদের দিকে তাকাইয়া তাহার ফলাফল বিচার করা সম্পূর্ণ বাহুল্য বোধ করিতেন। যেন তাহাদের থিওরি অনুসারে আনন্দ পাওয়া ছেলেদের একটা কর্তব্য, না পাওয়া তাহাদের অপরাধ। এই জন্য যে ইংরেজি বই হইতে তাহারা থিওরি সংগ্রহ করিয়াছিলেন তাহা হইতে আস্ত ইংরেজি গানটা তুলিয়া তাহারা আরাম বোধ করিয়াছিলেন। আমাদের মুখে সেই ইংরেজিটা কি ভাষায় পরিণত হইয়াছিল তাহার আলোচনা শব্দতত্ত্ববিদগণের পক্ষে

0: পক্ষে নিঃসন্দেহে মূল্যবান। কেবল একটা লাইন মনে পড়িতেছে, কলকি পুলকি সিঙ্গিল মেলালিং মেলালিং মেলালিং। অনেক চিন্তা করিয়া ইহার কিয়দংশের মূল উদ্ধার করিতে পারিয়াছি, কিন্তু কলকি কথাটা কিসের রূপান্তর তাহা আজও ভাবিয়া পাই নাই। বাকি অংশটা আমার বোধ হয় ফুল অফ গ্লি সিঙ্গিং মেরিলি মেরিলি মেরিলি।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ আকাশবাণী আগরতলা। অঞ্জলি অনুষ্ঠানে আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। প্রথম গানখানি শুনুন মনুময় ভট্টাচার্যের কণ্ঠে।

গানখানি শুনছিলেন শম্পা গুণ্ডুর কণ্ঠে, সেই সাথে শেষ হলো অঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

পংকা হাম আকাশবাণী আগরতলা খানাই টংনাই যত লোকরং ফাইছিং ফুংকুচংনি হামজামাই ফরে চেঙ্গো তিনিনি হাইনি খরাং পান্দা তিনি গ্রাক সাল তালতুং তালনি সাল নৈশনি সাল চিব্রিরা থামচিবা টুইপ্রা বিসি মে তালনি সাল চিনি সাল নৈশাই নৈশিদক ইংরাজি বিসি মিটার নেরা থামচিদক ফোটাব্রে একবার সা সাই নেরা দক চিচুকো কিলে হচ্ছ তাই সারা চা পয়েন্ট দক মেঘ হচ্ছ অ পান্ডা অভিনীত আও তিনি মেটালনি সাল চিনি সাল ও সাল ইন্টারন্যাশনাল নার্স ডে হে পালাইলাইতাম দাখলাই বিসিনি কক বর্তমানখা আওয়ার নার্স আওয়ার ফিউচার এম্পাওয়ার্ড নার্স সেভ লাইফ চিনি নার্স চিনি থিনাং বংনি ফান বাইন চিনি লংমা বানচিও একবার সেভ অঙ্গ আও ফাটিকে ও ইন্টারন্যাশনাল নার্স ডে তামনি বাকি পালাইজাখা বা তামনিংখা আবো রাচিচুকু ডকজিবা বিসিও ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস বরক পালাইনান চেঙ্গো আবো পালাইনানি চেমগানিয়াগুলো রাচিচুকু স্নিজি ব্রী তিনি হাই সালো ফ্লোরেন্স নাইটিংগেল নি আসাইমান সালনো বরম রেনা নি নাহারিনো আফরুন চিমিনো সালনো পালালে ফাইও ব আচাইখ্যা রাচিচার নিশি বিশিনি মেতালনি তিনি হাই সালনো ইটালিনি ফ্লোরেন্স টাউন একবার ফ্লোরেন্স দলিব ব কাইসা মুংগুনাং ব্রিটিশ নুখুংনি নুখুঙ্গ আচাইও উফানমুং এডওয়ার্ডস তাই বুমানিকে ফ্রান্সিস নাইটিংগেলস বুমা বুফানি নাহারমুংন বাকগৈব বিনি সামুঙ্গ ব লাম রমখা বড় রং চুবানানি বাকে তিনি বিনি আসাইমা সালন তামনি বাকে সাইনি হারজাগনকে ব ও নার্সনি সামুং তাম ও বিনিয়াক বেলাইকে কতর তাই কুয়ার ব রাচিচার থামচিব্রী বিশিনি ক্রিমিয়ার জবাব বিমানমানজাক সেনক্রাগ্রগ্ন জবাবই গবংমা সেনক্রাগ্রগ্ন হামৃতি সাকা আবন বগৈব খরক থামচিচার নার্স নতি কাইসা বদল সামই তুরস্কনি উস্কুতারি ব্রিটিশ হসপিটাল ব আসামুন তানান বাকে ইয়াপ্রি সেকা হাইন বাকে ব গবংমা বরম রগু মানখা তাই বন বিনি আসাইমা সালন মুটু খাইন বাকে তিনি অ সালন সাইনি হারজাকা ইন্টারন্যাশনাল নার্স ডে হে আও তিনি হাই সালো অবন সময় টাংলাই খাকরা খাই বরকন চুবানাই তৈ ফানাই বংনি সামুং কাহামকে টংমানানি বাকে অবন সময় টাংলাই যরং বরম রায় ফাদি তাই নামা জাগা চুবালায় হাইন খরং তাব খালায় কক কাহাম সিস্টার নিবেদিতা সিলামনি কক রক খরকসা সৈ

0: বাজিয়েই দঙ্গ। বিশি চুকুচি কামানো রুগী নাই বিশি থগিন জুদা জুদা খেয়ে পান্দা বোধাং রক সংসার চাখা আবনু রুগী নাই আকাশবাণী আগরতলানি ফাঁসিংতেই শাস্ত্রীয় সঙ্গীত নিনে মুঙ্গি নেয় কাশা পান্দা যুগালি চাখা আবো ও পান্দা অঙ্গানু ও মে তালনি ফাশালো সাল চিবা এবার 15 মে 2026 শারিক সঞ্জা দামদক নিশিমি আগরতলানি সুকান্ত একাডেমি ও পান্দা অঙ্গানু আবুনি বাকি ও পান্দা ও মানজাংনানি বাকি যতন নকাবকজাকো জেবর রক সাল ব্রহ্ম পান্দা খানা নাই আকাশবাণী আগরতলা বাই গদালজাক বড়ক যতন ও পান্দা ও মানজাকি মানবাই নাই আকাশবাণী বিশি চুকুচি বিশি পংমানো লগি নাই ও মে তালনি ফাশালো ও পান্দা ও মানজাকনানি বাকি হাইনো হাই লুকুরগ্ন কবক যাক তাই যত বরং নাই ও পান্ডব মানজক ফাই মান হই সাকলাই যাক সাল যত নুইতমান রাখনাই সাল অঙ্কা মে তালনি সালচি বা এবার 15 মে ও
1: আশিক জোড়া খালাইয়া সাকলাইম থাইছে তাও খালাই সেবক বরকলমানি কগ্র
0: আও সেবক বরক তালামানি কক আনি ফৌজে কেসে দমানি আবংখা স্পেশাল এক্সিকিউটিভ আচক থাইনি বাগাই নাই কাই দক সাই থামরা দক চিসনি ইয়াকাবা 6367 আচক থাইও বরক কতালকে শীতকনানি বাগাই কয়লাই সানজাগো মুচৌনে ক্যান্ডিডেটস রক নাংমানি ফরমেটো কয়লাই সুপুঙ্গই সিনেমুংব্লাই রক যত রুই নাই ও মে তালনি সালনি চিনি বিশিঙ্গ এবার মে তালনি 20 তারিখনি বিশিঙ্গ জানি জানি গানানি পুলিশ থানাও থাঙি নাই জমা মারি নাই কাহামকে সাইমানানি বাকি ত্রিপুরা পুলিশনি ও ওয়েবসাইটও নাইমান নাই ওয়েবসাইট খা www.police.tripura.gov.in ও ওয়েবসাইটও নাইমান নাই ওয়েবসাইট নাইন হাইতে সাপির www.police.tripura.gov.in ও ওয়েবসাইট ও আওয়াইমুং সেলাই জাকমানি ইংখা নই সাই নই চি নই বিশি নি নভেম্বর তালনি সালথাম সালনি অ্যাডভার্টাইজমেন্ট নাহারি নাই সাকলাই জাকমা নরগিন ও সেলাইমুং খ্লাই জাগো আপনি বাকি তাবুক তাইসা কতাল খে ও আচুক থানি বাকি নাই বরক তালাং জাগাই দঙ্গ
1: আও ফারিকে চিনতে কেসা সেবক বরক তালাংমান কক নাইলেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বাই নঙ্কর যাক অনলাইন বিশিং দিয়ে কবিলার নয়াকে সাজাকা বুক চা দঙ্গ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান তাই গ্রেড টু জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড ওয়ান দঙ্গ আন্ডিজাব খরকতাম এস চিরংবাগী খরকজা তাই এস চিরংবাগী খরকজা বেবাগে গাইবা গ্রেড টু নি বাকি দঙ্গ আনরিজার্ভ খরক নেই তাই এস তিরঙ্গ খরকচা গ্রেড ওয়ান বাকিংকে ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তাই গ্রেড টু নি বাকিংকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তঙা নাই সাজাখা উমর বিসি ব্রিচিন বিসিংনা নাই এস টি এ সিরং বাকিংকে বিসিবা গবং ফানো যোগান হই সাজাখা কয়বিলেনানি পাইথাক সালকে বসকাং জুন তাননি সাল চিনি সালনি বিসিঙ্গ রুনা নাই হই সাজাখা আশুক জোড়া খালাইয়া সেবক বরকলংমানি কগ্র হাইন খরঙ্গ তাও খালাইন নবর তিবানি কক কিসা নখ কিসামিসা চুমুই নুকজাগানো তাই ফেরংর কগৈ গরংসা গরংসু থাইরগ ওয়াতিরক ফানো ওয়াইমান হই সাজাখা কচুকো তঙ্গানো টুংমারি 34 ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুকজাগানো 24 ডিগ্রি সেলসিয়াস থাকায় দাম নিশ্চয় তঙ্খা কচুকো 33 ফুটা 2 ডিগ্রি সেলসিয়াস তাই খামো নুকজাখা 23 ফুটা 7 ডিগ্রি সেলসিয়াস নগর তৈহকনিমারি তঙ্খা রাও

0: আশিক জরা রসামং খালাকে পাইথাকো অধিরাজ দেবরমণি খুক্তই আকাশবাণী আগরতলা অবন লগিন পাইখা তিনি ফুংনি কবরক হায়ুনি খরং পান্ডা যতন ফুং কাহাম
1: ফুং কাহাম

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় বাংলা এবং স্থানীয় ককবরক সংবাদ।

0: আজ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে শপথ নেবেন আরো চারজন মন্ত্রী, এদের মধ্যে দুজন বিজেপি, বাকি দুজন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। এটি হবে অসমে এনডিএ তৃতীয় সরকারের নেতৃত্বে মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমের এক পোস্টে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী হবেন। আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজন্তা নিউগাও। অতুল বোরা হলেন অসম গণ পরিষদ অগভর সভাপতি এবং চরণ বোরো বোরোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। তারা উভয়ই পূর্ববর্তী এনডিএ সরকারের মন্ত্রী ছিলেন। অজন্তা নিউগাও পূর্ববর্তী সরকারের মন্ত্রী ছিলেন। অন্যদিকে রামেশ্বর তেলি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। 2026 সালে বিধানসভা নির্বাচনের মাধ্যমে রাজ্যে রাজনীতিতে ফিরে এসেছেন। এর আগে গতকাল দিনের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করার সময় ডক্টর শর্মা জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এবং এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। খানাপাড়া ভেটেরিনারি কলেজের মাঠে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, 126 সদস্য বিশিষ্ট অসম বিধানসভায় বিজেপি একাই 82টি আসনে জয়লাভ করেছে। জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10টি করে আসনে জয়ী হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন এআইএডিএমকে বিধায়কের একটি দল, পি ভেনুমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ারের সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল ইরাপ্পারি পালানের স্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাস নাথন পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। পুরনিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো এবং একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। আজ তাকে আদালতে পেশ করবে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলেই অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় গুজরাটের ভাদোদারায় আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময়ে বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন।
1: পিছলে কুছ বর্ষো মে দুনিয়া লাগাতার অস্থির পরিস্থিতিও সে গুজর রহি হ্যায়। পহলে করোনা কা সংকট, ফির বৈশ্বিক আর্থিক চুনৌতিয়াঁ আর আব পশ্চিম এশিয়া মে বড়তা তনাব। পশ্চিম এশিয়া মে যুদ্ধ সে বনি পরিস্থিতিয়াঁ ইস দশক কে বড়ে সংকটো মে সে এক হ্যায়। এসে সময় মে দেশ কো জন ভাগিদারি কি শক্তি কি বহুত বড়ি আবশ্যকতা আজ জরুরত হ্যায় कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें।
0: सरकार जानिए छे जे देशे पेट्रोल और डीजल पर्याप्त मजूद रही है और घरोवा

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ করবেন বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, এনডিও শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আবারও জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, এলপিজি ডিস্ট্রিবিউটারশিপের সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে।

0: থাকার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তর্মন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান যে কোন এলপিজি ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারে মজুদ ফুরিয়ে যাওয়ার কোন খবর পাওয়া যায়নি। গত তিন দিনে রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000-এর বেশি সিলিন্ডার বুকিং এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তেল শোধনাগারগুলিতে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদও বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কার পুলিং ব্যবহারের পক্ষেও মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुने, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
0: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানিয়েছেন যে 2026 সালে খরিফ মরশুমের জন্য দেশে সারের মজুদ 51%-এরও বেশি রয়েছে। তিনি বলেন যে সংকটকালীন এই সময়ের পর থেকে সারের অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানির হার দাঁড়িয়েছে 76.78%। বৈঠকে বক্তব্য রাখার সময় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অপিশ কুমার শর্মা জানান যে পশ্চিম এশিয়ায় অবস্থানরত ভারতীয় নাবিকেরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টার মধ্যে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে। 11টি ভারতীয় জাহাজ ইতিমধ্যেই নিরাপদে ফিরে এসেছে। অন্যদিকে ভারতের পতাকাবাহী বহনকারী আরও 13টি জাহাজ ওই এলাকায় অবস্থান করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে তার এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্রে এবং মানুষে মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তার আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটিনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্কে বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। ধর্মশালায় গতকাল আইপিএল ম্যাচে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে পাঞ্জাবকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে পাঞ্জাব 5 উইকেটে 210 রান করে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ আইপিএল ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল, স্থানীয় সংবাদ এরপরেই।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন ভোটকেন্দ্রের খসড়া তালিকা গতকাল প্রকাশ করেছে এবং ভোটকেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তির নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। আসামে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ শপথ গ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয়

0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে যোগ দেবেন। উল্লেখ্য, 126 সদস্যের আসাম বিধানসভায় এনডিএ 102 আসন পেয়েছে, যেখানে বিজেপি 82 আসন এবং তাদের মিত্রদল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকে 10 করে আসন জিতেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় গতকাল গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে গতকাল মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক ও পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, সোমনাথ মন্দির অটল বিশ্বাস, দেবত্ব এবং দেশের চিরন্তন আত্মার এক পবিত্র প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, সোমনাথ অমৃত পর্ব শুধু অতীত উদযাপনের উৎসব নয়, বরং এটি আগামী 1000 বছর ধরে দেশের অনুপ্রেরণা হয়ে থাকবে।
1: মই ইহা দেখ রহা হু ভারত কে উস অবিনাশী স্বরূপ কো জিসে সদিও কে কুৎসিত প্রয়াস ভি না মিটা সকে না হারা সকে আর মই ইহা দেখ রহা হু সোমনাথ কা অমৃত মহোৎসব ই কেবল অতীত কা উৎসব নহি হ্যায় ইয়ে अगले 1000 वर्षों के लिए भारत की प्रेरणा का महोत्सव भी है।
0: এর আগে প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রভাস পতনে হামিরজি গোহেল সার্কেল পর্যন্ত 1 কিলোমিটার দীর্ঘ একটি রোড শো করেন। রোড শো চলাকালীন তিনি সমবেত বিশাল জনতাকে অভিবাদন জানান। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পিএম কুসুমে সৌরশক্তি ব্যবহারে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছেন। গতকাল সাতডুবিয়া গ্রামে পিএম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করে তিনি একথা বলেন। মন্ত্রী জানান, বিদ্যুৎ দপ্তর এবং ট্রেডার যৌথ উদ্যোগে পিএম কুসুম প্রকল্পের অধীনে ইতিমধ্যেই 8364টি সৌরচালিত পাম্প স্থাপন সম্পন্ন হয়েছে। আরও 2531টি পাম্প স্থাপনের কাজ বর্তমানে চলছে। এছাড়া সৌরশক্তি চালিত মোহনপুর চা বাগান গ্রামও ঘুরে দেখেন তিনি। মন্ত্রী বলেন, এই পর্যন্ত 8364টি পাম্প স্থাপনের মাধ্যমে প্রায় 41,820 জমিতে সেচ সুবিধা পৌঁছে গেছে। এই সাফল্যের জন্য উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ আইন 2025 বা ভিবিজি রামজি কার্যকর করার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের 1 জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকায় কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানের বিধান রয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। গতকাল চম্পুজলায় ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি একথা বলেন। প্রশিক্ষণ কেন্দ্রে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও উৎপাদিত সামগ্রী বাজারজাত করা শেখানো হবে বলে জানান তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ী মহলের কাছে বৈদেশিক মুদ্রা নির্ভর ব্যয় সংযত করার আহ্বান জানিয়েছেন। গতকাল নয়াদিল্লিতে সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম। বর্তমানে বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে সতর্ক ও পরিকল্পিত ব্যয় ব্যবস্থাপনা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পড়ব সমীর দেববর্মা হাসনে চংবরী কমিশন এডিশনী বিলেজ কমিটি চংবরী বাকি তিয়ার খাইমু চেঙিরেখা কমিশন মিয়া ভোট সেন্টার মৌরম তিকলাইকা তাই মিয়া নিশিমি ভোট সেন্টার মৌরম সাকাও সানমু তাই কেবেং মূ ইয়াসাক মূ সামু চেঙিরেজাকা আবো অ তাল চিবা সালমারি জরা টানো সানমু তাই কেবেং মূ সানমু পাইয়ানো অ তাল চিদক সালমারি ও বিলেজ

0: কমিটি রকনি ভোট সেন্টার নি পাইথাক মৌরেম তিখলাই জাগান ও টাল নি চিচার সালমারি মন্ত্রিপক্ষ নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব পালাইমানি জরা মিয়া গুজরাট নি সোমনাথ মান্ডব খুলুমকা তাই মতাই রেখা ও মান্ডব নি চেংরমা বিশি সিনচি বা পুংমানোর গই মিয়া মতাই কতর সংসার জাখা আপনি উল কুম্বা বিশেক তাই বানাতি সামানি পান্ডা পাইরে জাখা আপনার গই মন্ত্রিপক্ষরক শাখা সোমনাথ মান্ডব শ্রী সিটিনি পুইটুক মতাই রিমু তাই হাক্তর নি কথার কাইসা ফুলুকমারি এই বাসাখা বসাখা সোমনাথ অমৃত পর্ব লাইথাংজাক জরানো পালাইমানি তের সিমিয়া আবংখা বসকাং বিশি সাই সাই রমই হাক্তর নি ফুলুকমারি কাহাম এই টঙান মন্ত্রী বক্রক শাখা সোমনাথ নি লুকুরগ্ন মৈতু খ্লাই রুব লুকুবসং বিনি ইয়ারং বাই গদালই টংখে জরা কলক মারমই ফান গনাং এই টঙান বসাখা হায়ুনি কবুন ফান বারাদন মেচেনি মানগলা
1: মই হা দেখ রাহা হু भारत के उस अविनाशी स्वरूप को जिसे सदियों के कुत्सित प्रयास भी न मिटा सके न हरा सके और मैं यहां देख रहा हूं सोमनाथ का अमृत महोत्सव ये केवल अतीत का उत्सव नहीं है ये अगले 1000 वर्षों के लिए भारत की प्रेरणा का महोत्सव भी है
0: কেন্দ্র নি কক্ঠমতাই আওয়াইমু মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হায়ুং বেরেম হালক হামিয়াঙ্গি টংমানোরগৈ টংকসং বরকটাই বানিয়া খালাইনি রগনি থানি ফাতার হাক তর বাই গদালজাক থায় রং পুইসা সবাইয়া টংনানি কবখা মিয়া দিল্লি কেতালো সিআইআই নি বিসিনি বানিয়া খালাইনি রগনি কথুমুং পান্ডাব কগ্নর থাঙ্গি বসাকা সালথাং এশিয়াও উমি টংমানি নাসলাইমুং চবা ডাকটি পাইগলাক অ জরা হামিয়াও হজাকটাই সেকাং চাপজাক রং সবাইমু রাইজা হাকতরনি রং থংন মথাং নারগমানি নো কাহাম সামুঙ্গান মন্ত্রক প্রফেসর ডাক্তার মানিক সাহা সকজাগনাই মানৈখনৈ সামুঙ ফনাং নানো তুই হাসিনী লুকুরগ্ন সাকথানানি বাকি কয়মুং নারাখা মিয়া পান্ডা কাইসাও ককটমথুমের রংনি ককফিরকমুং বসাকা সালথাং এশিয়াও চবা উংমানি বাই হাকতরনি লুকুরগনি বাকি আলাই দাখে কক নারাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ভারত নাংমানি সকজাগনাই মানৈখনৈ গবাং কুগ্ন হাতার হানি তুবুও আপনি বাকি পেট্রোল ডিজেল সকজাগনাই গ্যাস নি সামুঙ ফনাংমানি বাবাইনও কিসাস খাইকলাইনা নাঙান মন্ত্রী বক্রংনি ও আওয়াইমুং হাসিনী লুকুরগ্ন সাবি মানোনা বাকি কবমুং নারখাব আসামও মার মার ওয়াইনি মন্ত্রী তিনি সমাইতাঙ্গান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিনি খানাপাড়ানি ভেটেনারি কলেজ নখলাও সংসদক পান্ডাব মন্ত্রীবক্ষ নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাসুমুং মন্ত্রী রাজনাথ সিং তাই বিজেপি কাসকু নীতিন নবীন মানজাগান কিসাস কেন্দ্রনি মন্ত্রী বাই বিজেপি বাই নাইকলজাক হাস্তানি মন্ত্রকরা রকব ও পান্ডাব মানজাগান খোরজাই মানো সারা নৈচিদক আদংনি আসাম বিধানসভাও এনডিএ সারা নই আসুকথাই মানখা আরও বিজেপি মানখা কাই চারসি নই তাই কথাজাক বদল আসাম গণ পরিষদ বাই ব্রুল্যান্ড পিপলস ফ্রন্ট কাইসি খে কপ্লাই মন্ত্রী রতনলালনাথ সাকা পি এম কুসুম তাম্ব তাঙ সালনি ফান্ন সামুঙ থেপাই হাস্তিনি হুকবাক খালাইনি রক হামারি মানখা মিয়া সাতদুবিয়া কামিও পি এম কুসুম তাংবতাংনি বিশিংতৈ সালনি ফানবাই সুনামজাক হুকবাও তৈ মান থগ্রুই তনিজাক মানো বেড়াইনাই ফ্রু ব অকক সাখা মন্ত্রী সাকা চিং ফেরাং নাইখংতাই ত্রেডা কথালাই পি এম কুসুম তাংবতাংনি বিশিংতে তাবুক জরা চার সাই থামরা দকচিব্রী পাম্প আচুগ্রবাইখা আবনো কারে সালনি ফানবাই চলিনাই মোহনপুর চা বাঘ কামিও বেড়াইনাইখা ব অ চা সামুংনি বাকি সালসি সালকা আমচাই ত্রিপুরা পুলিয়া থাই মানখা বিধানসভার স্পিকার রামপদ জমতিয়া সাকা বাইথাং চুকজাক বসংরগ্ন রং থং চুকজাক খালাইনা বাকি হাফাংসয়াবই জুদা জুদা সামুং বতাং ইয়াগোনা হারকা মিয়া জম্পুইজলাও ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট নি সাকথার মুংবাই সুনামজাক কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টার ফিওগির ওই অ কক সাকা ব অ ট্রেনিং সেন্টার বাই বাইথাং চুকজাক বসংনি আদংরগনি বসাতে বানিয়ারগ্ন নাইকলনানি তাই বরনি এরিজাক মানিরগ্ন হাতিও ফালানি সামুং ফনাং ফরংজাগান হনই বসাকা কেন্দ্র হাপাং বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা মিশন কেরং নৈসাই নৈসিবা এবা বিবিজি রামজি সামুং ঠেপানা বাকি মিয়া ককমুং তিখলাইকা অ কেরং অ বিশিনি জুলাই তালনি পুলিয়া সালমারিনি সিমি হাকতরনি যত কামি আমচাইও সামুং ঠেপা জাগান কামি হামক্রাই কক চংলাই নকশাকা অ কেরং বিশি থগৈ রং বিশিও সারা নৈসিবা সালনি ইয়াগুলনি রং রঙানি কক রেখা নবতিবানী ককতমা বসকাং দামনিজিব্রী হাস্তিনি কিসাস খাঙ্কর ফেরাঙ্কি বাতি ফাইমানো হই হজমু রেখা নবতিবার নাইখং তিনি সালনি টুমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াস নি গানগিনিও টঙানো তিনি আইসুকনি খামানি টুমারি টমানি 23.7 ডিগ্রি সেলসিয়াস

আজ আমরা কথা বলব এমন এক মানুষকে নিয়ে যিনি বাংলা সাহিত্যে শিশুদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তিনি শুধু লেখক নন, ছিলেন চিত্রকর, বিজ্ঞান মনস্ক উদ্ভাবক এবং একজন অসাধারণ প্রকাশক। তিনি হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 1863 সালে জন্মগ্রহণ করেন উপেন্দ্রকিশোর। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অদম্য কৌতূহল। বিজ্ঞান, সঙ্গীত, ছবি আঁকা সব কিছুতেই ছিল তার সমান আগ্রহ। তিনি ছিলেন বাংলা শিশু সাহিত্যের পথিকৃৎ। তার লেখা গল্পগুলো আজও শিশুদের মন জয় করে। টুনটুনির বই, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত এইসব বইয়ে তিনি সহজ ভাষায় বড় বড় কাহিনী ছোটদের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু গল্প লেখা নয়, তিনি নিজেই তার বইয়ের ছবি আঁকতেন। তাঁর আঁকা ছবিগুলো এতটাই জীবন্ত ছিল যে মনে হতো গল্পের চরিত্রগুলো যেন চোখের সামনে নাচছে। এখানেই শেষ নয়, তিনি ছিলেন আধুনিক মুদ্রণ প্রযুক্তির একজন পথপ্রদর্শক। কলকাতায় তিনি প্রতিষ্ঠা করেন ইউ রে অ্যান্ড সন্স প্রেস, যেখানে তিনি নতুন প্রযুক্তি ব্যবহার করে বই ছাপানোর কাজকে উন্নত করেন। আরও একটি বড় অবদান, 1913 সালে তিনি শুরু করেন শিশুদের জন্য বিখ্যাত পত্রিকা সন্দেশ। এই পত্রিকা পরবর্তীকালে তাঁর পুত্র সুকুমার রায় এবং নাতি সত্যজিৎ রায়ের হাত ধরে আরও জনপ্রিয় হয়ে ওঠে। 1915 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তাঁর সৃষ্টি আজও বেঁচে আছে প্রতিটি শিশুর হাসিতে, প্রতিটি গল্পের পাতায়। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কেবল একটি নাম নয়, তিনি ছিলেন একটি প্রতিষ্ঠান। 1915 সালের 20 ডিসেম্বর তাঁর প্রয়াণ ঘটলেও তাঁর সৃষ্টি আজও বাঙালির কল্পনাকে রঙিন করে রাখে। বাঙালির শিল্প সংস্কৃতিতে রায় পরিবারের যে বিশাল ঐতিহ্য, উপেন্দ্রকিশোর ছিলেন সেই মহিরুহের শক্তিশালী ভিত্তি। সমকালীন বিজ্ঞান মনস্কতা আর চিরায়ত সাহিত্যের অসাধারণ মিশেলে তিনি বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন।

প্রবাদে আছে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বলা যায় আজ যা অতীত আগামীকালের জন্য তাই ইতিহাস। আর এই সময়টাতেই ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। আজ 12ই মে, এক নজরে দেখে নেব ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী এবং বিশিষ্টজনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

তিনিই 1666 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য শিবাজি আগ্রায় আসেন। আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী এবং সমাজকর্মী প্রমথনাথ বসু 1855 খ্রিস্টাব্দে। আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন ত্রিপুরা সেনগুপ্ত, বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী 1913 সালে। আজকে দিনে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হন 2022 সালের ঋষি সুনক 1980 সালে। আজকে দিনে মৃত্যুবরণ করেছিলেন বা আমরা যাদের হারিয়েছি দীনেশ রঞ্জন দাস, বাঙালি লেখক এবং চলচ্চিত্র পরিচালক। 1941 সালের আজকের দিনে তার মৃত্যু হয়েছিল। ভারতীয় বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যকে আজকের দিনে আমরা হারিয়েছিলাম 2015 সালে। এ ছিল আজকের দিনে ইতিহাসের পাতায় ঘটে যাওয়া বিশেষ কিছু ঘটনাবলী।

এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। প্রথম চিঠিখানি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। প্রিয় অভিজ্ঞাপন, যদি এমন হতো, এটা এক প্রকার ম্যাজিকের মতো। ভাবলাম আর করে দেখালাম, ভাবলাম আর তখনই হয়ে গেল। অর্থাৎ কামনা পূর্ণ করা আমার হাতের মুঠোই। যে যেমনটি চায় তার তেমনটি হয়ে যায় বা পেয়ে যায়। যদি এমন হতোর মাধ্যমে পার্থিব অপার্থিব সুখ লাভ ক্ষণিকের ব্যাপার হয়ে দাঁড়ায়, জ্যোৎস্না প্লাবিত পূর্ণ চন্দ্রের রাতে মা ছেলেকে কোলে করে বলছেন, আয় আয় চাঁদ মামা, আয় আয় আয়, ধান ভাজলে খই দেব, মাছ কাটলে মুড়ো দেব, খাঁটি গরুর দুধ দেব, শুদ্ধ সোনার গয়না দেব, বসতে তোমায় পীড়া দেব, খোকন সোনার কপালে এক টিপ দিয়ে যাও। যদি এমন হতো তাহলে চাঁদকে আসতেই হতো, চাঁদের আগমন একেবারে নিশ্চিত হতো। আমি বসে আছি ঘরের উঠোনে, বললাম চলে এসো কাশ্মীরের আপেল আমার কাছে। যদি এমন হতো তাহলে তো কাশ্মীরি আপেল আমার তৎক্ষণাৎ পাওয়ার কথা। ছিল বাঘ হয়ে গেল রুমাল, ছিল বেড়াল হয়ে গেল রুমাল, এসব আমরা ম্যাজিকে দেখেছি। একমাত্র ম্যাজিকেই এটা হওয়া সম্ভব। আমার ক্ষুধা নেই, আমার কখনোই ক্ষুধা থাকবে না। যদি সেটাই হয় তাহলে কে কাকে ডরায়? অত কাজেরই বা কিসের প্রয়োজন? অত চাষাবাদের দরকার নেই, কল কারখানা চালানোর দরকার নেই। দিন রাত শুধু বিনোদন করে যাও, যা সহজে মেলে তাতে কোনো গৌরব নেই, কিন্তু যা কঠোর সাধনা করলে পাই তাতে বিরাট গৌরব, অশেষ আনন্দ। তাই যদি এমন হতোর মতো, আনন্দ আমাদের কারোর কাঙ্ক্ষিত হওয়া উচিত নয়। যদিটা সম্পূর্ণ বাদ যাক, আমরা শ্রমে কাতর হব, না খেটে সাফল্যের দরকার নেই। কঠোর সাধনায় অশোক জয়ের মুকুট।

আজকের দ্বিতীয় চিঠিখানি পাঠিয়েছেন পথিক দাশগুপ্ত ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। যদি এমন হতো বিষয়ে লিখেছেন, শিশুকাল আবার ফিরে আসত, খেলার সাথে মাঠ ঘাট আবার আমায় ডাকত, হারিয়ে যাওয়া শৈশব যদি আসত আবার ফিরে, নদীর পাড়ে বালুর চরে গাছে চড়ে খেলতাম ঘুরে ঘুরে, হারানো সেই দিনগুলো আবার যদি ফিরত।

কত স্বপ্ন রঙিন আশা আমার পাখা মেলে উঠত। উন্মাতাল সেই সময় যদি আবার আসত ফিরে, যাকে ঘিরে স্বপ্ন ছিল তাঁরে পেতাম আপন করে, যার মুখের হাসি আজও আমার মন জুড়ে থাকে, শৈশব ফিরে এলে না বলা কথা খুলে বলতাম তাকে, যদি ফিরে পেতাম তারে দিতাম না আর যেতে, রাখতাম তারে যতন করে আমার বুকের পিঞ্জরেতে। ছোট্টবেলার সারল্য আর মা বাবার সেই কোল, যেথায় ছিল সহায় সম্বল ভালোবাসার তোল। আবার যদি পেতাম মা বাবার সেই অকৃত্রিম মায়া, বটবৃক্ষের মতো যাদের ছিল গভীর শীতল ছায়া, যদি তারা থাকতেন বেঁচে আমায় রাখতেন সুখে, স্নেহ মায়া বড়া ভয় দিয়ে আগলে রাখতেন বুকে, তাদের অক্লান্ত পরিশ্রম ঘাম হাড় ভাঙা খাটুনি আমার প্রতিষ্ঠিত করেছে তাদের সহায় সঞ্জীবনী। অভাবের সেই দিনগুলো মনে পড়ে বারবার, নিজেরা না খেয়ে আমার মুখে তুলে দিতে নাহার, দুঃখের দিনে নিঃস্বার্থ সাথী যে পিতামাতা, সুখের দিনে তাদের কেন কেড়ে নেন নিষ্ঠুর বিধাতা, স্বপ্নে দেখি পিতামাতার মায়া ভরা মুখ, জেগে খুঁজে পাই না তাদের কেঁদে ভাসাই বুক, যদি পেতাম ভুলের ক্ষমা চাইতাম করতাম প্রণাম, আঁকড়ে ধরে থাকতাম তাদের পদব্রজ ধাম, সন্তান যদি পিতামাতার ঋণ স্বীকার করত জগৎ সংসার শান্ত হতো শান্তি বজায় থাকত, পিতামাতাই সন্তানের আশ্বাস বিশ্বাস, প্রাণবায়ু সম অন্তরতম প্রশান্তির নিঃশ্বাস। নমস্কার আন্তি, পথিক দাশগুপ্ত, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

যাচ্ছি পরের চিঠিপত্রে। লিখেছেন সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। বাবার হাত ধরেই নির্ভয়ে প্রাইমারি স্কুলে পদার্পণ। সেই সাহসেই বাইরের জগতে প্রথম পথ চলতে চলতে নানা বোধ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান অর্জনের শুরু। মা ঘর সামলায়, কিন্তু বাবা ভালো মন্দ ঠিক ভুল বিচার বিবেচনা উচিত অনুচিত সব কিছুর সহজ সমাধান করে দেয়। তাই মা যদি হয় ঘরের মায়া, বাবা হচ্ছে কঠিন কঠোর বাস্তবতার দিক নির্দেশিকার স্বয়ং রক্ষাকর্তা, মহাদেব শিব শম্ভুর কায়া। আমি বাস্তবিক 11 বছর বাবাকে পেয়েছি। বাবার কোনো কথার অবাধ্যতায় আমি জমির মতো ভয় পেতাম। শিশুর দিনের মনের অপূর্ণতার কথা ভাবলে চোখ সজল হয়ে ওঠে, কিন্তু বাবা মজা মশকরায় যখন তখন সবাইকে নিয়ে হো হো করে হেসে উঠত। আমাকে পড়াতে বসিয়ে বলতো বিদ্যাসাগরের মতো কঠিন কোমল স্বভাবের সত্যবাদী মানুষ হতে। ভাবি বাবাকে ভয়েই ছিল ভক্তি। আচ্ছা বন্ধু বিজ্ঞাপন, পিতৃদেবকে যদি ভয় করি সঙ্গে শ্রদ্ধা জাগে, এটা ঠিক, কিন্তু ভয় যদি মনের নির্ভেজাল আবেগকে বাধা দেয়, সেই ভয় এক প্রকার জীবনমৃত অবস্থা বা এক প্রকার মৃত্যুরই নামান্তর, তাই না? প্রত্যেক বাবার উচিত

শিশু মনকে বুঝতে পারা। জানো, একবার একটা অঙ্ক মিলছেই না, মিলবেও না। বাবা বলল, যদ্দূর হয়েছে ওখানেই রেখে দে, ওটাই উত্তর। আসলে মিলবেই বা কী করে, ওই অঙ্কটাই যে ভুল ছিল। বাস্তবিক সে ছিল শিক্ষা, অন্তর্নিহিত মনের শক্তির কাছে অপরাজিত থাকা। বর্তমানে চারিদিকে ঠক জোচ্চোর ধর্মের ভণ্ডামি ও অহংকারের দাপট চোখে পড়ে, কিন্তু ছেলেবেলায় বাবার সেই শিক্ষা আজও মনে পড়ে। সত্য কথা বলবি আর অন্যায়কে কখনো প্রশ্রয় দিবি না। নাট্যকার মনোজ মিত্রের উক্তি, আমরা তো সারা জীবন শৈশব ভাঙিয়েই খাই। বাস্তবিক মন না চাইলেও কত অন্যায় মুখ বুজে সহ্য করি, সে শৈশব থেকে মন আজও গুমড়ে গুমড়ে কাঁদে। এসো জোট বাঁধি প্রতিবাদে, স্মরণ করি কবির সে বাণী, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি ইশারা।

পরের চিঠিখানি লিখেছেন মঞ্জুশ্রী মণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি থেকে। লিখছেন, প্রিয় ভিঙ্কাপন, তোমার প্রতি রইল আমার অশেষ শ্রদ্ধা। প্রাসঙ্গিক বিষয় তুলে ধরেছ তুমি, যদি এমন হতো তাহলে কত কিছুই না ভালো হতো। তবু যদি বলি, যদি শিশুরা স্মার্টফোন ঘেঁষা না হয়ে মাঠে খেলাধুলা করত, যদি পাড়ায় পাড়ায় একটা করে খেলার মাঠ থাকত, যদি আগের মতো পারিবারিক শিক্ষাটা শিশুদের মধ্যে যথাযথ দেওয়া হতো, যেমন শ্রদ্ধাশীলতা, সহানুভূতিশীলতা, মানবিকতা, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করা ইত্যাদি। বাচ্চারা ছোটবেলা থেকেই বাড়ির খাবারে অভ্যস্ত হতো, যদি বাজারে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড না আসত, যদি কোনো খাবারের মধ্যে রং মেশানো না হতো, যদি খাবার জিনিস পলিথিনে না দেওয়া হতো, যদি এমন হতো খুব অল্প দূরত্ব হেঁটে যেতে পারতাম সাইকেল গাড়ি ব্যবহার না করে, যদি ডিজির দাপট না থাকত, তাহলে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর হতো। মানুষের মধ্যে সহিষ্ণুতা বোধ যদি থাকত, মানিয়ে নেওয়ার ক্ষমতা যদি থাকত, সহনশীলতা যদি থাকত, তাহলে এত বিচ্ছেদ হতো না। আসলে যদি এমন হতো মানে কল্পনা করছি, যদি এগুলো আমাদের বাস্তবে হতো, আমরা কত ভালো থাকতে পারতাম সবাই। ধন্যবাদ আনতে মঞ্জুশ্রী মণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি।

এবারে জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তে 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS 2023-এর 163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক আধাসামরিক বাহিনী এবং রাজ্য

0: পুলিশ বাহিনীর সদস্যগণ পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস 2023-এর 223 নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: জানিয়ে দিচ্ছি আরও একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ।
0: আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপে ভুগছেন। এদের মধ্যে আবার অনেকে জানেনই না যে তাদের রক্তচাপ ঊর্ধ্বমুখী। হাই ব্লাড প্রেশার এমনই এক নিঃশব্দ ঘাতক যে কোনো লক্ষণ ছাড়াই একে একে বিকল করে দেয় হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি, চোখ সহ শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ। এই অসুখ নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগের শিকার হবেন যখন তখন। বিভিন্ন উপসর্গে সচেতন থাকুন। আসুন তাহলে আজ মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি। উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে।
1: এবারে জানিয়ে দিচ্ছি স্বাস্থ্য বিষয়ক কিছু কথা। বাড়ি থেকে অফিসের কাজের ব্যস্ত জীবনের মাঝে সকালে বা বিকেলে সময় পার করা কি চারটিখানি কথা? কি ধরনের ব্যায়াম করা ভালো তা খুঁজে বার করতেই সময় চলে যায়। এদিকে অফিসে টানা 8-9 ঘন্টা কাজে বসে শরীরের যে ক্ষতি হচ্ছে তা কিন্তু বলাই বাহুল্য। পিঠ কোমরের ব্যথা দিন দিন বাড়ছে। কম বয়সীরা কিন্তু বেশি ভুক্তভোগী, কিন্তু যখন ওষুধ আর কাজ করে না এবং ব্যথাও ক্রনিক হতে শুরু করে তখন চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া আর গতি থাকে না। পিঠে কোমর বা ঘাড়ের ব্যথায় নাজেহাল দশা যাদের, তাদের জন্য কিন্তু ব্যথা নিরাময়ের সবচেয়ে কার্যকরী উপায় রয়েছে, তা হলো ব্যায়াম। জটিল কোনো পদ্ধতি নয়, সহজ কিছু স্ট্রেচিংয়ে পিঠ এবং কোমরের ব্যথা সারবে। প্রথমে করতে পারেন আর্ম সার্কেল, একবার ঘড়ির কাঁটার দিকে এবং পরে ঘড়ির কাঁটার বিপরীতে কাঁধের কাছে থেকে 10 বার করে এক একটা হাত ওপর নিচে ঘোরাতে হবে। এরপরে করা যায় রোটেশনাল নেক এক্সারসাইজ, সোজা দাঁড়িয়ে বা বসে মাথা ডান দিকে এবং বাঁ দিকে ঘোরাতে হবে 10 বার। এবার মাথা পেছনে নিয়ে যান যথাসম্ভব, তারপরে ঝাঁকান সামনের দিকে, তাও 10 বার। আর সবশেষে করা যায় আরও একটি এক্সারসাইজ, সেটা হচ্ছে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে কাঁধকে 10 বার ঘড়ির কাঁটার দিকে এবং 10 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে হবে। এতে কাঁধের পেশির জোর বাড়বে, খাড় পিঠ কাঁধের ব্যথা কমে যাবে,

ট্রেড ট্রান্সলেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বেতন কাঠামো নিয়মিত স্কেল পে ব্যান্ড 2002 থেকে 5,700 থেকে শুরু করে 24,000, গ্রেড পে 4,200, শিক্ষাগত যোগ্যতা ত্রিপুরা রাজ্যের যে কোনো সরকারি ভাষায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তাছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং ত্রিপুরা রাজ্যে যে কোনো একটি সরকারি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারেও দক্ষতা থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য দেখে নিতে পারেন ওয়েবসাইট http://thc.nic.in। আবেদন করার শেষ তারিখ 13/6/2026।

0: জানি দিচ্ছি আরও একটি কাজের খবর। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে রাজ্যের 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শূন্য পদ 50টি, বয়স হতে হবে 20 থেকে 40 বছর। 13 থেকে 16 মে পর্যন্ত জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউ নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত তথ্য জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নিতে পারেন।
1: এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। ত্রিপুরা জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% এবং সর্বনিম্ন 53%।

0: আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম কোয়েল ভট্টাচার্য
1: এবং আমি ছিলাম রশ্মিতা সাহা। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে প্রথমে ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্র থেকে রিলে করে উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
2: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। Good morning, I am Abhishek Mukhopadhyay. The headlines. Prime Minister Narendra Modi urges people to save fuel and reduce use of foreign products in a bid to save forex amid West Asia crisis. Senior BJP leader Himanta Biswa Sarma to be sworn in as Chief Minister of Assam in Guwahati today. Four ministers, two from BJP and one each from AGP and BPF to also take oath. EDRS former West Bengal Minister Sujit Basu in connection with South Damdam Municipality recruitment scam. Prime Minister Narendra Modi to be on a six-day visit to UAE, Netherlands, Sweden and Norway and Italy beginning Friday. US President Donald Trump says ceasefire with Iran is at its weakest and on massive life support. And Bangladesh forms committee to probe reason behind national cricket team's withdrawal from ICC Men's T20 World Cup in India. Prime Minister Narendra Modi has urged people

আকাশবাণী আগরতলা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগ।

আকাশবাণী আগরতলা, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন ভায়োলিন শিল্পী ভিজি যোগ। এবারে শুনবেন দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, দেশবন্দনা বিভিন্ন শিল্পী কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, অসমে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন জোট সঙ্গী আরও চারজন মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুডুচেরিতে এনডিএ নেতা এন রঙ্গস্বামী আগামীকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি, তাকে আজ আদালতে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার পাঁচ দেশে ছদিনের সফরে রওনা দিচ্ছেন। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আসি বিস্তারিত খবরে। অসমে বিজেপি নেতা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নেবে। এই জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেবেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই অনুষ্ঠানে অংশ নিতে অসমে যাচ্ছেন। এনডিএ জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন।

0: খানাপাড়া ময়দানে হাজার হাজার মানুষের বসার ব্যবস্থা রেখে ব্যাপক আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্তরে বিশিষ্ট অতিথিদের জন্য আলাদা মঞ্চও তৈরি করা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে পরপর তিনবার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হেমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। রাজ্যের ইতিহাসে কংগ্রেস বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি একমাত্র ব্যক্তি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ডক্টর বিশ্ব শর্মা জানিয়েছেন, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত কুমার দাস রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদের জন্য এনডিএ প্রার্থী হবেন। তিনি আরও জানান, আজ শপথ গ্রহণ করবেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোরা এবং অজয়ন্ত নেওগো। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102 আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82 আসন। জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকেই 10 করে আসনে জয়ী হয়েছে। পুডুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলেছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডাভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা পুডুচেরি পৌঁছবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 এআইএডিএমকে বিধায়কের একটি দল পি ভেনুমণিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্করকে সচেতক হিসেবে বেছে নিয়েছেন। অধ্যক্ষ প্রতিম কারুপাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বেজয়ের নেতৃত্বে নতুন সরকার তামিলনাড়ুতে ইতিমধ্যে শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করবে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9 নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। এদিকে সুজিত বসু গ্রেপ্তারের পর জানান যে তার শ্বাসকষ্ট হচ্ছে। ইডির তরফে তার বাড়ি থেকে অক্সিজেন সিলিন্ডার আনার নির্দেশ দেওয়া হয়। রাতেই তার স্ত্রী ও এক আত্মীয় অক্সিজেন, ওষুধপত্র ও খাবার দাবার নিয়ে সিজিও কমপ্লেক্সে যান। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন। মোট 17 পুরসভায় 1000 কর্মীকে আইন বহির্ভূতভাবে চাকরি দেওয়া হয় বলেও ইডি সূত্রে জানা গেছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষাপটে বিদেশি মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের ভদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বের সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে এলপিজি সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। নতুন দিল্লিতে গতকাল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোন এলপিজি ডিস্ট্রিবিউটরশিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার খবর পাওয়া যায়নি। 3 রান্নার কাজে ব্যবহৃত 1,26,00,000 বেশি সিলিন্ডার বুকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর আহ্বানটি পুনর্ব্যক্ত করেন এবং গণপরিবহন ও কারপুল ব্যবহারের পক্ষে মত দেন।
1: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प

0: चुने, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
1: রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালে খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুদ 51% বেশি রয়েছে। এদিকে বন্দর, জাহাজ, চলাচল ও জলপথ মন্ত্রকের অধিকর্তা অফিস কুমার শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিকরা নিরাপদে রয়েছেন। গত 24 ঘণ্টায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে

0: অফিস কুমার শর্মা জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় ভারতীয় নাবিক নাবিকরা নিরাপদে রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ কিংবা বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই অঞ্চলে ভারতীয় জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ভারত ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি এখন জীবনদায়ী ব্যবস্থার উপর টিকে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর পশ্চিম এশিয়ায় অপরিশোধিত তেলবাজারে তীব্র অস্থিরতা এবং কূটনৈতিক উত্তেজনা আরও গভীর হয়েছে। এর ফলে স্থায়ী শান্তি সম্ভাবনা নিয়ে গভীর সন্দেহ দেখা দিয়েছে। এর আগে আমেরিকার শান্তি প্রস্তাবে জবাবে তেহরান সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া, বাতিল করা ইরানি সম্পদের মুক্তি, মার্কিন নৌ অবরোধের সমাপ্তি এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণের স্বীকৃতির দাবি জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ১৫ মে পাঁচ দেশ সফরে রওনা দেবেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম, আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তিনি। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির সঙ্গে তিনি বৈঠক করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনে তার আসন্ন সফরের আলোচনায় তাইওয়ান ও জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি প্রাধান্য পাবে। একই সঙ্গে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মনোনীত ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন বলেছেন, সীমান্ত পেরিয়ে আসা যে কোনো তৎপরতা মোকাবিলার জন্য এবং শক্ত হাতে দমন করতে দেশ প্রস্তুত। ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং চিফ স্বামীনাথন বলেন, ভারত বহু বছর সন্ত্রাসবাদের শিকার। বাংলাদেশ সরকার ২০২৬ সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনার তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর এ কে এম ওয়ালিউল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আইপিএল ক্রিকেটে আজ গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। আহমেদাবাদে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর ১০:১০।
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আসামি টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে আজ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ করবেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন। রাজ্য নির্বাচন কমিশন এটিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কমিশন ভোট কেন্দ্রের খসড়া তালিকা গতকাল প্রকাশ করেছে এবং ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণের কাজ শুরু হয়েছে। তা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ অমৃত পর্ব উদযাপনের সময় গতকাল গুজরাটের সোমনাথ মন্দিরে প্রার্থনা ও পূজা সম্পন্ন করেছেন। সংস্কারকৃত এই মন্দিরের উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল মহাপূজা অনুষ্ঠিত হয়। এরপর কুম্ভাভিষেক ও পতাকা উত্তোলন অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, পিএম কুসুমের সৌরশক্তি ব্যবহারে রাজ্যের কৃষকরা উপকৃত হয়েছেন। গতকাল সাঁতডুবিয়া গ্রামে পিএম কুসুম প্রকল্পের আওতায় সৌরশক্তি চালিত কৃষি সেচ ব্যবস্থা সরজমিনে পরিদর্শন করে তিনি একথা বলেন। কেন্দ্রীয় সরকার বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন আইন ২০২৫ বা ভিবিজি কার্যকর করার জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনটি চলতি বছরের ১লা জুলাই থেকে সারা দেশের গ্রামীণ এলাকা

সরকারই কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনটি প্রতি অর্থ বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। এই আইনটি সময়মতো স্বচ্ছ এবং জবাবদিহিমূলক মজুরি প্রদানের উপর জোর দেবে। নতুন এই আইনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা প্রদানেরও বিধান রয়েছে। বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেছেন, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে সক্ষম করে তুলতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে। গতকাল জম্পুই জলায় ব্লক প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে গড়ে ওঠা কমিউনিটি ম্যানেজড ট্রেনিং সেন্টারের উদ্বোধন করে তিনি কথা বলেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ী মহলের কাছে বৈদেশিক মুদ্রা নির্ভর ব্যয় সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 বাংলা রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:30 ককবরক অনুষ্ঠান যাদুনি। বেলা 12:55 চাষের কথা বিষয় আদা চাষ। 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী উস্তাদ শহীদ পারভেজ। দুপুর 1:40 লোকগীতি শুনবেন বাচ্চুপালের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেন। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পাঠ্য প্রাণীর পুষ্টি থেকে পাঠ দেবেন গান্ধীগ্রাম হাই স্কুলের শিক্ষক উত্তম হাজারী। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থীর আসরে মাছ চাষে সুরক্ষার দিকগুলো প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার পুনঃপ্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বাচ্চুপালের কণ্ঠে। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। ককবরক সংবাদ সন্ধ্যে 7:45। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 9:15 স্পটলাইট। রাত 9:30 বাংলা নাটক ডিটেকটিভ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর প্রযোজনা মানুষ কুমার মিশ্র। রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন কানন দেবীর কণ্ঠে।

গানখানি শুনছিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। পরবর্তী গানখানি শুনুন শিল্পী কানন দেবী।

গানখানি শুনছিলেন কানন দেবী এবং হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সেই সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের আসর। আকাশবাণী আগরতলা এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানখানি শুনুন কাম চোর ছবি থেকে কিশোর কুমার এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

গানখানি শুনছিলেন প্রেম গ্রন্থ ছবি থেকে বিনোদ রাথোর এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন ক্রিমিনাল।

গানখানি শুনছিলেন ওয়াজুদ ছবি থেকে অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে। পরবর্তী গানখানি শুনুন ডুপ্লিকেট ছবি থেকে উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং শঙ্কর মহাদেবনের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথম ছবি দ্বীপ জেলে যাই থেকে মান্নাদের কণ্ঠে শুনবেন এমন বন্ধু।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো সিস্টার, চলে গেল যে দাও

একটি ব্যাগে একটি ব্যাগেই সে যে ভুলে যায়, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার কখনো বাদার।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি, তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মেয়েটার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার। কখনো বা ডার্লিং কভু তুমি জননী, কখনো বা স্নেহময়ী।

এতক্ষণ শুনলেন শিল্পী মান্নাদের কণ্ঠে গাওয়া ছবি অ্যান্টনি ফিরিঙ্গি থেকে আমি যামিনী তুমি শশীহে। এবারে শুনবেন অবশেষে ছবি থেকে শিল্পী মান্নাদের কণ্ঠে গাওয়া সত্যি বলছি, এবং তারপর শুনবেন নদী থেকে সাগরের ছবি থেকে কত যে এই গানখানি।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 11:16। শুনব পরবর্তী গান, সন্ন্যাসী রাজা থেকে কাহার বানয় তাঁতরা বাজাও।

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দর।

এতক্ষণ শুনলেন ছদ্মবেশী ছবি থেকে আমি কোন পথে যে চলি। গানটি গিয়েছিলেন শিল্পী মান্নাদে। এবারে শুনবেন মণিহারা ছবি, দুঃখিত মণিহার ছবি থেকে বধুয়া কেন, সুর সম্রাজ্ঞী

শিল্পী মান্না দে। এবারে শুনবেন মণিহারা ছবি, দুঃখিত মণিহার ছবি থেকে বধুয়া কেন, সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের কণ্ঠে গাওয়া গান।

আপনারা শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,269 কিলোহার্টজে। এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবি আরাধনা থেকে চন্দ্রজিৎ। তুই এবারে শুনবেন দেখো না রামধাক্কা ছবি থেকে, তারপর শুনবেন শেষ পরিচয় ছবি থেকে গান।

এতক্ষণ শুনছিলেন যৌতুক ছবি থেকে এ মনোবিহঙ্গ, এবারে শুনবেন কবিতা ছবি থেকে হঠাৎ ভীষণ ভালো লাগছে এই গানখানি।

এতক্ষণ শুনলেন শিল্পী কুমার শানুর কণ্ঠে তপস্যা ছবি থেকে। এ গানে সবার মন পেলেও পেতে পারি। এবারে শুনবেন হারিয়ে যেতে গানটি ভালোবাসা ছবি থেকে।

আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শিল্পী। শুনবেন আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠানের সর্বশেষ গান, বিয়ের ফুল ছবি থেকে কাটলো কত সময়, শিল্পী কুমার শানুর কণ্ঠে।

0: আকাশনে আগরতলা তাবুক সঙ্গ তিনি দিবর জরানে কক পুরক পান্ডা লেলামানি জড়ো পুলেন খা পায় তাং বিতি
1: তিনি সাইমান লাইনাই মুইফ্রাই বাহাইকে কাইনানি না অবনতি মুইফ্রাই বেলাইন কথক কাইসা দালক জেসাকে ফানো চাওই মানু তেই নিরামিষা থানি তো তৈব ন কথক মুইফ্রাই নি মানথগিয়া জরাহিনি করে যত জরা যত মল ন মুইফ্রাই মানথগু একশো গ্রাম মুইফ্রাইও লোহাতে খনিজ মানথগু দশ মিলিগ্রাম হাই আবন কারিব ভিটামিন এ বি সি মানথগু ও মুইফ্রাই নব জেফ্রু ফানো কাই আজিমু গবং আজিউই মানু বাহাইকে কাইকে নগ চামন কারিব রং আজিউই মানাই আবন সাইমালায়ানা তাবো মুইফ্রাই সাসনি বাগৈ মাসিং তামলা হিনে গরে যত জরাবন মুইফ্রাই কাই মানু নগ বারতে তুমারি পনেরো নিশিমি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড নি সাকাব নামনাই আবনি তলাবো হিংকে বুসলে বুমুক পেরথাইয়া অঙ্গু চল্লিশ নিশিমি বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তুমারি জরা মুইফ্রাই বাঞ্চেও হায়াকি আবনি সাই গবাং হিনকে বুফাংমা থিপ্রাই থাঙ্গো তৈ বুদুক এরনা এবা কাহামকে রতমনা বাকৈ ওয়াতেব নাঙ্গো হায়াকে কিসিসা তৈ লোনানি নাংথাই হা কসম হা কসাক যত হাওন মুইফ্রাই কাই মানু হারপেক সাপলজাক হা হাছিংসাতে পাথর সাপলজাক হাওব মংসা কেবেমু গরে বন কাইথানি ফিয়া হা উমানি নাংনাই রস গনাং মুইফ্রাই কসাক জাতে কুফুর জাত অ পদনৈ নগৈ মানো চং মুইফ্রাইনি বাগৈ তৈ বাথা গিয়া হা সময় এবা কিসা সুকসরসর হিংকে বেলাই চাকুক মানি তৈ সাতম বাতৈ নকবার কাহামকে মান্নাতৈ আপন কাইচমিব মান্নাই থাই খেতব হাইন মাচাকরৈ এবা নকনি মুখুং সাকাও ব দংরৈ বকসাইব মানমারি মানি মানো মুইফ্রাইনি তৈব মানমারি কাহাম মান্না বাগৈ মুইফ্রাই ইয়াফাং নিজে জাবরা আপন সাই স্রাই স্রাই খেলাই রেনানি নাংনাই বেলাই গবং ওয়াতেনি জরা তৈবো থাকে তৈ খেলাই আপন লামা সামুই রেনানি নাংনাই বুসলি কাইমনি এবার চারা কাইমনি চল্লিশ নিশিনি সাইড তিননি বিশিঙ্গ মুফ্রাইনি দালগ্ন চ চাওয়াই মাননাই এবার হাতিব ফালে মাননাই আপন কারিব নখলা নকনি সাত সাকা টপ তৈ পুকুর বিতা কিনারগ কাইব আপনি রং আজিবই মানু হাতিব ফালে নক নিবাগৈ কাই চাই মানো আপন কারিব হাতিব ফালেব আলাই দেখলাই রং আজিবই মাননাই মশা সার রিয়াবইন যে নক নিবাগৈ জেফ্রু কায়ো আফ্রু ফিয়াবা যে মশা সার রিয়াবইন অবন মুফ্রাইন কাই মানু হাইকে তিনিন বাগৈ আসে নঙ্কা মুফ্রাই কাইমানি কক
0: আশোক জরা লেলামানি জরাও খনাবাইকা তাংবিটি তাবক খনাবাইনা আগন্তি দেবরমানি খরাঙ্গ জাদুনি রিচাপুং

아직 잖아 아직 하병래 어 금상체 밤은 이 저를

两开马车路，就可人不。

জনাজায় সাজুংলে সাজুংলে থানাবো খাজর সরো অজান অজান।

でじゃなぜパデレ奥の上たのあざおパデレ奥の上

么心里我写的老车当成的战不我真我才中了他那不卡走路走路

जान पाए हापिंगले ओमोई मासे थायो तोंखन्दू।

Omoy ma se chilo sakhnu janu Aza kunai nyau thang janu

시내록 올라몰래 올라몰래 동굴 동백에 다리 생바야 로그

아자자! 왁성래! 오, 사골!

Надея, надея.

0: 어머니 저보다 힘들기리 야보가니니 티님도 고라사요
1: 자도 아메

고려동 프로 무슨 말에 나는지 어무렁니 부마자도 문을 해놓고 또 문이 시끄들 자도

아시글라 살라이 판그나 록바우 지니 무고무고 마이 타나이께 지니 무고무나릉나 바그

শিকলা চালাই ঠঙ্করা রকবাই।

不你来应对那心里不应那人那个不离路

บัดมาบัดกระไทยมาไทยกระไรภาษาสังกัดสิเน

我们让你们马上走。我说三个路满头满嘴，不上三个路满头。

오풍 발레 산에 올라프라무더이 누가이 돌아 못더이 문열래 누구다 누가이 좀 당나 분이 시리다 세들의 당나

আসক যারা যাদনী খরণকে ঋচাপুঙ্গ খরং রেখা সম্বরাম দেববর্মাবাই সনকুমারী দেববর্মা আকাশবাণী আগরতলা তাবুক খানাবাইন রাহেল কলাইনি খরাঙ্গ ঋচাপুঙ্গ।

চাষের কথা। আজ শুনবেন আদা চাষ। 100 গ্রাম আদায় রয়েছে কার্বোহাইড্রেট 17 গ্রাম, ফ্যাট 0.75 গ্রাম, পটাশিয়াম 415 মিলিগ্রাম, ফসফরাস 34 মিলিগ্রাম, শ্বেতসার 12.3%, আঁশ 2.4%, খনিজ পদার্থ 1.2% এবং জল 80.8%। আদা মশলা হিসেবে খাওয়া ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সর্দি কাশি, আর্থারাইটিস, মাইগ্রেন, ডায়রিয়া, গ্যাস, হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাই কোলেস্টেরলের মতো নানান রোগ প্রতিরোধে আদার জুড়ি মেলা ভার। বৈশাখ জ্যৈষ্ঠ, ইংরেজিতে যদি বলি এপ্রিল মে মাসে আদার বীজ বপনের উপযুক্ত সময়। জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন উঁচু ও মাঝারি উঁচু জমি এবং বেলে দোআঁশ থেকে দোআঁশ মাটিতে 4-6টি চাষ ও মই দিতে হবে। লাইন থেকে লাইন 20 ইঞ্চি এবং চারা থেকে চারা 10 ইঞ্চি দূরে লাগাতে হবে। হেক্টর প্রতি সার প্রয়োগ করতে হবে কম্পোস্ট 10 টন, ইউরিয়া 300 কেজি, TSP 270 কেজি, পটাশ 230 কেজি, জিপসাম 110 কেজি, দস্তা 2.5 গ্রাম, সম্পূর্ণ গোবর এবং TSP জিপসাম, দস্তা এবং অর্ধেক MOP বা পটাশ ও সকল সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। অর্ধেক ইউরিয়া ও বাকি পটাশের অর্ধেক 50 দিন পর প্রয়োগ করতে হবে। অবশিষ্ট ইউরিয়া ও পটাশ 80 দিন ও 100 দিন পর সমান 2টি কিস্তিতে উপরি প্রয়োগ করতে হবে। আদা লাগানোর পর বৃষ্টি হলে সেচের প্রয়োজন হয়, তবে বৃষ্টি না হলে মাটিতেও রসের অভাব থাকলে নালাতে সেচ দিতে হবে এবং 2-3 ঘন্টা পর নালার অতিরিক্ত জল বের করে দিতে হবে। বৃষ্টির জল যেন জমতে না পারে সেই জন্য জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে। চারা গজানোর 20-25 দিন পর আগাছা দমন করতে হবে। গাছ খুব ঘন থাকলে পাতলা করে দিতে হবে। প্রতি বর্গ মিটারে রবি মৌসুমে 50-60টি এবং খরিফ মরশুমে 40-50টি চারা রাখা ভালো। আদার কাণ্ড ছিদ্রকারী পোকা দমনে মেলাথিয়ন জাতীয় কীটনাশক প্রতি 10 লিটার জলে মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার ভালোভাবে স্প্রে করতে হবে। ঔষধ স্প্রে করার সতর্কতা অবলম্বন করতে হবে। আদার কন্দ ছিদ্রকারী পোকা দমনে ফেনিট্রোথিয়ন জাতীয় কীটনাশক 10 লিটার জলে মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার ভালোভাবে স্প্রে করতে হবে। আদার কন্দ পচা রোগ দমনের জন্য সালফার জাতীয় ছত্রাকনাশক অথবা কার্বেন্ডাইজম জাতীয় ছত্রাকনাশক প্রতি 10 লিটার জলে মিশিয়ে 10 দিন পরপর 2-3 বার স্প্রে করতে হবে। শুনলেন চাষের কথা, আজ শুনলেন আদা চাষ।

0: আকাশবাণী, খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি এ মাসের 15 তারিখ থেকে 5 দেশ সফরে রওনা দিচ্ছেন। আন্তর্জাতিক নার্স দিবসে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 15 জন পেশাদার নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে ভূষিত করেছেন। ফ্রেঞ্চ রিভিয়েরায় বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। ICC টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর বিষয়ে তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত খবর, অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নেন আরও চার মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যোগ দেন এই অনুষ্ঠানে। এছাড়াও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই অনুষ্ঠানে ছিলেন। NDA জোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উল্লেখ্য, এই নিয়ে পরপর 3 বার NDA অসমে ক্ষমতা দখল করেছে। হিমন্ত বিশ্ব শর্মাও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে 3য়বার শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে NDA নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামীকাল লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন তাকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। তামিলনাড়ুতে রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। 30 জন AIDMK বিধায়কের একটি দল পি ভেনুমানিকে তাদের পরিষদীয় দলনেতা এবং সি বিজয় ভাস্কারকে সচেতক হিসেবে বেছে নিয়েছে। অধ্যক্ষ প্রতিম কারুক পাইয়ার সঙ্গে দেখা করে তারা গতকাল তাদের স্বাক্ষর সম্বলিত একটি চিঠি তুলে দেন। অন্যদিকে 17 জন বিধায়কের আরেকটি দল এরাপ্পাড়ি পালানিস্বামীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বে নতুন সরকার ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীকে আগামীকালের মধ্যে বিধানসভায় তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। পশ্চিম এশিয়া সংকটের প্রেক্ষিতে বিদেশি মুদ্রার সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং বিদেশি পণ্যের ব্যবহার কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় গুজরাটের বদোদরায় এক অনুষ্ঠানে শ্রী মোদী তার পূর্বে সেই আহ্বানেরই পুনরাবৃত্তি করেন, যেখানে কোভিড অতিমারীর সময় বিভিন্ন পদ্ধতি যেমন ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, ভার্চুয়াল বৈঠক এবং পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে আনার বিষয়গুলি পুনরায় চালু করার কথা বলা হয়েছিল। আমদানি হ্রাস এবং দেশকে এই সংকট থেকে উত্তরণে সহায়তা করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদের উপর থেকে বোঝা কমাতে আমাদের সকলের একজোট হওয়া এবং নিজ নিজ দায়িত্ব পালন করা প্রয়োজন। সরকার জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং ঘরোয়া রান্নার প্রয়োজনে LPG সরবরাহ নিরবচ্ছিন্নভাবে বজায় রাখা হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী বিষয়ে আন্তঃমন্ত্রক বৈঠকে বক্তব্য রাখার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, কোনো LPG ডিস্ট্রিবিউটারশিপে সিলিন্ডারের মজুত ফুরিয়ে যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। রাসায়নিক ও সার মন্ত্রকের অতিরিক্ত সচিব অপর্ণা শর্মা জানান, 2026 সালের খরিফ মৌসুমের জন্য দেশে সারের মজুত 51%-এরও বেশি রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 15 মে 5 দেশ সফরে রওনা দেবেন। সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ইতালিতে তাঁর এই সফর হবে 6 দিনের। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী শাহিদ পারভেজ। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

0: এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মত বিনিময় করবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন, সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ গিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালি, সেখানে রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। দেশের প্রগতির লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতে যে ডাক দিয়েছিলেন, আজ তার ছ বছর পূর্ণ হল। 2020 সালের আজকের দিন অর্থাৎ 12ই মের এর সূচনা হয়েছিল। আর্থিক বিকাশ, আধুনিক পরিকাঠামো ব্যবস্থা ও চাহিদাসহ পাঁচটি স্তম্ভের ওপর মূলত দাঁড়িয়ে রয়েছে এই আত্মনির্ভর ভারতের ভাবনা। দেশকে সম্পূর্ণ স্বনির্ভর ও স্বাবলম্বী করার সুদূর প্রসারী এক পরিকল্পনা হল এই আত্মনির্ভর ভারত। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআর নিউজ কলকাতায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে 15 জন পেশাদার নার্সের হাতে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার তুলে দিয়েছেন। নার্সিং ক্ষেত্রে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব সহ স্বাস্থ্যমন্ত্রকের একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক নার্স দিবস উদযাপিত হচ্ছে। এবারের মূল ভাবনা, নার্সরা আমাদের ভবিষ্যৎ, নার্সদের ক্ষমতায়ন জীবন রক্ষা করে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে আজ আদালতে পেশ করেছে ইডি। সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে গতকাল 10.5 ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে রাত 9টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই সুজিত বসুর শারীরিক পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। সেখানে বেআইনিভাবে অন্তত 150 লোকের তিনি চাকরির ব্যবস্থা করেন, সেই 150 জনের তালিকাও রয়েছে ইডির হাতে। বিজেপি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সুজিত বসুর গ্রেপ্তার তারই প্রথম পদক্ষেপ। দলের নেতা রাজ্যের নবনিযুক্ত মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন, এই দুর্নীতিতে জড়িত সকলেই শাস্তি পাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইস রায় বলেছেন, এই তদন্তের কিনারা হয় কিনা গোটা রাজ্যের মানুষ সেদিকে তাকিয়ে রয়েছেন। এদিকে সিপিআইএম বলেছে, সুজিত বসুর আরও আগেই গ্রেপ্তার হওয়া দরকার ছিল। ফ্রান্সের ভূমধ্যসাগর সংলগ্ন ফ্রেঞ্চ রিভিয়েরা ইন্ডে ফিল্ম বার্ষিক কান চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে। রেড কার্পেটে হাঁটবেন হলিউডের তারকা জন ট্রাভোল্টা, অ্যাডাম ড্রাইভার এবং বারবারা স্ট্রাইসেন্ড সহ আরও অনেক তারকা। উল্লেখ্য, কান বিশ্বের সবচেয়ে বড় স্বাধীন চলচ্চিত্র উৎসব। 1939 সালে ইতালির ফ্যাসিস্ট শাসকদের প্রভাবাধীন ভেনিস চলচ্চিত্র উৎসবের বিকল্প হিসেবে কান চলচ্চিত্র উৎসবের পরিকল্পনা করা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিলম্বিত হয়ে 1946 সালে প্রথম এই উৎসব শুরু হয়। চীনের হুনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 5 জন নিহত, আরও 2 জন আহত হয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD উত্তরাখণ্ডের উত্তরকাশী, চামোলির রুদ্রপ্রয়াগ, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আগামী 36 ঘণ্টার জন্য বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে এবং বাকি জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ সময় রাজ্যের বিভিন্ন অংশে শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সরকার 2026 সালে ICC পুরুষদের T20 বিশ্বকাপ থেকে বিতর্কিতভাবে সরে দাঁড়ানোর ঘটনায় তদন্ত করতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী অতিরিক্ত প্রশাসনিক সচিব ডক্টর AKM ওয়ালি উল্লাহ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। কমিটিকে 15 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটি প্রতিবেদন,
1: इस साल 7 फरवरी से 8 मार्च तक भारत और श्रीलंका की संयुक्त मेजबानी में हुई T20 विश्व कप से बांग्लादेश ने अपना नाम वापस ले लिया था। यह फैसला तब लिया गया जब अंतर्राष्ट्रीय क्रिकेट परिषद ICC ने सुरक्षा चिंताओं के कारण बांग्लादेश के मैच भारत से श्रीलंका स्थानांतरित करने की मांग को ठुकरा दी। विवाद तब शुरू हुआ जब भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड BCCI ने कथित तौर पर कट्टरपंथी समूहों से धमकियों के बाद बांग्लादेश के तेज गेंदबाज मुस्ताफिजुर रहमान को IPL से बाहर कर दिया। इसके बाद अमीनुल इस्लाम के नेतृत्व वाले बांग्लादेश क्रिकेट बोर्ड ने भारत जाने वाले खिलाड़ियों, अधिकारियों और पत्रकारों की सुरक्षा को लेकर चिंता जताई। अंतरिम सरकार ने BCB को टूर्नामेंट से हटने का निर्देश दिया। इस फैसले की कई पूर्व क्रिकेटर और खेल विश्लेषकों ने कड़ी आलोचना की। नवल सिंह परमार, आकाशवाणी समाचार, ढाका।

0: বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে গুজরাট টাইটান্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এই দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো, স্থানীয় সংবাদ এখন।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি। আজকে শিল্পী বাচ্চু পাল। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে।

এতক্ষণ আপনারা শুনলেন শিল্পী বাচ্চু পালের কণ্ঠে লোকগীতি আকাশবাণী আগরতলা। একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হল। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে আধুনিক গান। আজকের শিল্পী ইন্দ্রাণী সেন।

আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে। এতক্ষণ শুনলেন সে তো একটি দিনের চেনা, আকাশবাণী আগরতলা। একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছরব্যাপী নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল আকাশবাণীর এ যাত্রায়। শুনলেন ঘোষণাটি। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে ইংরেজি এবং তারপর হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।

সর্বনিম্ন 50%। বৃষ্টিপাতের ফলাফল নেই। এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড়ো হাওয়া সহযোগে রাজ্যের ধলাই, খোয়াই, উত্তর এবং পশ্চিম জেলাতে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর বিজ্ঞান পাঠ্য প্রাণীর পুষ্টি থেকে পাঠ দেবেন গান্ধীগ্রাম হাইস্কুলের শিক্ষক উত্তম হাজারি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে মাছ চাষে সুরক্ষার দিকগুলো প্রসঙ্গে ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার পুনঃ প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন শিল্পী বাচ্চু পালের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 সুস্বাস্থ্য, 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। স্পটলাইট 9:15, 9:30 বাংলা নাটক ডিটেকটিভ রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা মানস কুমার মিশ্র। 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন অনুষ্ঠান সূচি। একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সে উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে 1 বছরব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলার একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6:00 আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6:00 আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী আগরতলা, আমাদের প্রথম অধিবেশন আজকের মতো এখানেই শেষ হল। আমাদের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ বিকেল 4:58। এতক্ষণ আমি শিল্পী ভট্টাচার্য ছিলাম আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:00 হয়ে 43 মিনিট 40 সেকেন্ড। জয় হিন্দ।

আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্সে। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন ঘর ছায়া ছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনলেন পরিচয় ছায়া ছবি থেকে ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

0: পার্টি চাই।
1: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
2: আইডিয়া, এখানেই পার্টি করা যাক।
0: পিজা পার্টি।
1: ইয়ে,
2: তোর কার্ড দিয়ে ওর পিনটা বল।
1: আমার কার্ডের ডিটেইলস
2: আমি নিজেই ফিড করব।
1: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
0: বাই গার্লস, কোথায় যাচ্ছিস?
1: শুনলি না? নো শেয়ারিং।
2: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন মাসুম ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন দেবতা ছায়াছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

খুশবু ছায়াছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন গোলমাল ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার।

ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন কিনারা ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারে গানটি শুনুন আন্ধি ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

মুশ্রী সীতা ছায়াছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে গানটি শুনুন সীতারা ছায়াছবি থেকে ভূপিন্দর সিং এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

খুবসুরত ছায়াছবি থেকে গানটি শুনলেন আশা ভোসলের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।

প্রতিদিন ভাত, আটা রুটি, আলু, সবজি, ফল, বিভিন্ন ধরনের মিষ্টি দ্রব্য আমরা গ্রহণ করি, সে খাদ্যগুলির মধ্যে রয়েছে কোনো না কোনো খাদ্যের পরিপোষক। যেমন রয়েছে ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, যেমন মাছ মাংস ডিম, সেগুলির মধ্যে রয়েছে প্রোটিন, তেল, ঘি, মাখন, এগুলির মধ্যে রয়েছে ফ্যাট জাতীয় খাদ্য। তাহলে এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এইগুলিকে বলা হয় দেহ পরিপোষক খাদ্য। মনে রাখবে, যে কোনো সজীব বস্তুর পুষ্টির জন্য এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট নামক পরিপোষকগুলির প্রয়োজন হয়। মনে রাখবে যে এই পরিপোষকগুলি আবার সজীব বস্তু সরাসরি কাজে লাগাতে পারে না। খাদ্য গ্রহণের পর এই পরিপোষকগুলি দেহে কতগুলি পর্যায়ক্রমিক পর্যায়ের মাধ্যমে ভেঙে ক্ষুদ্র এবং সরল উপাদানে পরিণত হয়। একে বলা হয় পরিপাক বা পাচন। তাহলে তোমরা বুঝলে যে খাদ্য বা পরিপোষক জিনিসগুলি কী। এবার দেখো, আমরা আসি খাদ্য গ্রহণের পদ্ধতি। বিভিন্ন প্রাণী জীবজগতে বিভিন্ন রকম পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তোমরা প্রজাপতি, ভোমরা, কীটপতঙ্গ তারা দেখেছ, তারা সাধারণত তাদের চোষক নলের সাহায্যে খাদ্যদ্রব্য গ্রহণ করে। তোমরা মানব শিশুসহ বিভিন্ন শাবক ছানা দেখেছ, তারা জন্মের পর মাতৃস্তন পান করে তারা বৃদ্ধি লাভ করে। তারপর এরকম কিছু জলজ প্রাণী আছে, জলে ভাসমান বিভিন্ন খাদ্যকণাকে তারা ফিল্টার করে গ্রহণ করে। আজকে একটি অদ্ভুত প্রকৃতির প্রাণীর কথা তোমাদের সঙ্গে আলোচনা করব। এটি সামুদ্রিক প্রাণী, তারা মাছ, ঠিক অনেকটা দেখতে তারার মতো। এই প্রাণীটি মনে রাখবে তার পাকস্থলী মুখ দিয়ে বের করে সম্পূর্ণভাবে দেহ থেকে বের করে আনতে পারে। এই প্রাণীটি সাধারণত সমুদ্রের ছোট ছোট খোলকযুক্ত প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। যখন সে খাদ্য গ্রহণ করতে বের হয়, তখন সে পাকস্থলটিকে দেহ থেকে সম্পূর্ণরূপে দেহ থেকে মুখ দিয়ে বের করে আনে এবং ছোট ছোট খোলকযুক্ত প্রাণীদের থেকে ভেঙে সেখান থেকে পাচক রস শোষণ করে নেয় এবং খাদ্য গ্রহণ সম্পূর্ণ হওয়ার পর সে আবার পাকস্থলটিকে দেহের অভ্যন্তরে ঢুকিয়ে নেয়। এইভাবে তারা মাছ সে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে এবং সেখান থেকে সে পাচন ক্রিয়ার মাধ্যমে সে পুষ্টিক ক্রিয়া সম্পন্ন করে। এবার আসি আমরা মানুষের দেহে কিভাবে খাদ্যের পরিপাক ঘটে। দেখো, আমরা প্রতিদিন খাদ্য গ্রহণ করি, সে খাদ্য পরিপাক ঘটায় এবং পরিপাকের পর সে পাচিত খাদ্যকে দেহের বিভিন্ন কাজে ব্যবহার করি। খাদ্য গ্রহণ করার পর সে খাদ্য একটি দীর্ঘ নালীপথে আমাদের দেহে পরিবাহিত হয়। মুখকোপর থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ পথটিকে বলা হয় পৌষ্টিক নালী বা খাদ্য নালী। এই পৌষ্টিক নালী মনে রাখবে এর বিভিন্ন অংশ রয়েছে। প্রথমে রয়েছে মুখগহ্বর, তারপর রয়েছে গ্রাস নালী, তারপর পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র এবং বৃহদন্ত্র পরে রয়েছে মলাশয় এবং মলাশয়ের সঙ্গে রয়েছে পায়ু। তাহলে আমরা দেখলাম পৌষ্টিক নালী এটি দীর্ঘ, প্রায় 11 মিটার লম্বা। সে তার বিভিন্ন অংশের আবার বিভিন্ন রকমের নাম রয়েছে, আমরা এতক্ষণ সেটা তোমার সামনে তুলে ধরলাম। এখন দেখো, এই যে তুমি হয়তো বলতে পারো যে কোথায় আমাদের খাদ্যের পরিপাক ঘটে। খাদ্যের পরিপাক মূলত তিনটি স্থানে ঘটে: মুখগহ্বর, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্র। তোমরা হয়তো বলতে পারো কেন তিনটি স্থানে খাদ্যের পরিপাক ঘটে। মনে রাখবে এই তিনটি স্থানে রয়েছে তিনটি ধরনের পরিপাক গ্রন্থি। যেমন মুখগহ্বরে রয়েছে লালা গ্রন্থি, পাকস্থলীতে রয়েছে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং ক্ষুদ্রান্ত্রে রয়েছে আন্ত্রিক গ্রন্থি। এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থি রয়েছে, যেমন যেটাকে বলি আমরা যকৃত এবং অগ্নাশয়। তোমরা দেখেছ যে পৌষ্টিক নালী এবং তার সঙ্গে অনেকগুলি গ্রন্থি রয়েছে। পৌষ্টিক নালী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট গ্রন্থিগুলি মিলে তৈরি হয়েছে আমাদের দেহে পৌষ্টিক তন্ত্র, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডাইজেস্টিভ সিস্টেম। তোমরা জানো আমাদের শরীরে এরকম বিভিন্ন রকমের তন্ত্র রয়েছে, যেমন শ্বসন তন্ত্র, রেচন তন্ত্র, স্নায়ুতন্ত্র, জননতন্ত্র ইত্যাদি। তবে আজকে আমি এখানে মূলত তোমাদেরকে পৌষ্টিক তন্ত্র নিয়েই আলোচনা করব। দেখো, আমরা আগেই বলেছি পৌষ্টিকতন্ত্র শুরু হয় মুখগহ্বর দিয়ে। তাহলে প্রথমে আমরা
আমাদের মুখচ্ছিদ্রের

মধ্যে দিয়ে খাদ্যদ্রব্য মুখবিবরে প্রবেশ ঘটায়। খাদ্যদ্রব্য মুখবিবরে প্রবেশ করার পর আমাদের মুখবিবরে রয়েছে বিভিন্ন রকমের দাঁত, সে দাঁত দিয়ে খাদ্যদ্রব্যগুলিকে চর্বণ করে সেগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোয় পরিণত করি। এছাড়া মুখবিবরে রয়েছে একজোড়া তিন জোড়া লালাগ্রন্থি। এই লালাগ্রন্থি থেকে লালারস নিঃসৃত হয়। নিঃসৃত লালা গৃহীত খাদ্যকে নরম করে, ভিজিয়ে নরম করে এবং দাঁত দিয়ে আমরা চিবিয়ে সেটিকে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে পরিণত করি। তো এইভাবে মনে রাখবে আমাদের মুখবিবরে খাদ্যের গৃহীত খাদ্যের অনেকটা আংশিক পাচন হয়ে যায়। মনে রাখবে এই যে আমাদের যে দাঁত, সে দাঁত একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টি দাঁত থাকে। দাঁতগুলি আবার বিভিন্ন নামে পরিচিত, কোনো কৃন্তক, ছেদক, পুরোপোষক এবং পেষক। এই চার প্রকার দাঁতের সাহায্যে আমরা খাদ্যগুলিকে চর্বণ ঘটাই এবং ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বা টুকরো পরিণত করি। তোমরা জানো, তোমরা এখন সপ্তম শ্রেণীর ছাত্র, তোমাদের কয়েক বছর আগেও তোমাদের অনেকের দাঁত পড়তে দেখা গেছে। সাধারণত ছোট বয়সে যে দাঁতগুলি তোমাদের মুখ দাঁতের মাড়িতে গজিয়েছিল, সেগুলি 6-7 বছরের মধ্যে সেগুলি পড়ে যায়। সে দাঁতগুলিকে বলা হয় দুধে দাঁত। এই দাঁতগুলি অস্থায়ী, দুধে দাঁতগুলি পড়ার পর তারপর স্থায়ীভাবে দাঁত গজায় আমাদের মুখবিবরে। মনে রাখবে এই দাঁতগুলি তোমার বৃদ্ধ বয়স পর্যন্ত মুখবিবরে থেকে যায়। যদি আমরা দাঁতগুলিকে সঠিকভাবে যত্ন করি, যদি কোনো রোগের সংক্রমণ না ঘটে কিংবা দুর্ঘটনা না জনিত কোনো কারণে দাঁতের ক্ষতি না হয়, তাহলে এই দাঁতগুলি মনে রাখবে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের দাঁত বিবরে থাকে এবং আমাদের খাদ্যদ্রব্য চর্বণে আমাদেরকে সাহায্য করে থাকে। তারপর দেখো, চলে আসি মুখবিবরের পর চর্বিত লালা মিশ্রিত খাদ্য একটি নালীপথে পাকস্থলীতে উপনীত হয়। এই নালীটিকে বলা হয় খাদ্য নালী, যেটাকে আমরা গ্রাস নালী বা ফুড পাইপও বলা হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমাদের যে গ্রাস নালী তার সঙ্গে আরও একটি নালী রয়েছে, সেটাকে বলা হয় শ্বাস নালী। তোমরা গ্রাস নালী দিয়ে সাধারণত খাদ্যদ্রব্য যাতায়াত করে আর শ্বাস নালী দিয়ে শ্বাসবায়ু পরিবাহিত হয়। গ্রাস নালী এবং শ্বাস নালীর সম্মুখস্থলে একটি বিভেদ প্রাচীর থাকে, সেটাকে বলা হয় আলজিহ্বা। সে আলজিহ্বা সাধারণত গ্রাস নালী দিয়ে খাদ্যকোণাকে এবং শ্বাস নালী দিয়ে শ্বাসবায়ুকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং দেখো, এই আলজিহ্বার কারণেই কখনও খাদ্যদ্রব্য শ্বাসবায়ুতে প্রবেশ করতে পারে না। তো এবং সেই ক্ষেত্রে আলজিহ্বা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া দেখো, আমাদের যে গ্রাস নালীর প্রাকারে ক্ষুদ্র ক্ষুদ্র সিলিয়াযুক্ত কতগুলি অংশ থাকে, যেগুলি গ্রাস নালীর ক্রমসংকোচন এবং প্রসারণে সাহায্য করে। এই ক্রমসংকোচন প্রসারণের ফলে খাদ্যদ্রব্য মুখবিবর থেকে সহজে গ্রাস নালী পথে পাকস্থলীতে উপনীত হয়। এরপরে আসি আমরা পৌষ্টিক নালীর পরবর্তী অংশ, পাকস্থলী। গ্রাস নালীর পর ইংরেজি ইউ আকৃতির বিশিষ্ট মোটা দেওয়াল এবং থলির মতো একটি বিশেষ অঙ্গ থাকে, একে বলা হয় পাকস্থলী। পাকস্থলী সাধারণত গ্রাস নালী থেকে খাদ্যদ্রব্যকে গ্রহণ করে এবং পাচনের পর সেটাকে ক্ষুদ্রান্তরে প্রেরণ করে। পাকস্থলীর মধ্যে যে পরিপাক গ্রন্থিটি রয়েছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। মনে রাখবে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে তিন ধরনের রস বের হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এবং মিউসিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড সাধারণত খাদ্যদ্রব্যকে আম্লিক মাধ্যমে পরিণত করে এবং পেপসিন উৎসেচকের সক্রিয়তা সহায়তা করে। আর পেপসিন উৎসেচক সাধারণত প্রোটিন জাতীয় খাদ্যকে ভেঙে পেপটোনে পরিণত করে। এবং মিউসিন, মনে রাখবে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ করে, পাকস্থলীর যে প্রাকার সেখানে যে শক্তিশালী হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পেপসিন উৎসেচক তার থেকে পাকস্থলীর প্রাকারকে সুরক্ষিত রাখে। তাহলে তোমরা দেখেছো যে পাকস্থলী কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, বিশেষত তিন ধরনের উৎসেচক ক্ষরণের মাধ্যমে। এই তিন ধরনের উৎসেচক হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পেপসিন এবং মিউসিন। তারপর পাকস্থলী থেকে খাদ্য উপনীত হয় ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্র, মনে রাখবে, পৌষ্টিক নালীর সবচেয়ে দীর্ঘতম অংশ। এটি 7.5 মিটার লম্বা এবং পেঁচানো একটি অংশ।

এই ক্ষুদ্রান্ত যেমন পাচক রস ক্ষরণ করে, তেমনি যকৃত এবং অগ্ন্যাশয় থেকেও পাচক রসকে গ্রহণ করে। মনে রাখবে, যকৃত পাকস্থলীর ঠিক বিপরীত পাশে বাদামি বর্ণের যে বড় আকৃতির যে গ্রন্থিটি রয়েছে তার নাম হচ্ছে যকৃত। এটি দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এই যকৃত থেকে পিত্তরস ক্ষরিত হয়। মনে রাখবে, পিত্তরস পিত্তাশয়ে সাধারণত জমা থাকে। এই পিত্তরস স্নেহ জাতীয় খাদ্যকে অবদ্রব করে তা ফ্যাট পরিপাকে সহায়তা করে। তারপর আসি অগ্নাশয়। অগ্নাশয় থেকে ক্ষরিত যে উৎসচকটি তার নাম হচ্ছে অগ্নাশয় রস। সে অগ্নাশয় রস মনে রাখবে, প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট তিন প্রকার খাদ্য পরিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকস্থলী পর আমরা দেখলাম যকৃত এবং অগ্নাশয় রসের ক্রিয়ার ফলে খাদ্যদ্রব্য পাচন ঘটে, তারপর সে খাদ্য ক্ষুদ্রান্ত্রে উপনীত হয়। ক্ষুদ্রান্ত্রে আসার পর এবার আন্তরিক রস ক্ষরিত হয়। সে আন্তরিক রস পরিপাকের যে অবশিষ্ট বাকি থাকে খাদ্যের, সেই কাজটা আন্তরিক রসের মাধ্যমে সম্পূর্ণ হয়। এইভাবে গৃহীত জটিল খাদ্য, যেটা আমরা মুখবিবরে শুরু হয়েছিল পরিপাক, সেটা ক্ষুদ্রান্ত্রে এসে সরলতম খাদ্যে পরিণত হয় এবং পরিপাক সম্পূর্ণ হয়। এবং খাদ্য পরিপাক ক্ষুদ্রান্ত্রে সম্পন্ন হওয়ার পর দেখা গেছে যে এটি ক্ষুদ্রান্ত্রের ভিলাই নামক আঙ্গুল সদৃশ কতগুলি অঙ্গের মাধ্যমে সেটা শোষিত হয়। দেখো, আমরা যে জটিল খাদ্য গ্রহণ করেছি, কার্বোহাইড্রেট যেমন ভাত আটা রুটি আলু, সেগুলি কিন্তু পাচিত হয়ে সরলতম উপাদান হিসেবে গ্লুকোজে পরিণত হয়। ঠিক একইভাবে আমরা যে প্রোটিন জাতীয় খাদ্য যেমন মাছ মাংস ডিম, সেগুলি পৌষ্টিক নাড়ির বিভিন্ন অংশে পাচিত হয়ে ক্ষুদ্রান্ত্রে এসে সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। ঠিক একই রকমভাবে তেল ঘি মাখন অর্থাৎ যে স্নেহ জাতীয় খাদ্য, সেগুলি পৌষ্টিক নাড়ির বিভিন্ন অংশে পাচিত হয়ে ক্ষুদ্রান্ত্রে এসে সেটি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারেলে পরিণত হয়। এভাবে বিভিন্ন প্রকার খাদ্য পৌষ্টিক নাড়ির বিভিন্ন অংশে পাচিত হয়ে সরলতম খাদ্য উপাদানে পরিণত হয়। এরপর এই পাচনতক সরলতম খাদ্য ক্ষুদ্রান্ত্রের ভিলাইয়ের মাধ্যমে সেটা শোষিত হয়। ভিলাইগুলি আঙ্গুল সদৃশ হওয়ায় তার শোষণতল বৃদ্ধি করে। এছাড়া ভিলাইয়ের সঙ্গে রক্তবাহ সমন্বিত হওয়ায় সেগুলি সহজে রক্তের মাধ্যমে শোষিত হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ক্ষুদ্রান্ত্রে পাচিত খাদ্য সুস্থ হওয়ার পর সেটা রক্তে মিশে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে পরিবাহিত হয় এবং প্রতিটি কোষে কোষে গিয়ে পৌঁছে। প্রতিটি কোষে পাচিত সরলতম খাদ্য প্রবেশের পর সেখানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শুরু হয়। একে বলা হয় আত্মীকরণ। যেমন দেখো, গ্লুকোজ যখন কোষে প্রবেশ করে, সে কোষস্থ গ্লুকোজ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, কার্বন ডাইঅক্সাইড জল এবং শক্তি উৎপন্ন করে। তো এই শক্তির মাধ্যমে আমরা দৈনন্দিন বিভিন্ন কাজকর্ম করে থাকি। এছাড়া যে সমস্ত খাদ্য পাচনের অবশিষ্ট রয়েছে অর্থাৎ অপাচ্য খাদ্য, সেগুলি সাধারণত বৃহদন্ত্রে প্রবেশ করে। বৃহদন্ত্রটি ক্ষুদ্রন্ত্র থেকে অপেক্ষাকৃত অনেক ছোট, মাত্র 1.5 মিটার লম্বা, অনেকটা মোটা। সে বৃহদন্ত্রে অপাচ্য খাদ্য প্রবেশের পর সে অপাচ্য খাদ্য থেকে লবণ এবং জল শোষিত হয়। এই অবশিষ্ট অপাচ্য খাদ্য তারপর বৃহদন্ত্র থেকে মলাশয়ে প্রবেশ করে। মলাশয়ে এই অপাচ্য খাদ্য অর্ধশক্ত মল রূপে জমা হয় এবং স্পিংটার পেশির সংকোচন প্রসারণের ফলে একসময় আমাদের মধ্যে মল ত্যাগের উদ্রেক হয়। তখন আমরা যথাসময়ে পায়ুর ছিদ্রের মাধ্যমে সেই মল আমাদের দেহ থেকে পরিত্যাগ করি। একে বলা হয় বহিষ্করণ। তাহলে আমরা দেখলাম যে প্রাণী পুষ্টির 5টি পর্যায় রয়েছে: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং বহিষ্করণ। এই 5টি পর্যায়ের মাধ্যমে সাধারণত প্রাণীদের, বিশেষ করে মানবদেহের পুষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এবার আসি তৃণভোজী প্রাণীদের পরিপাকের বিষয়টি আমরা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। এটা তোমাদের সিলেবাসে আছে। তোমরা তৃণভোজী প্রাণীদেরকে দেখো, তারা প্রতিনিয়ত জাবর কাটে। সাধারণত তারা যখন খাদ্যদ্রব্য গ্রহণ করে তখন তারা দ্রুত খাদ্য গ্রহণ করে সেটাকে তাদের পাকস্থলীর রোমেন নামক একটি প্রকোষ্ঠে জমা করে রাখে।
সে রুমেনের মধ্যে খাদ্যের আংশিক পাচন ঘটে, সেটাকে বলা হয় জাবর। মনে রাখবে, সে জাবর যখন সে আবার অবসর সময় থাকে তখন সে জাবরকে পুনরায় মুখে ফিরিয়ে এনে চিবুতে থাকে। এভাবে তারা খাদ্যদ্রব্যের পাচন ঘটায়। মনে রাখবে, যেহেতু তারা সবসময় শাকাশী প্রাণী, তারা বিভিন্ন ধরনের তৃণ ভক্ষণ করে থাকে। সে তৃণের মধ্যে রয়েছে একটি জটিল কার্বোহাইড্রেট তথা সেলুলোজ।

0: মনে রাখবে সে সেলুলোজ পরিপাককারের ক্ষমতা বিভিন্ন প্রাণীদের থাকে না, এমনকি মানুষেরও থাকে না। মনে রাখবে এই যে সেলুলোজ, সেলুলোজ একটি জটিল কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট পরিপাক করতে গেলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। সেই জন্য তৃণভোজী প্রাণীদের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের মাঝখানে শিকাম নামক একটি থলি থাকে। সেই শিকামের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে যেগুলি একমাত্র সেলুলোজ পরিপাকে সহায়তা করে। মনে রাখবে এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু বিভিন্ন প্রাণী যেমন মানুষের পাকস্থলীতেও থাকে না কিংবা মানুষের দেহ থাকে না। এই ব্যাকটেরিয়াগুলির সাহায্যে তৃণভোজী প্রাণীরা তাদের যে জটিল কার্বোহাইড্রেট সেটাকে পাচন ঘটিয়ে সরলতম খাদ্য উপাদানে পরিণত করে। এইভাবে তৃণভোজী প্রাণীরা খাদ্য গ্রহণ করে এবং খাদ্যের পরিপাক ঘটায়। তাহলে আজকে আমরা মূলত প্রাণী পুষ্টি তোমাদেরকে পড়াতে গিয়ে আমি মানুষের পুষ্টি পরিপাক পদ্ধতি কীভাবে পুষ্টিটা আমরা আলোচনা করলাম এবং সঙ্গে তৃণভোজী প্রাণীদের পরিপাক পদ্ধতিও আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তোমরা পরবর্তী সময়ে আমি এই অধ্যায় থেকে তোমাদেরকে প্রয়োজনীয় প্রশ্ন এবং সঙ্গে উত্তর আমরা ক্লাসে লিখে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠদান পর্ব এখানে শেষ করছি।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে এতক্ষণ সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে প্রাণীর পুষ্টি সম্পর্কে পাঠ দিলেন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক উত্তম হাজারী। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের রাজরাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30 পরে শুনবেন লোকগীতি, শিল্পী বাচ্চুপাল। রাত 8:05 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের প্রসঙ্গ উচ্চ রক্তচাপ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 বাংলা নাটক। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10 রাগ প্রধান গান শুনবেন রাত 10:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ককবরক অনুষ্ঠানে সন্ধ্যে 7:00 থাকছে ককরবাইনি পান্ডা। শুনলেন আমাদের রাজরাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 33.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 23.1°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 50%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 24°C এর মধ্যে। ঘন্টায় 40-50 কিমি বেগে ঝড়ো হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তর ত্রিপুরা জেলায়, ঊনকোটি জেলায়, ধলাই জেলায়, খোয়াই জেলায় এবং পশ্চিম ত্রিপুরা জেলায়। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

একটি ঘোষণা, আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করেছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলায় একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের

আগরতলার সুকান্ত একাডেমিতে এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে। মনে রাখবেন, আকাশবাণীর 90 বছর উপলক্ষে শুক্রবার অর্থাৎ 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আয়োজিত হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সবার প্রবেশ অবাধ, ঘোষণাটি শেষ হলো।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থের আসরে অনেক অনেক স্বাগত। শ্রোতা বন্ধু, মাছ চাষে জলের স্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাছের সঠিক বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সঠিক উৎপাদন জলের গুণমানের উপর নির্ভরশীল। জলের স্বাস্থ্য বজায় রাখতে গেলে কী কী করতে হবে, এ নিয়েই আমাদের আজকের এই আলোচনা। এই আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর পম্পা ভট্টাচার্য, সহকারী অধ্যাপিকা, মৎস্য মহাবিদ্যালয়, কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়, আগরতলা, ত্রিপুরা। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার,
0: আপনাকে আমাদের স্টুডিওতে অনেক অনেক স্বাগত। তো শুরুতে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, মাছ চাষে জলের ভূমিকা কী?
1: মাছ চাষে জলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাছ একটি জলজ প্রাণী। মাছ জলে থাকে, মাছের ফুলকা আছে আমরা জানি, সেটা দিয়ে মাছ শ্বাস গ্রহণ করে ফুলকার সাহায্যে জল থেকে। এবং মাছের যে খাদ্য, তারপর মাছ নিজে বংশ বিস্তার করবে, মাছের পোনা চারা পোনা হবে, সব কিছুই সম্পূর্ণটা নির্ভর করছে কীরকম জলাশয় বা জল বা পুকুরটা কীরকম তার উপরে। কারণ সাধারণত আমরা মাছ চাষ কেন করে থাকি, যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায়। মাছের উৎপাদন বৃদ্ধি পেতে গেলে আমাদেরকে কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করতে হবে। তো সেই সমস্ত পদ্ধতিগুলি অবলম্বন করার জন্যে আমাদের অনেক কিছু আছে, যেমন আমাদের আছে মাছের খাদ্য আছে, মাছের রোগ হচ্ছে কি না সেগুলি আমরা দেখব, এবং তার মধ্যে প্রধান ভূমিকা যেটা নিচ্ছে, যে জলাশয়ে আমরা মাছ চাষ করছি। এখন সেই জলাশয় যদি উপযুক্ত জল না থাকে, জল যদি মাছ চাষের উপযুক্ত না হয়, মাছের বসবাসের উপযুক্ত না হয়, তাহলে মাছ সেখানে বাঁচতে পারবে না। মানে কথা হচ্ছে, জল হচ্ছে মাছের বাসস্থান।
0: একেবারে, জল হচ্ছে মাছের বাসস্থান, এবং সেই বাসস্থানটা যদি ঠিকঠাক না থাকে তাহলে বসবাস করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, এবং সেক্ষেত্রে তার যে বৃদ্ধি সেটাও ঠিকঠাক হবে না। একদম। তো জলের ভূমিকাটা তো আপনি বললেন, জলাশয়ের ভূমিকাও রয়েছে। হ্যাঁ, জলাশয়টা কেমন হবে, কী কী আকারের হবে, তার মধ্যে কী ধরনের মাছ চাষ করা যাবে, এগুলোর একটা ব্যাপার রয়েছে। তার উপরও মানে যে জলের স্বাস্থ্য আমরা বলছি সেটা নির্ভর করছে,
1: সেটা নিয়ে আমরা কথা বলবো। যেটা বলছি, সাধারণত যেহেতু আমরা জলাশয়ে পুকুর

0: জলা ধরে মাছ চাষ করছি। এখন জলকে যদি আমরা, জলের যে উপাদান, তো জল এমনিতে আমরা জানি যেটা হচ্ছে বর্ণহীন, গন্ধহীন এবং জলে কিছু থাকবে না। এখন সেই জলের যে মধ্যে যে বিভিন্ন উপাদান আছে, এইগুলি আমরা মাছ চাষের ক্ষেত্রে যখন আমরা বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করি, সেগুলিকে আমরা তিন ভাগে ভাগ করে নিই। যেমন হচ্ছে জলের ভৌত গুণ থাকবে, রাসায়নিক গুণ থাকবে এবং থাকবে জৈবিক গুণ থাকবে। মানে হচ্ছে ভৌত গুণ, যেটা আপনি বললেন যে আমরা যখন মাছ চাষ করব জলাশয় বা পুকুরে, সেটা হচ্ছে পুকুর বা ট্যাঙ্ক, তার একটা নির্দিষ্ট আকৃতি থাকবে, সাধারণত চৌকোনা চারকোনা একটা আকৃতি থাকবে। তারপর থাকবে পুকুরের, আমাদের যে ধরনের মাছ চাষ করব তার উপরে পুকুরের গভীরতা, সেটা একটা প্রধান বিষয় বৈশিষ্ট্য। যেমন ধরুন আমরা যখন এখানে চাষ করি, সাধারণত আমরা দেখি, আমরা যাদেরকে IMC বলি, ইন্ডিয়ান মেজর কার্প বলি, মানে হচ্ছে রুই, কাতলা, মৃগেল, এই মাছগুলি চাষ হয় ভারতবর্ষে, পুরো জায়গায় হয়, আমাদের ত্রিপুরাতেও হচ্ছে। তো এই সমস্ত মাছগুলি যখন আমরা চাষ করব, তখন আমাদের যে জলের গভীরতাটা একটু বেশি হতে হবে, সেটা 1.5 থেকে 2 মিটার হতে হবে। কারণ হচ্ছে এই মাছগুলি একটু বড় জাতের মাছ, মানে এইগুলি ধরুন 1 বছরের মধ্যেই 1 কেজি হয়ে যায় বা 1 কেজির কাছাকাছি হয়, কাজে সেক্ষেত্রে একটু বড় গভীরতা সম্পন্ন আমাদের জলাশয় রাখতে হবে।
1: আর এই মাছগুলো তো একেবারে কমন মাছ, সবার পরিচিত মাছ এগুলো,
0: সবার পরিচিত এইগুলো, আমাদের যারা মৎস্যপ্রেমী, যারা মাছ খেতে ভালোবাসেন, সবাই এই সমস্ত মাছগুলিকে পছন্দ করে এবং এই সমস্ত মাছগুলিকে চাষিরাও পছন্দ করছেন। কারণ হচ্ছে এই সমস্ত মাছগুলি যে চাষ করা হয়, এই মাছগুলি মাংসাশী প্রাণী নয়, এইগুলি সবুজ উদ্ভিদ কণা এইসব খেয়ে থাকে। তো কাজেই এই সমস্ত মাছগুলিকে চাষ করা, ওদের যে খাদ্য দেওয়া, মানে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য খায়, কাজে এই মাছগুলিকে চাষ করা সহজ। এবং যেটা বললাম, এটা অনেকটা সহজেই বড় আকৃতির হয়ে যায় এবং বাজারে ভালো মূল্য পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমাদের জলের গুণাগুণ হিসাবে আমরা যদি এই মাছগুলিকে চাষ করি, আমাদের জলের গভীরতাটা একটু বেশি রাখতে হবে। এখন ধরুন আমাদের ত্রিপুরাতে যেটা হয়ে থাকে, সবার পুকুরের জলের, যেহেতু ত্রিপুরা একটু পাহাড়ি জায়গা আছে, সব জায়গায় সারা বছর জল থাকে না বা জল কম থাকে, ধরুন হাঁটু জলের নিচে নেমে গেল, 2 ফুট হয়ে গেল, 3 ফুট হয়ে গেল, কিন্তু এইসব জলেও আমরা মাছ চাষ করতে পারব। যেমন ধরুন আমরা যে সমস্ত মাছগুলিকে জিওল মাছ বলি, যেমন ধরুন জিওল মাছ হচ্ছে শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এই মাছগুলি জিওল মাছ বলি। এইগুলি জিওল মাছ হচ্ছে, মানেটা হচ্ছে ওরা অক্সিজেন কম জলেও থাকতে পারে, হ্যাঁ, কারণ ওদের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে। এবং এই মাছগুলি 6 মাস যদি আমি কোনো জলাশয়ে রাখি, তাহলে 6 মাসের মধ্যে ওদের যে আকৃতি হবে, সাইজ হবে, সেটা বিক্রয়যোগ্য। শিংমাগুরের আকৃতি আমরা জানি, আবার এই সমস্ত মাছগুলির ক্ষেত্রে অনেকটা, কি বলবো, দামও ভালো পাওয়া যায়। কাজেই আমাকে, আমি কি ধরনের মাছ চাষ করবো তার উপরে আমাকে জলের গভীরতাটা দেখতে হবে।
1: সেই মানে জলের গভীরতা বিচার করে আমাকে, উল্টোভাবে যদি বলি, তাহলে মাছ নির্ণয় করতে হবে কি ধরনের মাছ আমি চাষ করব,
0: মানে আমার
1: কতটা জল রয়েছে তার উপর আমাকে নির্ভর
0: করতে হবে। আমাকে, আমি যে যে মাছ চাষ করব তার উপরে গভীরতা দেখব। তা এখন পুকুরের জলাশয়ের ক্ষেত্রে, যেহেতু আমরা জলের স্বাস্থ্য দেখছি, এখন আমাদেরকে দেখতে হবে পুকুরের মধ্যে সূর্যালোক, সূর্যের আলো পড়ছে কিনা,
1: এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ,
0: অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে সূর্যের আলোক যখন জলের মধ্যে পড়বে, তখনই সূর্যের আলোক থেকে মাছের প্রাকৃতিক খাদ্যকণা তৈরি হবে, যাকে আমরা প্ল্যাঙ্কটন বলি। এইগুলি ক্ষুদ্র, মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। এই সমস্তগুলি শালক সংশ্লেষ করতে পারে বা ফটোসিনথেসিস করে, এবং ওরা ফটোসিনথেসিস করে যেভাবে গাছ উদ্ভিদ গ্লুকোজ তৈরি করে এবং অক্সিজেন জলের মধ্যে ছাড়ে, তো সেই হিসাবে যদি আমাকে দেখতে হবে সূর্যালোক ভালোভাবে

0: হচ্ছে কি না। এখন পুকুর যদি আবার বেশি গভীর হয় তাহলে তো তলদেশ পর্যন্ত সূর্যালোক প্রবেশ করবে না,
1: যাবে না।
0: যত দূর অবধি সূর্যালোক প্রবেশ করবে ততদূর পর্যন্ত মাছের খাদ্য, প্রাকৃতিক খাদ্য যেটা, সেটা তৈরি হবে।
1: আচ্ছা,
0: তাহলে আমাকে মাছের জলাশয়ের বা পুকুরে যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের রাখতে হবে, আশেপাশের গাছপালাগুলোকে সরিয়ে দিতে হবে, যদি গাছের ডাল থাকে কেটে ফেলতে হবে যাতে তার মধ্যে সূর্যালোকটা পড়ে।
1: আচ্ছা, তাহলে এখানটায় বললেন যে পুকুরে জলের গভীরতাটা দেখতে হবে, জলের স্বচ্ছতা কতটা আছে সেটা দেখতে হবে, জলের তাপমাত্রা অবশ্যই দেখতে হবে, এবং সূর্যালোক যাতে পড়ে সেদিকটাও নজর রাখতে হবে। তাপমাত্রার ব্যাপারটা যদি আর একটু বুঝি।
0: আচ্ছা, তাপমাত্রার ব্যাপারটা হচ্ছে এখানে আমি একটা কথা বলছি, আমরা জানি যে মাছ হচ্ছে শীতল রক্তের প্রাণী, মানে মাছের রক্ত ঠান্ডা থাকে, তো সেই সেই অর্থে মাছের যে পুকুরের জলের মধ্যে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে, যেটা সেটা সাধারণত ধরুন 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকলো, তো সেটা তো সূর্যালোক থেকে পেল, কাজেই সূর্যের আলোটা যেটা আমি বললাম যে জলের তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ বজায় রাখতে হবে, কারণ না হলে ওদের, যেমন আমরা জানি শীতকালে কি হয়, শীতকালে তো আমাদের এখানে বৃষ্টি হয় না, পুকুরের বা জলাশয়ের জলস্তর কমে যায়, কিন্তু তখন মাছ তো আরও বেশি এই ঠান্ডা, যেহেতু ওদের শীতল রক্ত, বাতাসের যে তাপমাত্রা থাকে অত্যন্ত কম, তখন ওরা পুকুরের জলাশয় থেকে তাপমাত্রাটা নিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে কি হয়, শীতকালে কিন্তু মাছের বৃদ্ধিটা কম হয়, মাছ চলাফেরা কম করে, কারণ ওদের যেহেতু বিপাক প্রক্রিয়া যেটা বলি সেটার জন্যে যে তাপমাত্রা প্রয়োজন সেটা ওদের শরীরে থাকে না, কাজেই বৃদ্ধিটা তখন কম হচ্ছে, মাছের শীতকালে বৃদ্ধিটা কম হচ্ছে জলাশয়ের মধ্যে। এখন সেক্ষেত্রে হচ্ছে যদি দেখা যায় যে আমার পুকুরে অনেক মাছ আছে, আমি রুই কাতলা মৃগেল চাষ করছি বা অন্য বড় মাছ, সেক্ষেত্রে যদি জলস্তরটা কমে যায় তাহলে সেক্ষেত্রে তো আমাকে অক্সিজেনেরও কম হবে, জলের তাপমাত্রাটাও কম হবে, কমে যাবে, তখন সেক্ষেত্রে আমরা বাইরে থেকে জল সরবরাহ করে দিতে পারি, করতে হবে যদি আমরা চাষ করে থাকি,
1: জলস্তর যদি কমে যায়,
0: কমে যায়। কাজেই যারা এই সমস্ত বড় মাছ চাষ করছেন ওদের তো বড় মাছ থাকবে, এগুলি তো এক বছর অবধি রাখবে, কেউ দু বছরও রাখতে পারে, কাজেই শীতকালের পুকুরের যখন জলস্তর কমে যাবে, তাপমাত্রাটা কমে যাবে, সেই দিকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু মাছের বৃদ্ধিটা একদমই হবে না।
1: মানে তাপমাত্রাটা অনেকটা নির্ভর করছে তার বৃদ্ধির উপর,
0: মাছের বৃদ্ধির উপরে। আর এছাড়া আপনি যেটা বললেন যে জলের স্বচ্ছতা, সেটাও একটা ব্যাপার আছে, জলের স্বচ্ছতা কথাটা হচ্ছে জলের জলটা কিরকম, আমরা যাকে পরিষ্কার কিনা সেই জিনিসটা আমরা বলি, মানে ক্লিয়ার ওয়াটার যেটা আমরা বলি স্বচ্ছতা, তো স্বচ্ছতা জল অস্বচ্ছ হয় নানা কারণে, অস্বচ্ছ হতে পারে, এখন ধরুন যদি জলের মধ্যে অতিরিক্ত পরিমাণে কাদা মাটি থাকে বা ধরুন আশেপাশের এলাকা থেকে কোনো ময়লা জল পুকুরের মধ্যে ঢুকছে, তাহলে জলটা তখন স্বচ্ছ থাকবে না, অস্বচ্ছ হয়ে যাবে। এখন জল যদি অস্বচ্ছ হয় তাহলে তো মাছ চাষ একদমই সম্ভবপর হবে না, এর প্রধান কারণ হচ্ছে এতে সূর্যের আলোক ঢুকবে না, কারণ কাদামাটি ভেদ করে তো আর সূর্যের আলো জলস্তরে ঢুকতে পারবে না, তখন কি হবে, মাছের যে প্রাকৃতিক খাদ্যকণাগুলি আছে, প্ল্যাঙ্কটন যেগুলিকে বলছি, যারা শালক সংশ্লেষ করবে, যারা অক্সিজেন দেবে জলে, সেইগুলো সম্ভবপর হবে না, তখন কি হবে, মাছের কি হবে, শ্বাস নিতে পারবে না, অক্সিজেনের অভাব হয়ে যাবে,
1: দ্রবীভূত অক্সিজেন একটা বিশাল ব্যাপার মাছের জন্য, এটা খুব প্রয়োজন,
0: যেটাকে আমরা বলি, যেহেতু আমি মাছ চাষ করবো কাজেই জলের আমি যেটা বললাম ভৌত গুণ বলি আর কি, সেগুলির মধ্যে যেমন তাপমাত্রা দেখব, জলের আয়তন দেখব, জলের গভীরতাটা দেখব, তারপরে হচ্ছে এখন এছাড়াও আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়, রাসায়নিক গুণাগুণ, যেমন আমি যদি জলের মধ্যে অক্সিজেন আছে কি না সেটা তো আমি এত সহজে পরীক্ষা করতে পারবো না, এর জন্য কতগুলি পদ্ধতি আছে,

0: তো আমাকে রাসায়নিক পদ্ধতি এইগুলি প্রয়োগ করে জলের মধ্যে দেখতে হবে অক্সিজেন আছে কিনা। এখন অক্সিজেনের একটা বিশাল ভূমিকা, কারণ হচ্ছে মাছ হচ্ছে প্রাণী, আমরা যেমন শ্বাসকার্য নিয়ে থাকি মাছও শ্বাসকার্য নিয়ে থাকে ফুলকার সাহায্যে, যেটা বললাম। তো যদি জলের মধ্যে যদি জলটা অস্বচ্ছ হয়, কাদামাটি থাকে অথবা নোংরা জল ঢুকে গেল, তাহলে সেটার সেম তার মধ্যে যে প্ল্যাঙ্কটন খাদ্য তৈরি করে, অক্সিজেন তৈরি করে, সেটা বন্ধ হয়ে যাবে একটা। আর মাছ তখন অক্সিজেনের অভাব হবে। যদি আমি চাষ করে থাকি, আমার মাছে অনেক মাছের থাকবে, তখন মাছগুলি অক্সিজেন পাবে না। সাধারণত আমরা দেখি থাকি মাছ চাষের পুকুরে, আমরা যেহেতু মাছ চাষ করি, অনেক মাছ আমরা একসঙ্গে দিয়ে থাকি, কাজেই সেক্ষেত্রে আমাদের অক্সিজেনের যে মাত্রাটা সেটা 5 থেকে 8, যেটাকে আমরা পিপিটি বলি, আমরা পরীক্ষা করে দেখি এটা থাকতে হবে। তো এরপর যদি আমরা দেখি যে কোনো কারণে অক্সিজেনের অভাব হচ্ছে, তখন তো মাছ অক্সিজেন পাবে না, যেটা আমরা বলি খাবি খেতে থাকবে, মাছগুলি জলের উপর ভেসে উঠবে। তো সেরকম আমাদের অক্সিজেনের যদি অভাব হয়, তাহলে নানা রকমের সমস্যা হবে, মাছ মারা যাবে।
1: সেক্ষেত্রে এয়ারেশন,
0: হ্যাঁ, সেক্ষেত্রে আমাদেরকে এয়ার পাম্প দিয়ে যাতে অক্সিজেনটা পায় জলের মধ্যে, অথবা একটা আমাদের এখানে গ্রামের মধ্যে একটা পদ্ধতি আছে, বাঁশ দিয়ে জলের মধ্যে পিটিয়ে দেওয়া হয়। তো পিটিয়ে দিলে মানে আমাদের যে অক্সিজেন যেটা, সেটা বায়ুতে তো সবসময় থাকছে, তো জলটা পিটানোর ফলে বায়ু থেকে, বাতাস থেকে অক্সিজেনটা জলের মধ্যে কিছুটা দ্রবীভূত,
1: কিছুটা ঢুকবে,
0: সেটা হবে। তো সেক্ষেত্রে আরেকটা আমরা যেটা বললাম, বাইরে থেকে আমরা জল সরবরাহ করতে পারি, কারণ জলটা অস্বচ্ছ হয়ে গেছে। তো অক্সিজেনের বিশাল ভূমিকা মাছ চাষের ক্ষেত্রে, কাজে এইগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে, অক্সিজেন কিরকম আছে,
1: জলের পিএইচ মাত্রাটা, সেটাও তো একটা,
0: সেটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পিএইচ। মানে পিএইচটা যেটা আমরা বলছি, সেটার মানে হচ্ছে জলের জলটা কি অম্লত্ব ক্ষারত্ব পরীক্ষা করা, মানে যেটাকে আমরা অ্যাসিডিক বলি, অ্যালকালাইন বলি। তো জলের মাছ চাষের ক্ষেত্রে সাধারণত ক্ষারত্বটা একটু বেশি থাকতে হয়। জল যদি অম্ল হয়, অ্যাসিড যেটাকে বলে, তাহলে মাছের বৃদ্ধি হবে না এবং অন্যান্য সমস্যা হবে। যেমন ধরুন যে কোনো অন্য প্রাণীরও হয়, মানুষেরও হয়ে থাকে, অ্যাসিড হলে খাবার হজম হবে না, স্বাস্থ্য ভালো হবে না, মাছের ক্ষেত্রেও সেই রকম। কাজে আমাদেরকে নিয়মিত পিএইচ জলের পরীক্ষা করতে হবে।
1: পিএইচটা কত থাকতে হবে?
0: পিএইচটা মাছ চাষের ক্ষেত্রে, পিএইচ এর হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে আমরা বলি 7.5 থেকে 8.5। সাত যেটা হচ্ছে সেটাকে আমরা বলি নিউট্রাল পিএইচ, মানে এটা অ্যাসিডও না, এটা অম্লও না, ক্ষারও না, এটা হচ্ছে মধ্যম 7। তো 7-এর থেকে একটু বেশি থাকতে হবে, আর ধরুন 8, আবার খুব বেশি হলে আবার ক্ষতি হবে, অতিরিক্ত ক্ষার হয়ে গেলেও সেটাও ক্ষতিকারক। তো ধরুন 7 থেকে 8 বা 7.5 থেকে 8.5-এর মধ্যে এটা রাখতে হবে।
1: আচ্ছা, এটা কৃষক বন্ধু কীভাবে পরীক্ষা করবে?
0: সেটা হচ্ছে, এটা খুব একটা কঠিন এই পরীক্ষাটা নয়। এমনিতে হচ্ছে আমাদের, যেমন ধরুন আমরা যখন বিজ্ঞানসম্মতভাবে করি, এর জন্য কিছু আমাদের মেশিনারিজ আছে, কিন্তু সাধারণত পিএইচ পেপার বলি, এগুলি খুব দাম না, মানে ছোটো ছোটো স্ট্রিপ বলি, এখন যেরকম বেরিয়েছে কাগজের মতন, এইগুলির উপরেই মানে রং দেওয়া থাকে, কালার। যেমন যদি 5 হয়, তাহলে এই পিএইচ পেপারটা কীরকম রং দেখাবে, 7 হলে কীরকম দেখাবে, 8 হলে কীরকম। তো এটা খুব অল্প দামের মধ্যেই এটা পাওয়া যাবে, বা আমাদের যারা মৎস্যচাষীরা আছেন কাছাকাছি, আমাদের যে মৎস্য গবেষণা কেন্দ্র অথবা যারা মৎস্য নিয়ে কাজ করছেন, সেরকম সেই সমস্ত জায়গায় গেলে এটা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে পিএইচটা ওরা দেখবে।
1: আচ্ছা, পিএইচ এর মাত্রাটা ধরুন কম বা বেশি রয়েছে, সেক্ষেত্রে কৃষক বন্ধু কী করবে?
0: হ্যাঁ, সেটা তো আমাদের, যেহেতু আমরা উত্তর পূর্ব ভারতে, আমাদের ত্রিপুরাতে, আমাদের জল এবং মাটি দুটোতেই পিএইচটা কম থাকে, মানে অম্লতা বেশি জলে, অম্লত্বটা বেশি। তো সেই ক্ষেত্রে মাছ চাষ বলুন, সবজি চাষ, সব ক্ষেত্রে এটা মানে উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যাহত করে, যাকে বলে কম হবে, যেটা

0: মাছের বৃদ্ধি না হলে তো উৎপাদন কম হবে। তো সেই সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা বলি পিএইচ, পুকুরের জলের যে পিএইচ যেটাকে বলি সেটাকে আমরা ঠিক রাখার জন্য আমরা চুন প্রয়োগ করতে বলি।
1: আচ্ছা,
0: লাইম যেটাকে বলি চুন, তো কলি চুন যেটা, তো সেই চুনের অনেক গুণ আমরা যারা মাছ চাষের সঙ্গে যুক্ত আছি আমরা জানি চুনের অনেক গুণ। চুন হচ্ছে কি, পরিমাণ মতো, যেমন আমরা বলে থাকি এবং যেটা বইপত্রে আছে আমাদের ত্রিপুরাতে চুন দিতে হয় এক কানিতে 80 কেজি, এবং সেটা আগে ভিজিয়ে তারপর সেটা সেটা জলের মধ্যে দিতে হয়। দিলে তারপর কিছুদিন পরে জলের মাত্রাটা, জলের যে পিএইচ মাত্রাটা ঠিক হয়ে যায়, ধরুন 7-এর উপরে যাবে। এখানে আমি এটাও বলে রাখছি চুনের অনেক গুণ আগেই বলেছি, মানে চুন হচ্ছে কি, যেহেতু এটা মধ্যে একটা ক্ষারত্বটা একটু কড়া আছে, সেই জন্যে এটা জলের মধ্যে যদি কোনো রোগ জীবাণু ছোটোখাটো আণুবীক্ষণিক প্রাণী টানি থাকে সেইগুলিকেও মেরে ফেলে।
1: আচ্ছা,
0: মানে জলটাকে অনেকটা পরিষ্কার করিয়ে দিল,
1: মানে চুনটা আপনার অম্লত্বটা কমিয়ে দেয়।
0: হ্যাঁ হ্যাঁ, অম্লত্বটা কমিয়ে দেবে, মাছ চাষের যোগ্য করবে এবং জলকে অনেক পরিষ্কার করে রাখবে।
1: আচ্ছা, আলোচনার অনেকটাই আমরা এগিয়ে গেছি, মানে সময় অনেকটা কমে গেছে, সেক্ষেত্রে আপনাকে ইতি টানতে হবে, সবশেষে কি বলবেন?
0: আচ্ছা, সবশেষে এটাই বলবো যে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে জলের স্বাস্থ্য ভালো রাখতে হবে।
2: ঘর গৃহস্থিন আসলে এবারে শুনবেন লোকগীতি শিল্পী বাচ্চু পাল।

শুনলেন লোকগীতি বাচ্চুপালের কণ্ঠে। সেই সাথে আজকে ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা যতনি ফাচিং হামজামুয়া ফরে তাবুক সিংহ তিনি হরনি ককবরক পান্ডা তিনি ক্রাক সাল চন্দ্রবন খানবায়নে কক্রবাইনি পান্ডা তিনি কক্রবাইন পান্ডব পুইলান খানালায়নে কগলব সামানি সাইখনারবনে চরণকান্তি দেববর্মা
1: কগলব নিম সাইটকমা হাকসেনটা কাদি কুসুকি হিন্দি খাক রাখে ইয়ারমনাইনাই হাতাই সি বখক মানাই কিরিয়া বরক থোপলাই তমনাই সভা খাইর কিরিয়া হিমনাই থেকে ওয়াইসা সে থিনাই খা কতর বরক বিরমান মানাই থই থাম্পন মৈত্য খাইজাকাই বিবি মুকুমো খাপাঙ্গ তংনাই সভা কলাইয়ই লামা পাইয়াই রক বরগলে কথাং বাই বাকসা বংনি আমালনি রাংপইসা রগলে তাবক ব হাতিও মরক কাসারাং তলাইয়া হাতি ও থাঙ্গিয়া খেই মানাই মৌসাচি মাইয়া বসা ওয়ানসুকমা কাহাম তংখালাই বসা বিরিমান মাইয়া তখানি খরাং খনাকাই তংমা ককর মগো তংমা শিকারি তংমা অংখালাই তকবসাতরই মানাই থুইয়া বাসাইয়া কিরিয়া তনাই বসে কবনু মান্নাই তাবনি কলম নিমুং হুকুমু আগিনি বরক হাতাই কুসুগ্রক মই সংমানি গান থাসতুই বড় বড় রাজানি বিরিন্দিয়া পাহাড় কাখা বরৈ নাইঠক নগৈ রিফাইকা মন্ত্রী রিংখা আসুগৈ ককসানা চেংখা মাই খোল রাংরিনি থমনা তিসাকা ককথাই রাজানি হুকুম নাইথক তবুদি বরুই বিহিক বসা কাকলাইজাক দিয়ান বসা মাজাইয়া কঞিনে থুজাক গারিঙ্গ রাজা জলিজাক মন্ত্রী তুমজাক রাজা তংথাকজাক মাইকো তুমজাজাক বরৈ খাকামজাক বসামা খাতাং মাই চাইয়া মগজাক দাসিরক বুটাং মকলনি মুক্তই বসাকো সাতুং খিরিল লব সাও মাসাদি মাতুং মতানি সুরিও কিফিলি তংখর কমাই থাংলিয়া তাবক ব তংখো মাইখর হাতাই সাকাও কামানি খরাং তাবক ব তঙ্গ রাংসাংনি সুরাং রাজানি আমাল ব বিয়াল বিরিমা

দাই কংবুমানো আমা আনো কিসা জরারো দি হই সিমি সিসাগু ব মাইখব সসাগুই হাইনে হাই কেম্প কিফিলুই ফাইফিখা অ সালনি সানজা জরাও কেম্প নু খাস হইমাইয়া উজাগুই বনি সিলাই বাই সাক সাক গুলির কগুই থুই থাঙ্কা লগে কেম্পনি যত স্টাফ পাতেমুং সাইমান বাইখা বনি বস দদর দায়কংনি লগে সঙ্গন কল খাইগুই পুসাই থিমানী কক্তমা সাহরখা লগে সঙ্গু ক্রাজু ক্রানো সাখা বসালা থৈখা হুনৈ কক্তমা মান খেনু বনি মাফাসং লেঙ্গুই শিলা চাবাইখা আয়ং বিহেকবু কাবুই উইন ফুনগুই তংখা অসি দায়কংনি মান গথৈন তিলাঙ্গুই নুখুংনি বরকন ইয়াফারুইখা তে হাস্তেনি বরম রমানে বিসিংতুই বনি শীতালনি সামংবু মিথিংলাইখা তৈ বনি বস নুখুংনি বড় রক বাই পাতেমুং তুই কিসাসু ককবু সালাই বখা তৈ নুখুংনি বরকন খা খামাবু ইয়াফার বখা ফিয়া পাতেমুং তুই মংসা ককতমা মানবয়াখ গবৈনু দায়কংনি বস ব থিমা বাই বেলাই খে খা খামজাখা ব খাও সুমাইতাংখা জে সখেবু অ পাতেমুং গদালজাক বরকন আংরতগুই কারি নাই হই বনি বস অসি দদর অ পাতেমুং সেরি নাইনা নাংখা ব কেমনি যত স্টাফন দায়কং থিমানি উকলগ তোমা ফেয়ার দং আবন সুকুরই নাইখা ফিয়া আবন তুই কেবু ফানো সাইমানী গজা ইয়াগল বনি থুয়া মরতগুই হুইজা কংসা দায়রি মানখা তে আরনি বনি পাতেমুং তুই কবংমা সুইজা ককতমা মানখা দায়রিগক দায়কনি ইয়াকসিক বাই রিকজাক কবাং মা বতাং বতাং ককতমা ন মারেগুই পরে খনারখা কেমনি অজামা এবং অসি সালসা আং আনি পাল সংবাইখে পেট্রোলিং অংখারলাইমানি অ জরা আং বেলাইখে তুই কাংজাগুই খুংসা নখুনি ও থাঙ্গুই তুই নুংনা সানমানি গবৈনু খরকসা সিগিলি আন তুই খানরখা আংবু বনো হামবাই ইয়াফার বখা আফুরো অসিকলি আনি ফোন নাম্বার সানৈ না রুখা আকন কামিবু সামলালাইবা আগেনি সিমি বন সিনিজাক তংমানি আংবু কসং কসং অসিকলি ন মোবাইল নাম্বার রই রোজাখা তৈনি সালকে অসিকলি আন মেসেজ খাইখা দাদা নং উল সিনি ইয়াং ফাইখাকে হাবলাং দি নই গবৈন আং দি তিনি কেফিলুই টুকুক মুসুই মোবাইল চেক খাই নাইমানি সিকলিনি মেসেজ বনুখা আবো বাই আনি খাও কিসা নাংজাকমা হাইবু উংখা আংবু বনো মেসেজ রহর ফিখা আও আং নাইগানু নই বনি ইয়াগল অসিকিলি বুংখ্রু বুংখ্রু আন কাইজাক খাদে দাদা আনি নগ ফাইদি নগ নন ধর্ম দাদা খানাই আবো রখাইখে কবাং মা মেসেজ রহরুই তংখা আবনি বাগুই আনি খাগ উরুমুরু নাঙ্গুই তংখা আবো হাইখে উঙ্গুই তংমানি জরাওয়া আং সিয়েল নাগুই নগ থাংখা আনি মাফা তংজাখবা ফিয়া বরক বেলাইখে রাবাইখা তে আনি বুবুসা বুড়ি খরকসা মান্দ্রত হিমান্দ্র তংজামানি তিনি জরাতুই আং মা বাবাতে আনি বুহি বুসাইন বেলাইখে হামজাগুতে বরকন কাহামখে তালাফি বুখলাইগৈ তংমানি আং সানজা জরাও কামিনী ফালনগ তুংসেপ নুংনা থাংফ্রো মোবাইল ইয়াকারুই কলাংজাখা অ জরা আনি বিহেক মোবাইল চেক খাইগুই খরকসা বুড়ি মেসেজ মানখা ব আং ফাইমানী ইয়াগল সুখা নিনি মোবাইল সাবুনি বুড়ি ব বুড়ি মেসেজ হাই হই আং সাখা আবো আনি সিনেমানী খরকসা সে আবো নই নং তোমানি আসু ওয়ানাই তংখাবা হাই হই আবো মুসাইয়া হই আবো নৈগুই চিনি কনৈ বিং বেলাই দরকে কক বাংলাইখা ইয়াগল আনি লগে সং সরাই তিলাঙ্গুই নগ অংখারুই থাংখা ফিয়া হাতি বারসানী উল আং বন বুজগুই কিফিলুই তবুমানি মেসেজ মানমানী উল হিনখে আনি লগে সং তমুং চামুং আগেনি হাই উই বেলাই ফেরি থাংখা বক্রাজু ক্রা নবু তালাফি খাইলিয়া তে আগেনি হাই বুসাই বাইবু সাবা সুবা গ্রীখা হাই হই সাউ সালসা আং নগ থাংমানি আনি লগে সংন কামিনি রতি মুই খরকসা সিকলা চলাবাই কিসা বেজোয়া খাইবু নৌপখা বনতুই বু বেলাই কক বংলাইখা আনি মা বাবু সংবু আন বেলাই কতকলাইখা নং আগিও আসুক মায়া গনাং আসুক ওয়ান সক গরং তংমানি তাবক তুমানি অবহাই উই থাংখা হই আং

我出一个错路，我听到我妈妈来去教也做功课。我妈妈来去教也做功课。

南无财经通南无财经南无财经通的连着去我妈妈那不呀阿德勒财经通的连着去

마음을 모두 놓쳐버리던 그릇 너보냐 어둘래 사종 성나래

我在这儿最悄悄的妈妈最悄悄的我回来想看你

어떡 척추나 머니 어마마 나 보냐 줄라 사조 청아리 어 정나

꽃대처럼 도영복 나만오 똥어버 기마똥여 동아리 마차야는 것 똥똥

动我无听话，动摇动摇你，我吹呀侬个动多热心，妈妈带我去动我内心。好妈妈，怎么不帮着，怎么不帮着，帮着可能。

참으려 감춰 그래 정글에만의 꽃과 흥겨 땀을 살짝 넘어져 딱히 사람이 박을 딱히 사한대한대 너무 대부소 벗었던 고향

শুনছিলেন কক্সবাজার অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরই কক্সবাজার এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড গড়েছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমুখ। দেশের আদালতগুলির আধুনিকীকরণের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কাহার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত চলতি মাসের 14 ও 15 তারিখে ব্রিক্স ভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 আর 15 তারিখ को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল বলেন, দুদেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য উভয় দেশ এখন ঘনিষ্ঠভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, সেদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তার বিষয়টি উঠে আসবে, দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাবে। শ্রী মোদীর নরওয়ে, সুইডেন, ইটালি এবং নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ভাবন, পরিবেশবান্ধব জ্বালানি সহ নানা বিষয়ে নেতারা কথা বলবেন। অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকেই সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্দুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা।
1: ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकी हमले का एक सटीक, लक्षित और नपातुला जवाब था। इसका उद्देश्य उन आतंकवादी ढांचों को नष्ट करना था जो न केवल पाकिस्तानी राज्य द्वारा प्रायोजित है, बल्कि पाकिस्तान

0: বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন, ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পক্ষেত্রকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি উল্লেখ করেন, ভারতের মোট রপ্তানির পরিমাণ আনুমানিক $863 বিলিয়ন বলে মনে করা হচ্ছে, যা সর্বকালীন রেকর্ড। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, নরেন্দ্র মোদী সরকার সাইবার সুরক্ষিত ভারত গড়ার লক্ষ্যে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে সাইবার অপরাধ দমনে অপরাধীদের বেআইনি অর্থ লেনদেনের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টগুলো বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার আজ রিজার্ভ ব্যাংক ইনোভেশন হাবের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। এর উদ্দেশ্য হল ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় সাইবার সক্ষম আর্থিক জালিয়াতির মোকাবিলা এবং মিউল অ্যাকাউন্ট বা অপরাধীদের অ্যাকাউন্টগুলি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতাকে জোরদার করা। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আগামীকাল ষোড়শ পেনশন আদালতের পৌরোহিত্য করবেন কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। এই আদালতে 37টি মন্ত্রক ও দপ্তরের সঙ্গে সম্পর্কিত দীর্ঘকাল ধরে অমীমাংসিত 985টি পেনশন সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তর জানিয়েছে, 2017 সালে প্রতিষ্ঠার পর থেকে পেনশন আদালতগুলি দীর্ঘদিনের অমীমাংসিত ও জটিল পেনশন সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির একটি কার্যকর মঞ্চ হিসেবে উঠে এসেছে। এ পর্যন্ত 15টি পেনশন আদালতের মাধ্যমে প্রায় 28,000 অভিযোগ বা মামলার বিষয় ফয়সলা করা হয়েছে। মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। গত 3রা মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে সিবিআই নিট ইউজি 2026 অর্থাৎ চলতি বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের ব্যাপারে একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই সংস্থাটির বিশেষ টিম বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনার তদন্তে আজ সিবিআই এর একটি দল ঘটনাস্থলে গেছে। 7 সদস্যের ওই দলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক বিভাগের বিশেষজ্ঞরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি 6ই মে রাতে কিভাবে ওই গাড়ি থামানো হয়েছিল বা কিভাবে গুলি চালানো হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। এই নিয়ে কল্যাণী এমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছে। রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বৰৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম।
0: হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে শপথ নিয়েছেন আরও 4 জন মন্ত্রী। এদের মধ্যে 2 জন বিজেপির, বাকি 2 জন জোটসঙ্গী দল অসম গণ পরিষদ ও বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট থেকে নির্বাচিত। খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত ছিলেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের আদালতগুলির আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, এনসিআরটি এবং সিবিএসই যৌথভাবে 3rd থেকে 8th শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটেশনাল থিঙ্কিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি নতুন পাঠ্যক্রম চালু করেছে। এই উদ্যোগ প্রসঙ্গে শ্রী কুমার জানান, গ্রীষ্মকালীন ছুটির সময় শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ছুটি শেষে স্কুলগুলো খোলার পরপরই এই বিষয়গুলির পাঠদান শুরু হবে। ইসরায়েলের সংসদ কনেসেট 7ই অক্টোবর

0: ইসরায়েলে চালানো হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত প্যালেস্তিনীয় জঙ্গিদের বিচারের জন্য একটি বিশেষ সেনা ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার আইন পাশ করেছে। এই আইনে ইসরায়েলের সামরিক বিচার ব্যবস্থার অধীনে একটি বিশেষ আদালত গঠনের সংস্থান রয়েছে। সেখানে উল্লেখিত হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হওয়া 300 জন অভিযুক্ত জঙ্গির বিচার করা হবে। নেপালের লুম্বিনী প্রদেশের আর্ঘানসি জেলায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় 4 মহিলা ও 1 পুরুষ নিহত, আরও 20 জন আহত। পুলিশ সূত্রে খবর, অন্তত 30 জন যাত্রী নিয়ে বাসটি সুপা দেউরালী মন্দিরে তীর্থযাত্রা শেষে পার্বত জেলায় ফিরছিল। পানিনি গ্রামীণ পৌরসভার 8 ওয়ার্ডের দুর্গাফান্ত কুড়ুলেতে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় 100 মিটার নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের 48 কেজি বিভাগে ভারতের কোমল কোহার ব্রোঞ্জ পদক জিতেছেন। এটি এবারের প্রতিযোগিতায় দেশের প্রথম পদক। গুজরাটের গান্ধীনগরে 7 এই প্রতিযোগিতার প্রথম দিনে গতকাল স্ন্যাচে 78 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 99 কেজি মোট 177 কেজি ওজন তুলে পদক জয় করেন কোমল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। চলতি মাসের 14 ও 15 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্সভুক্ত দেশগুলির সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল সিআইআই এর বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিয়ে বলেছেন, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারত এবার সর্বকালীন রেকর্ড করেছে। চলতি বছরের মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসের কারণে বাতিল করা হয়েছে, এ ব্যাপারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো? না, আগে বাঁচাবো, আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
2: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না, দেবো ইনজেকশন।
3: আরবিআই একথা বলে,
4: আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী।

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্তদেব বর্মা তিনি ককটুমা বুবাক রকমখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বুসকাং ফা সালো সালদক নি বাকি হাকতর কাইবাও বেড়াইনা থাঙ্গনে তিনি হায়ুং নার সাল হাস্তেও জুতা জুতা পান্ডানী বিশিংটি পালাই যাক্কা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামী মন্ত্রী অক্রাঙ্গী সমাই টাঙ্কা তিসে বাই নাইকল যাক তপন মুকু নক ক্রিকেট বাটাই মঙ্গ ব্লড মাউট টাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমি ফাইনাল কাছাকা তাবু ককটমা শুক্রবই মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী বুসকাং ফা সালো সালদকি বাকি হা কতর কাইবাও বেড়াইনা থাঙ্গনে ব সংযুক্ত আরব আমির শাহি নেদারল্যান্ড সুইডেন নরওয়ে টাই ইটালিও বেড়াইনা থাঙ্গনে ডাক্তার পড়িনানী নিট আমজমুং কারি রাখা সুমুং বুলাই সুকংবাড়িয়া কারি চাকমা কক শিলচা উইন অ কক চাপজাক্কা অ পার্টি মূনা আমজকাই বাকি সিবিআই নজারেনানী কেন্দ্র হাপাং কক চাপখা অ আমজমুং তাইবাইসা বুফ্রুং আবো উল সাকলাই জাগানা তিনি হায়ুং নার্স সাল হায়ুং গনাঙ্গী সাকামনি সেপসা ব্রথানি নার্সংনি সামুং তামমন বরমফনগী বিশি বুরুম তিনি হাই সাল পালাইজাগী টঙ্গ রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি বিনি তংমা নগ সংযোজক পান্ডা কাইশ খরক জিবা নার্স নি ইয়াগ ন্যাশনাল ফ্রুলেন্স নাইটিঙ্গেল সকার নুই সাই নুচিটক ইয়াফারকা সকারটি লগি টংখা বরমবলাই রাংখক সা রাসাই মেডেল কাইসা আকরক পান্ড মানজাকা কেন্দ্রনি সাকান্তাই নকুং হামক্রাই মন্ত্রী জে পি নাড্ডা সাকামন্ত্রী ইয়াকচো প্রতাপ রাও যাদব হাস্টেব তিনি জুদা জুদা সামু বুতাংনি বিশিংটে হায়ুং নার্স সাল পালাইজাক্কা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি হায়ুং নার্স সাল রগৈ যত নার্স চৌন খাকাহাম ইয়াফারকা অ সাল রগৈ তিনি আগরতলানী আইজিএম এজিএম সিনিয় খবৈ জুদা জুদা সাকাহাম মথারকনি নার্স চকন জুদা জুদা মথানি নার্স চক আগরতলা আউলি ও হিম্বট কাইসা নংখরে জুদা জুদা লামাতে লাইছুকা কয়লা শহর তংনায় উনগটি জেলা হাসপাতাল তিনি হায়ুং নার্স সাল পালাইজাক্কা আবার চেঙ্গেরিকা কৈলেশ্বর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলারানী দেবরায় সুপ্রিম কোর্টের দরবারফং বক্রক সূর্যকান্ত হা কতনের দরবার নগরকন কতালক খাইনার বাকি রাংখক বুড়িচিনি চিমি বাজিসাই রোজাক বকমা সরাই সরাই খাইনার বাকি সুপ্রিম কোর্টের দরবারফং অরবিন্দ কুমারনি তিফাংবাই

থাংলাইমানী কক তোমা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন নাইকল যাক টপন মুকুমর নকআউট ক্রিকেট বাতাইমঙ্গ ব্লডমাউথ তাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনাল কাছাকা তিনি কোয়ার্টার ফাইনাল কাইনি সোজাকা এমবিবি স্টেডিয়াম জয়নগর ক্রিকেট ক্লাব রান নইরা ব্রিচি থামবাই মোর্চার ক্লাব ন তাই নরসিংহনি পিটিআর থাকলাব ব্লডমাউথ ক্লাব রান ছাড়া সিনিচি ডকবাই চলমান সঙ্গন মেচেনখা ছত্তিশগড় স্বামী বিবেকানন্দ মুকুমু উমর বিশি নুচি জরনি ফুটবলনি বসং বেরামনি বাতাইমুঙ্গ ত্রিপুরা বদলনি পুইলা থমুঙ্গ নকপ্লাইংখা তিনি হাস্টে বদল গোল কাইটেমনি ফেরবাই হিমাচল প্রদেশ ন মেচেনখা নবটেবানি কক্টুমা বছর দাম নৈচিব্রে হাস্তেনি সালটাং দলাই খোয়াই উনকুতি তাই উত্তর জেল ফেরাংক গে দামসাও বুড়িচিনি সিমি পাঁচ কিলোমিটার দৌই নবর কতর ফাইয়ে ওয়াতে ওয়াও নহিনে হজাকলাইরিকা নবর তৈবার নাইকং খনা সালনি তুমারি সাকো থামচিব্রে ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিব্রে ডিগ্রি সেলসিয়াস নি কানগিনি টঙ্গানা তিনি সালনি তুমারি সাকো থামচিথাম দশমিক ব্রে ডিগ্রি সেলসিয়াস তাই খামো নৈচিথাম ডিগ্রি সেলসিয়াস পাঠ্যক ককটুমা বুবাগ্রক তাইসা পড়ব মন্ত্রী বক্রক বুসকাং ফাঁসাল সালদকনি বগে হাকতর কাইবা বেড়াইনা থাঙ্গনা তিনি হায়ুং নারসাল হাস্তেব জুদা জুদা পান্ডানি বিচিংটি পালাই জাকা হিমন্ত বিশ্ব শর্মা তিনি আসামনি মন্ত্রী অক্রাঙ্গি সমাইতাঙ্কা তি সেবাই নাইকল যাক টপন মুকু নক আউট ক্রিকেট বাতিমঙ্গ ব্লডমাউথ তাই জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনাল কাছাকা ককটুমা তিনিন বগে অরণ্য পাইখ্যা উল্লি ককটুমা আওয়াই ইঙ্গনা খানা পুং দামচিনি সতী বৃচিব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নেট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। এবারে বিস্তারিত সংবাদ। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই পরীক্ষা আবার কবে নেওয়া হবে তা পরে ঘোষণা করা হবে। এর জন্য নতুনভাবে এডমিট কার্ডও দেওয়া হবে। এনটিএর অফিসিয়াল সামাজিক মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানানো হবে। উল্লেখ্য, গত 3রা মে নিটের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় বসেছিল 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। আজ আন্তর্জাতিক নার্স দিবস। বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবায় নার্সদের অবদানকে সম্মান জানাতে প্রতি বছর 12ই মে দিনটি পালন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে 15 জন নার্সের হাতে ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার 2026 তুলে দেন। নার্সিং ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরস্কারের সঙ্গে রয়েছে একটি সম্মানপত্র, 1 লক্ষ টাকার নগদ অর্থ এবং একটি পদক। স্বাস্থ্যসেবায় তাঁদের নিরলস অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। রাজ্যেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে সমস্ত সেবিকাদের তাঁদের নিঃস্বার্থ সেবা, সহানুভূতি এবং মানবতার প্রতি অবিচল নিষ্ঠার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আজ আগরতলার আইজিএম, এজিএমসি সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নার্সরা আগরতলা শহরে এক র্যালিতে সামিল হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর স্থিত 9টি জেলা হাসপাতালে আজ আন্তর্জাতিক

0: নার্স দিবস উদযাপন করা হয়। এবছর দিবসটির ভাবনা হচ্ছে, আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচান। অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য একটি রূপরেখা তৈরি করতে এবং এই উদ্দেশ্যে ৪০-৫০ হাজার কোটি টাকার সরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যাডভাইজারি কমিটি সরকারের উল্লেখযোগ্য আর্থিক সহায়তার মাধ্যমে আদালতগুলির পরিকাঠামো ঘাটতিগুলি পূরণ করবে। এই কমিটিতে অন্যান্য মধ্যে থাকবেন কলকাতা, পাঞ্জাব ও হরিয়ানা এবং বোম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র এবং সোমশেখর সুন্দরেশন। এই কমিটিকে চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যালের কাছে তাদের বিস্তারিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় তহবিলের বিবরণ জমা দেবার দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রক সম্প্রতি জাতীয় পঞ্চায়েত পুরস্কার ২০২৫ ঘোষণা করেছে। পঞ্চায়েতের সার্বিক উন্নয়নের কাজ করছে এবং করেছে এমন উৎকর্ষতার ভিত্তিতে সারা দেশের মধ্যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভিন্ন জেলা গ্রাম পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। জেলা স্তরে সার্বিক সাফল্যের জন্য এবছর সারা দেশে শ্রেষ্ঠ জেলার মধ্যে সবার শীর্ষে রয়েছে সিপাহীজলা জেলা। এ নিয়ে একটি প্রতিবেদন।
1: সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়ে সিপাহীজলা জেলা পেয়েছে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় ৯টি বিষয়ের উপর অসামান্য সাফল্যের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। বিষয়গুলো হচ্ছে দারিদ্র্যমুক্ত ও উন্নত জীবনযাত্রা, স্বাস্থ্যকর পঞ্চায়েত, শিশুবান্ধব পঞ্চায়েত, জল পর্যাপ্ত পঞ্চায়েত, পরিচ্ছন্ন ও সবুজ পঞ্চায়েত, স্বনির্ভর পরিকাঠামো, সামাজিকভাবে ন্যায়সঙ্গত ও সুরক্ষিত পঞ্চায়েত, সুশাসনযুক্ত পঞ্চায়েত এবং নারীবান্ধব পঞ্চায়েত। এই ৯টি বিষয়ে সিপাহীজলা জেলার পঞ্চায়েতগুলি অসামান্য সাফল্য রাখার কারণে সার্বিকভাবে এই জেলার গ্রামীণ এলাকার জনগণের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন হয়েছে। নজিরবিহীন এই সাফল্যের জন্য স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সিপাহীজলা জেলার জেলা সভাধি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত।
2: নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত শত বিকাশ পুরস্কার ২০২৫, এই আছে যে সম্মান, বহুত কি গৌরব কা বাত হ্যায় হামারে লিয়ে, হামারে জেলা কে লিয়ে, এই সম্মান হামকো হামারে জেলা কো মিলা হ্যায়। তো ইসলিয়ে মেয়ে হামারে দেশ কা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কো মেয়ে বহুত বহুত ধন্যবাদ দেতা হুঁ। হামারে যে পঞ্চায়েত মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ কা যে মন্ত্রী হ্যায় রাজীব রঞ্জন জি কো মেয়ে ধন্যবাদ দেতি হুঁ। হামারে রাজ্য কি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা জি কো মেয়ে ধন্যবাদ দেনা চাতি হুঁ।
1: পঞ্চায়েত উন্নয়ন সূচক ২.০ স্কোরের সঙ্গে যুক্ত করে সিপাহীজলা জেলার পঞ্চায়েতগুলিতে উন্নয়নের বিভিন্ন মাপকাঠি নির্ধারণ করেছে পঞ্চায়েত রাজমন্ত্রক। সারা দেশে সর্বশ্রেষ্ঠ জেলার পুরস্কার হিসেবে সিপাহীজলা জেলা পাবে ৫ কোটি টাকা। পঞ্চায়েত রাজমন্ত্রক কিভাবে সিপাহীজলা জেলাকে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করল সে সম্পর্কে বিশদে জানালেন অতিরিক্ত জেলা শাসক সুভাষ দত্ত।
3: पंचायत राज मिनिस्ट्री से भी आए हैं, उनको विजिट किए हैं, लोगों ने देखा हमारा रिकॉर्ड, गांव गांव गांव गए, विलेज कमेटी में गए, तो जिला परिषद का सारा रिकॉर्ड देखा, प्रेजेंटेशन देखा, फिल्म में काम देखा। देखने के बाद पूरा जो स्कोर निकल के आया, आने के बाद अभी हमारे सिपाहीजिला डिस्ट्रिक्ट पंचायत जो जिला परिषद है उनको नंबर ১ पोजिशन डिक्लेयर किया गया है।
1: বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় গ্রামীণ ভারত মজবুত করার ক্ষেত্রে সবার আগে রয়েছে সিপাহীজলা জেলা। পঞ্চায়েত রাজ মন্ত্রকের শ্রেষ্ঠ জেলা হিসেবে পুরস্কার প্রাপ্তি যেন তারই একটি সুস্পষ্ট প্রতিফলন। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধন, আকাশবাণী আগরতলা।
0: এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsoneair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,

0: রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মাকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, শ্রী বিশ্ব শর্মার গতিশীল ও দৃঢ় নেতৃত্বে আসাম অভূতপূর্ব উন্নয়ন, শান্তি ও অগ্রগতি প্রত্যক্ষ করছে। আসামের জনগণ বিকশিত আসাম গড়ে তোলার প্রতি তাদের আস্থা রেখেছেন। এন রঙ্গস্বামী আগামীকাল পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। লোকভবনে শ্রী রঙ্গস্বামীকে শপথ বাক্য পাঠ করাবেন উপরাজ্যপাল কে কৈলাসনাথন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার ছদিনের জন্য পাঁচ দেশ সফরে রওনা দেবেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা পিএম অজয় এর মাধ্যমে কর্মসূচি রূপায়ণ বিষয়ে এক বৈঠক আজ কৈলাসহরের জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহকারী সভাধিপতি সন্তোষ ধর, জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, জেলা কল্যাণ আধিকারিক এস্টার জংতে প্রমুখ। এখানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির পদাধিকারী ও সদস্যগণ এবং গ্রাম প্রধানরা উপস্থিত ছিলেন। চলতি অর্থ বছরের বাৎসরিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। আজ আসরের দুটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এমবিবি স্টেডিয়ামে জয়নগর ক্রিকেট ক্লাব 243 রানে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব 176 রানে চলমান সংঘকে পরাজিত করে। ছত্তিশগড়ে স্বামী বিবেকানন্দ স্মৃতি অনূর্ধ্ব 20 বছরের ফুটবলের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা গ্রুপের প্রথম খেলায় জয়লাভ করেছে। আজ রাজ্যদল 3-0 গোলে হিমাচল প্রদেশকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই, ঊনকোটি এবং উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডাক্তারির স্নাতক পাঠ্যক্রমে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত সারা দেশের আদালতগুলির আধুনিকীকরণের জন্য রূপরেখা তৈরি করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ আসামে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় ব্লাডমাউথ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এই গল্পটা একজন ফটোগ্রাফার আর তার ভেতরের সত্তা। ও লাভলি, খুব ভালো। বিজনেস লোন অ্যাপ্রুভড। এবারে হবে বড় স্টুডিও, নতুন ক্যামেরা, নতুন লাইটস, এই সুযোগে নতুন গাড়িও কিনে ফেলো ওই লোন থেকেই। না, লোন হাতে নেওয়া কাজেতেই লাগাও, ঠিক সময় ইএমআই দাও, ক্রেডিট স্কোর আরো বাড়াও, পরের লোন অনায়াসে পাও। গাড়ি না হোক, আমার একটা ফটোই তোলো কে আপনি।
2: আরবিআই এ কথা বলে,
1: আর্থিক বুদ্ধি জানি সেই সমৃদ্ধ নারী।
3: আকাশবাণী আগরতলা এবং এফএম পর্যন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে আমরা কথা বলব উচ্চ রক্তচাপ নিয়ে। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ইন্দ্রজিৎ পাল, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন, 2326253 এই নম্বরে ফোন করুন, 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
4: নমস্কার, আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আমার আন্তরিক নমস্কার।
3: প্রথমেই যেটা জানবো যে উচ্চ রক্তচাপ কি?
4: উচ্চ রক্তচাপ কথাটা বোঝার আগে আমরা একটু বুঝে নিতে হবে রক্তচাপ বলতে আমরা কি বুঝি। যখন রক্তচাপ উচ্চ বেশি হয় তখন সেটাকে আমরা বলি উচ্চ রক্তচাপ। রক্তচাপ হচ্ছে যখন আমাদের হার্টকে আমরা বলতে পারি একটা পাম্প, আমাদের হার্টের ভিতরে যে রক্ত

0: রক্ত ডান দিকের আসে কিছু মানে ডিঅক্সিজেনেটেড দূষিত রক্ত শরীর থেকে আসে, আর বাঁদিকে আছে অক্সিজেনেটেড ব্লাড যেটা লাংস থেকে হার্টে যায়। তাহলে হার্টেরই ভেন্ট্রিকল বা হার্টেরই যে হার্ট যখন পাম্প করে তখন হার্ট থেকে যে রক্তটা বেরিয়ে যায়, এই যে বেরিয়ে যাওয়া রক্ত আমার হার্টের মধ্যে যাওয়ার পরে রক্তনালীগুলির যে ওয়ালে বা রক্তনালীগুলির মধ্যে যে ওয়ালে যে পার্শ্বচাপ মানে দেয়, সেই যে পার্শ্বচাপ সেটাকে আমরা প্রেশার বা ব্লাড প্রেশার বলে চিহ্নিত করি। এবং যেহেতু এটা আমরা হার্ট পাম্প করে এবং সেটা হার্ট পাম্প করার পরে রক্ত সেরা ব্লাড যা, সেই ব্লাডের যখন সেই চাপ যখন স্বাভাবিকের চেয়ে যখন বেশি হয় তাহলে সেটাকে বলি উচ্চ রক্তচাপ। তাহলে আমাকে জানতে হবে স্বাভাবিক রক্তচাপ কত এবং অস্বাভাবিক কখন এটাকে আমরা বলবো উচ্চ রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ হচ্ছে একদম স্বাভাবিক বলতে আমরা বুঝি একটা প্রাপ্তবয়স্ক মানুষের যখন ব্লাড প্রেশার 120 এবং 80 মধ্যে থাকে, যখন সে স্বাভাবিক সুস্থ এবং ধীর স্থির যখন থাকে, তখন যখন তার রক্তচাপ আমরা যখন মাপি তখন যখন সেটা বরপর দুদিন বাড়ি যখন মাপি সেটা 120 এবং 80 যখন হয় তখন সেটাকে বলে আমরা একদম স্বাভাবিক রক্তচাপ। যদি সেটা 120 থেকে 140 বা 130-140 ভিতরে চলে যায় যেটা যেটাকে আমরা বলি উপরের রক্তচাপ বা আমাদের ভাষায় আমরা বলি সিস্টোলিক ব্লাড প্রেশার, যদি সেটা 120-এর উপরে যায় 140-এর মধ্যে বা 130-এর মধ্যে থাকে সেটাকে আমরা বলি রক্তচাপ আস্তে আস্তে বাড়তে দিকে যাচ্ছে, যেটি আমরা কি স্টেজে বিভক্ত করি, কিন্তু আমরা এটাকে বলি আস্তে আস্তে রক্ত উপরের দিকে যাচ্ছে মানে স্টেজ 1 বা স্টেজ 1 হাইপারটেনশন আস্তে আস্তে বাড়তে হচ্ছে রক্তচাপ। সেটা যখন নাকি হার্ট যখন পাম্প করে তখন যখন যে রক্তচাপ যেটা সে রক্ত যখন শরীর থেকে হার্ট থেকে বেরিয়ে যায় তখন যে প্রেশারটা আমরা মাপি সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, দ্যাট ইজ ডিউরিং কন্ট্রাকশন। হার্ট যখন পাম্প করে তখন যে রক্তচাপটা আর্টারির ওয়ালে যেটা আমরা মাপি সেটাকে বলে সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন হার্ট বিশ্রাম করে যখন হার্ট রিল্যাক্সড হয় তখন যে প্রেশারটা আমরা মাপি সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। কাজেই একটা হচ্ছে স্বাভাবিক প্রেশার আর একটা উচ্চ রক্তচাপ, যখন স্বাভাবিকের চেয়ে নিয়মিত যখন কোনো প্রেশার যখন কারোর যদি দীর্ঘদিন যাবৎ বেশি থাকে তখন আমরা সেটাকে বলি উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকাটা অনেক যাবৎ সেটা বেশি থাকা এটা তখনই আমরা উচ্চ উচ্চ রক্তচাপ বলে আমরা তাকে ধরে নেব।
1: তাহলে এটার কি কিছু লক্ষণ থাকে?
0: অ্যাকচুয়ালি যেহেতু রক্তচাপ স্বাভাবিক আস্তে আস্তে আস্তে আস্তে যখন বাড়ে তখন সেটা সাধারণত রোগীরা কোনো লক্ষণ বুঝতে পারে না। অনেক রোগী আছে কিছুই বুঝে না, তার ব্লাড প্রেশার যখন ইভেন যখন 140 সিস্টোলিক বা আমরা যে দুটোই বলি সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার উপরে নিচে রোগী সাধারণ রোগীরা যেটাকে বুঝে যখন সেটা 140-150 উপরেরটা হয় আর নিচেরটা যখন 80-90 উপরে থাকে বা 100 হয় বা আরও যদি বেশি হয় অনেক রোগীরা কিছুই বুঝতে পারে না। যেহেতু বুঝতে পারে না তার জন্য অনেকগুলি সময় অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বিপদ ঘটে, যাকে আমরা বলি যে প্রেশার হচ্ছে একটা সাইলেন্ট কিলার। মানে উচ্চ রক্তচাপ যেহেতু পেশেন্ট সময় মধ্যে বুঝতে পারে না, সময় মতো সে পরীক্ষা করতে মানে যেহেতু অসুবিধা নেই সে চেক আপ করে না, তার জন্য অনেক সময় একটা বিপদ যখন ঘটে তখনই আমরা সেটাকে রোগী আমাদের কাছে আসে
1: উচ্চ রক্তচাপ ছিল
0: কখন আসে কখন আসে, রোগীর প্রচণ্ড হেডেক হয়, কখনো স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক হয়, সেটা হতে পারে হেমোরেজিক স্ট্রোক, হতে পারে ইনফ্রাকশন এবং হতে পারে হার্টের মানে ব্যথা। ওইসব সমস্যাগুলি যখন নিয়ে এসে আসে আমরা যখন মাপি তখন তার রক্তটা উচ্চ বলে আমরা তার বুঝতে পারি উচ্চ রক্তচাপের রোগী সে, আমরা তা বলে তাকে নির্ণয় করি। অথবা স্বাভাবিক অবস্থায় যখন কোনো রোগী আসে স্বাভাবিক পরীক্ষার জন্য যখন আমরা তখন যখন তার প্রেশারটা মাপি যদি সেটা ওই মাপার সময় যদি তার প্রেশার স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন আমরা সেটা বুঝতে পারি, কিন্তু লক্ষণ নাও থাকতে পারে। আর লক্ষণ যখন হয় তখন শান্ত হইতে পারে, সেটা হেডেক হতে পারে মাঝে মাঝে, বুকের ধরপড় হতে পারে, বুকের ব্যথা হতে পারে, এইসব কখনো হতে পারে কিন্তু বেশিরভাগ সময় থাকে না।
1: তার জন্য হয়তো বা সাইলেন্ট কিলার,
0: সাইলেন্ট কিলার আমরা বলি ব্লাড প্রেসারকে বলি সাইলেন্ট কিলার।
1: ঠিক, একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার নমস্কার, শ্রোতা বন্ধু ফোনে কে আছেন? যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনেক সময় কিন্তু কোনো লক্ষণই থাকে না, তো অনেক সময় আমরা শুনে থাকি যে লবণ খেও না, লবণ খেলে তোমার প্রেশার বাড়বে, সেটা কি সত্যি না?
0: এখন বুঝতে হবে যে প্রেশার হওয়ার কতগুলি কারণ অত থাকতে পারে, তার আগে আমাদের বোঝা উচিত প্রেশার অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক রোগী আমাদের কাছে আসে যাদের কোনো রকমের কোনো লক্ষণ যেমন থাকে না তার সঠিক কোনো কারণও থাকে না।
1: আচ্ছা,
0: আমরা বুঝতে পারি না তার প্রেশারটা কেন বাড়লো।

0: আর অনেক সময় আমরা বুঝতে পারি তার প্রেশারটা সঠিক কোনো কারণ যদি সেটা স্পষ্টভাবে যদি আমরা ডাক্তার বলে যদি বুঝতে পারি বা পরীক্ষা করার পরে সেটা ধরা পড়ে তাহলে বোঝা যায় যে প্রেশারটা কোনো সঠিক কোনো কারণে হচ্ছে। যখন কোনো কারণ ছাড়া যখন প্রেশার তার আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমরা সেটাকে বলি এসেনশিয়াল হাইপারটেনশন। দ্যাট ইজ হাইপারটেনশনের কোনো কজটা কারণটা আমরা জানতে পারি না, তাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। আর যখন কোনো কারণ জানা যায় যে তার এই কারণে তার প্রেশার বাড়ছে, যেমন কিডনির কোনো সমস্যা বা কিডনির সঙ্গে একটা গ্ল্যান্ড থাকে অ্যালডোস্টারন, মানে ওই গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা থাকে তখন কিন্তু প্রেশার বেড়ে যাবে। তখন যখন প্রেশার বাড়বে তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। আর প্রাইমারি হাইপারটেনশনের যেহেতু আমরা কারণ জানি না তার জন্য আমরা অনেক সময় স্পষ্ট করে বলতে পারি না কেন এটা হয়, তবে কতগুলি কোন মানে রিস্ক ফ্যাক্টর থাকে যে এই এইভাবে যদি খাদ্যের অভ্যাস বা এইভাবে যদি চলাফেরা করে তবে তাদের প্রেশার হতে পারে। তার ভিতরে কী কী হতে পারে, একটা হচ্ছে তার খাদ্যের যে অভ্যাস, আপনি যে বললেন লবণ, লবণ হচ্ছে একটা জিনিস। যদি কেউ অতিরিক্ত পরিমাণে বাড়তি পরিমাণে লবণ খায় বা লবণ জাতীয় জিনিস যদি নিয়মিত খায়, একদিন না যদি নিয়মিত খায়, যেমন ছানাচুর, লবণযুক্ত ছানাচুর বা চিপস বা লবণযুক্ত সুতকি বা লবণ, অতিরিক্ত লবণ ব্যবহার করে খাওয়ার যদি সে খায়,
1: অনেকে কিন্তু খাবার সঙ্গে প্রচুর লবণ খায়,
0: লবণ লবণ একটা ফ্যাক্টর, লবণ বেশি খেলে সুগার আর ব্লাড প্রেশার আমার বাড়তে পারে। আবার আবার বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড প্রেশার এমনিতে বাড়ার একটা টেন্ডেন্সি থাকে, কারণ আমাদের যে আমি যে আগেই বলেছি যখন হার্ট পাম্প করে তখন রক্তটা মানে আমাদের সারা শরীরের দিকে ছড়িয়ে পড়ে আর্টারিতে, এই আর্টারিগুলি তখন স্ফীত হয়, আর্টারিতে যখন স্ফীত হয়, স্ফীত হওয়ার জন্য তার এই যে সংকোচন প্রসারণের যে প্রক্রিয়াটা, যখন এটা যখন আর্টারির ভিতরে যে সংকোচন প্রসারণের যে ক্ষমতাটা যখন কমে যায় এটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে হার্টের ভিতরে যে মাসেল থাকে সেই মাসেলটা কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন করতে পারে না, যার ফলে আর্টারিটা স্টিফ হয়, তখন হার্টকে বেশি পরিমাণে জোরে পাম্প করতে হয়, তখন প্রেশার বেড়ে যায়, দ্যাট ইজ এজ রিলেটেড অ্যাথেরোস্ক্লেরোসিস, এই তখনও প্রেশার বাড়তে পারে। এবং যারা স্মোকিং স্মোক করে তাদেরও কিন্তু প্রেশার বাড়ার খুব একটা বেশি টেন্ডেন্সি থাকে। এবং যারা যাদের ওবেসিটি অত্যন্ত মোটা এবং শরীরের ভিতরে তাদের ভিতরে তারা পরিশ্রম করে না, কায়িক পরিশ্রম খুব কম করে, তাদেরও প্রেশার বাড়তে পারে। এবং যাদের পরিশ্রম কম করার জন্য, অতিরিক্ত খাওয়ার জন্য বা ওবেসিটির জন্য মোটাপা, ওজন বাড়তি ওজনের জন্য যদি শরীরের ওজন যদি বেশি থাকে তাদের শরীরে ট্রাইগ্লিসারাইড বাড়তে পারে, তাদের ডায়াবেটিস থাকতে পারে, ওই সব রোগীদের দেখা গেছে বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার বাড়ার একটা প্রবণতা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে 50-70% ডায়াবেটিস রোগীরও প্রেশার হয়, এটা হতেই পারে। এই হচ্ছে প্রেশার মানে আসল মানে প্রেশার বাড়ার যে প্রাথমিক কারণগুলি।
1: সেটাই ডাক্তারবাবু যেটা বলছিলাম, আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, শ্রোতা বন্ধু কে আছেন ফোনে? নমস্কার, শ্রোতা বন্ধু যারা ফোন করছেন অবশ্যই ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে। আমরা আজ কথা বলছি উচ্চ রক্তচাপ নিয়ে, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু যেটা বলছিলেন, আরেকটা যেটা থাকে যে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এখন শারীরিক যেমন চাপ বাড়ছে মানসিক চাপটাও কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে কিন্তু মানসিক চাপ থেকেও কি উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে?
0: মানসিক চাপ আমাদের শরীরের ভিতরে, মানসিক চাপ মানে আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত প্রেসার, মেন্টাল প্রেসার।
1: ডাক্তারবাবু আলোচনা ফিরবে, একজন শ্রোতা বন্ধু আছেন। ওকে, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম যে মানসিক চাপ নিয়ে কথা বলছিলেন ডাক্তারবাবু।
0: মানসিক চাপ হচ্ছে আমাদের শরীরের গতিগুলি একটা নেগেটিভ জিনিস বা খারাপ দিক। যখন আমরা অতিরিক্ত মানসিক চাপ আমাদের শরীরে আসে বা আমাদের যখন অ্যাংজাইটি ডিপ্রেশন আসে তখন আমাদের শরীরের কতগুলি নেগেটিভ হরমোন তৈরি হয়, যে হরমোনগুলি আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেওয়ার জন্য একটা সবসময় বাড়িয়ে দেয়। যে হরমোনগুলি হচ্ছে যেমন স্টেরয়েড জাতীয় হরমোন যেটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে বা বিভিন্ন কিডনি থেকে, কত কিডনিরও বিভিন্ন ধরনের কতগুলি হরমোন আসে, যে হরমোনগুলি আমাদের আমাদের যে আর্টারি ওয়ালগুলিকে সংকুচিত করে, যার ফলে ওই নেগেটিভ হরমোনগুলির জন্য অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, কর্টিকোস্টেরয়েড, এই হরমোনগুলি আমাদের আর্টারিকে স্টিফ করে, আর্টারিকে সংকুচিত

0: করে, যার ফলে ওই সংকোচিত আর্টারির বিরুদ্ধে হার্টকে খুব বেশি পরিমাণে জোরে পাম্প করে রক্তটাকে সারা শরীরে পাঠাতে হয়, যার ফলে হার্টের বেশি প্রেশার বেশি পড়ে, তখন প্রেশার বেড়ে যায়। কাজেই তখন মানসিক অস্থিরতা, মানসিক যখন
1: মানসিক চাপ
0: যখন থাকে, তখন আমাদের ব্লাড প্রেশার বাড়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। তার জন্যে আমাদের মানসিক চাপ কমাতে আমাদের দরকার কিছু মানে মেডিটেশন বা শান্তভাবে থাকার জন্য কিছু কিছু দরকার আমাদের, এটা মেডিটেশন, যোগাসন, এগুলি খুব হেল্পফুল, যাতে করে আমাদের পজিটিভ কিছু হরমোন যেগুলি প্রেশার কমায়, ওইসব হরমোনগুলি যদি রিলিজড হয় তখন আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে। তার জন্য আমাদের মানসিক চাপকে সবসময় অ্যাভয়েড করতে হবে, এবং অহেতুক মানসিক বেশি পরিমাণে চাপ নেওয়ার কোনো মানে নয়, যাতে করে আমাদের যার ফলে আমাদের প্রেশার বাড়তে
1: পারে। একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, নমস্কার, কে আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, আরেকটা যেটা আপনার কাছে জানবো যে ব্যায়াম কি উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিছু কাজ করে?
0: আমরা একটু আগে বলেছিলাম যে ব্লাড প্রেশার বাড়ার জন্য যেমন বয়স একটা ব্যাপার, শরীরের ওজনও কিন্তু একটা ব্যাপার, এবং শরীরের কায়িক পরিশ্রম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জরুরি জিনিস। আমরা যখন অতিরিক্ত পরিমাণে যখন আমরা শরীরের ওজন বাড়ে বা আমরা যখন যা খাই তা যদি আমাদের শরীরের সঠিক পরিমাণে এনার্জিতে সেটা ব্যয় না আমরা করতে পারি, তাহলে শরীরের ওজন বাড়ে, এবং শরীরে আমরা যখন ব্যায়াম না করি, পরিশ্রম না করি, তাহলে আমাদের ওজন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের কতগুলি বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেমন লিপিড প্রোফাইল। লিপিড বলতে আমরা বুঝি কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল, এইগুলি বাড়ে। এইগুলি বাড়ার জন্য আমাদের শরীরে প্রেশার যেমন বাড়ে, আমাদের হার্টেরও ক্ষতি হয়, আমাদের বিভিন্ন সিস্টেমের উপরে ক্ষতি মানে আমাদের ক্ষতি হয়। কাজেই আমাদের শরীরের শরীরের পরিশ্রম যাতে আমরা করার আমাদের করতে দরকার, যাতে শরীরের ওজন যাতে না বাড়ে, এবং পরিশ্রম মধ্যে দিয়ে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মাসেলগুলি সঠিকভাবে রক্ত মানে সঠিকভাবে মানে নিউট্রিশন পায়, এবং আমাদের শরীর বিভিন্ন ধরনের যে পজিটিভ জিনিসগুলি যাতে করে রক্তচাপও বাড়বে না, বাড়ছে করে বাড়বে না, ওজনও বাড়বে না। কাজে ব্যায়ামটা আমাদের খুবই জরুরি, নিয়মিত পরিশ্রম এটা দরকার। পরিশ্রম হইতে পারে সেটা নিয়মিত হাঁটা, বা হইতে পারে সেটা বাইসাইকেল, হইতে পারে সাঁতার কাটা, বা হইতে পারে কিছু জিম। জিমের ভিতরে আমাদের যাওয়া দরকার, কিছু রেজিস্ট্যান্স এক্সারসাইজ, যাতে করে আমাদের শরীরের অতিরিক্ত পরিমাণে মানে ওজন যাতে না বাড়ে, মেদ যাতে না জমতে পারে, শরীরের রক্ত শিরোপশিরাগুলির মধ্যে দিয়ে যাতে করে আমাদের কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল জমে আমাদের কোনো ক্ষতি করতে না পারে, তার জন্য ব্যায়াম বা এক্সারসাইজ আমাদের খুব দরকার। নিয়মিত এক্সারসাইজ খুবই দরকার, প্রতিদিন আমাদের অন্তত কম করে হলেও আধা ঘন্টা এক ঘন্টা হাঁটা খুবই দরকার,
1: খুব জরুরি। আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার কারোর উচ্চ রক্তচাপ আছে, সে হয়তো বা চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না বা সঠিকভাবে ওষুধ খাচ্ছে না, সেই ক্ষেত্রে কী কী ধরনের সমস্যা পরবর্তী সময় হতে পারে?
0: এখন সমস্যা যেহেতু ব্লাড প্রেশার একটা ক্রনিক ডিজিজ, সেটা হতে নিয়মিত যাদের ব্লাড প্রেশার থাকে তাদের সমস্যা কিন্তু আমাদের একদম মাথা থেকে নিঃস্প সব জায়গায় হতে পারে। মাথাতে কী হতে পারে, যদি দীর্ঘদিন যাবত কারোর রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে বা চিকিৎসার বাইরে থাকে, চিকিৎসা করুক যেটা যদি সেটা ঠিক মধ্যে নিয়ন্ত্রিত না থাকে, তবে সেই অতিরিক্ত ব্লাড প্রেশার যে কোনো সময় ঘটাতে পারে ব্রেন স্ট্রোক, এক নম্বর। তাহলে স্ট্রোক হওয়ার জন্য ব্লাড প্রেশার দায়ী। দুই নম্বর হচ্ছে চোখের ভিতরে যে রেটিনা থাকে, রেটিনার ভিতরে আর্টারির ভিতরে সমস্যা হতে পারে, যেটা আমরা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি এই আমরা বলি, তাহলে চোখের ক্ষতি হতে পারে। তাহলে তারপরে হতে পারে আমাদের হার্টের ক্ষতি। আমাদের ব্লাড প্রেশার যখন বেশি থাকে, দীর্ঘদিন যাবত যখন বেশি থাকে, তখন আমাদের হার্টের যে রক্ত চলাচলের শিরা উপশিরাগুলি আছে, সেই শিরা উপশিরাগুলির মধ্যে ব্লাড জমে সেটা সংকুচিত হয়, যেটাকে আমরা বলি হার্ট ব্লক। সেটা ব্লক হতে পারে বিভিন্ন পার্সেন্টেজে ব্লক হতে পারে, এবং অ্যাকর্ডিংলি আমাদের কিছু সাইন সিমটম ডেভেলপ করে। যদি বেশি পরিমাণে হার্টের রক্ত চলাচলের হার্টের যদি ব্লক হয় বা থ্রম্বাস ফর্মেশন হয়ে পড়ে 80-90% হলে অনেক সময় ইনফ্রাকশন বা হার্ট বুকের ব্যথা হবে, একদম একদম ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হতে পারে। এবং আমাদের যে ব্লাড প্রেশারের জন্য যদি অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশারের জন্য আমাদের কিডনিরও ক্ষতি হতে পারে। আমাদের কিডনির যে কিডনির যে বিভিন্ন প্রক্রিয়াগুলি আছে, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার দীর্ঘদিন থাকার জন্য আমাদের কিডনি আস্তে আস্তে নষ্ট হয়, তা আমাদের কিডনি খারাপ হয়, তখন রেনাল ফেলার, ক্রনিক কিডনি ডিজিজ বা এনস্টেজ অফ রেনাল ফেলার হতে পারে। ইভেন আমার নার্ভেরও ক্ষতি হতে পারে, নার্ভের যে একটা সংবেদনশীলতা সেটা নার্ভ সেটাও মানে অনেক সময় ক্ষতি হয়, এবং পায়ের দিকের যে আটারিগুলি আছে সেই আটারিগুলি যেহেতু সংকুচিত হয়, এবং সেই আটারিগুলিতে যেহেতু রক্ত চলাচল সঠিকভাবে হয় না, যার জন্য পায়ের যেহেতু নিচে

0: দিকে রক্ত চলাচল কম, তার জন্য পায়ের ভিতরে ব্যথা হতে পারে, ক্ষত হতে পারে, ঘা হতে পারে, বা বিভিন্ন ধরনের সমস্যা আমাদের পায়েও হতে পারে। কাজেই ব্লাড প্রেশারের জন্য আমার দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত এবং নিয়মিত ব্লাড প্রেশার যদি হাই থাকে, তবে আমাদের হতে পারে ব্রেন স্ট্রোক, চোখের সমস্যা, রেটিনোপ্যাথি বা হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ক্রনিক হার্ট ডিজিজ এবং হার্ট ফেলার বা
1: কিডনি সমস্যা,
0: তারপরে কিডনি সমস্যা, কিডনি ফেলার, ইভেন হতে পারে আমাদের পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যেটা পায়ের রক্ত চলাচলের যে শিরাগুলি সংকুচিত হওয়ার জন্য রক্ত চলাচল কম, তার জন্য আস্তে আস্তে একটা সমস্যা হয়, যেটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আমরা বলি সেটা।
1: একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার শ্রোতা বন্ধু, কেউ আছেন ফোনে? হ্যাঁ ডাক্তারবাবু, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এবার উচ্চ রক্তচাপের সঙ্গে কি খাবার দাবারের কোনো ভূমিকা আছে, যে এই জিনিসগুলো আমি খেতে পারবো, এই জিনিসগুলোও খেতে পারবো না?
0: অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার ব্যাপারটা হচ্ছে, আমরা তো বাঁচার জন্য আমাদেরকে খেতেই হবে, এবং খাওয়ার মধ্যে মুখ্য উপাদান হচ্ছে আমাদের, একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, যেটা আমরা ডাল আর কি বলে ভাত, রুটি, ময়দা বা এইসব কার্বোহাইড্রেট জাতীয় মিলেটস, এই কার্বোহাইড্রেট থেকে আমরা একটা খাদ্যের একটা অংশ আমরা নেই। দ্যাট ইজ খাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের শরীরের শক্তি বা এনার্জি নেওয়া, ক্যালোরি। সেই ক্যালোরিটা আমরা কার্বোহাইড্রেট থেকে নেই। কার্বোহাইড্রেট হচ্ছে ভাত, রুটি, ডাল, ময়দা, এই জিনিসগুলি মিলেটস। আর কিছু এনার্জি আমরা নেই প্রোটিন থেকে। প্রোটিন হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস, ইভেন কিছু ডালের ভিতরেও প্রোটিন থাকে, সোয়াবিন, এগুলির ভিতরে থাকে প্রোটিন। তাহলে কার্বোহাইড্রেট থেকে আমরা এনার্জি নিলাম, প্রোটিন থেকে এনার্জি নিলাম, আর এটা হলো ফ্যাট, ফ্যাট থেকে এনার্জি নিলাম। আর আমরা কিছু ভিটামিন পাওয়ার জন্য আমরা কিছু শাকসবজি খাবো, আর কিছু ফল টল খাবো, যাতে করে আমাদের বিভিন্ন ধরনের কতগুলি ইম্পর্টেন্ট ফাইটোকেমিক্যাল বলে একটা জিনিস, যেগুলো আমাদের বডির বিভিন্ন ধরনের উপকার আমাদের দরকার, সেগুলো আমাদের খেতে হবে, এবং কিছু মিনারেল। তাহলে এই যে খাদ্যের যে জিনিসগুলি, এটা পরিমাণ পরিমিতভাবে আমাদেরকে নিতেই হবে,
1: নিতে হবে।
0: এখন আমরা যদি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাই বা অতিরিক্ত পরিমাণে বিভিন্ন ধরনের মাছ, মাংস, দুধ, ডিম আমরা খাই, তাহলে বেশি ক্যালোরি আমি নিয়ে নিলাম। আমার সারা দিনের জন্য যদি দরকার হয় 1600 ক্যালোরি, 1600 কিলো ক্যালোরি এনার্জি, আমি যদি 2000 বা তার বেশি নেই, তাহলে বাড়তি ক্যালোরিটা আমার শরীরে সেটা জমবে। সেটা যেমন পেটে জমবে, সেটা লিভারে জমবে, সেটা শরীরের সমস্ত হার্টের শিরা উপশিরা জমবে, ব্রেনের শিরা উপশিরা জমবে, অন্যান্য জায়গার কিডনির উপশিরা উপশিরা জমবে, আস্তে আস্তে আমাদের সেই জায়গায় ক্ষতি করবে। কাজে খাদ্যের সম্পর্কটা হচ্ছে, আমাকে খেতে হবে ততটুকুই যতটুকু আমার দরকার, এবং খাদ্যের ভিতরে উপাদানগুলি সেগুলি একটা পরিমিত পরিমাণে আমার নিতে হবে। যেমন কার্বোহাইড্রেট নিতে হবে 40-50%, ফ্যাট নিতে হবে 20-30%, প্রোটিন নিতে হবে 20-30%, বাকিটা শাকসবজি ফলমূল আমরা খাবো, এবং যে পরিমাণ আমি আমার যতটুকু এনার্জি আমি খরচ করব, ঠিক ততটুকু পরিমাণ ক্যালোরি আমি আমার খাদ্য থেকে আমি নেব। যদি সেটা আমি বেশি খাই, আমি খরচ করলাম না, আমি বেশি খেলাম, তাহলে এটা আমার শরীরে জমবে, যেটা আমার জন্য অত্যন্ত ক্ষতিকারক। কাজে সেটা কতটুকু আমি খাবো, আমার কতটুকু দরকার, কী ধরনের পরিশ্রম আমি করি, সেইভাবে যদি আমি চিন্তা করি, সেটা কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমি বুঝতে পারি, অথবা কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে আমি বুঝে নিতে পারি, অথবা আমি যাই খেলাম, যদি আমি নিয়মিত পরিশ্রম করি আমি, তবে দেখা গেছে তাদের শরীরে সাধারণত ওই সমস্যাগুলি সাধারণত হবে না। কাজে প্রেশারের জন্য খাওয়াটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এবং খাওয়ার ভিতরে থাকতে হবে সবগুলি উপাদান সঠিক পরিমাণে, এবং খাওয়ার ভিতরে বেশি পরিমাণে থাকবে না ভাজা জিনিস, বেশি পরিমাণে থাকবে না তৈলাক্ত জিনিস, বেশি পরিমাণে থাকবে না ফ্যাট, এবং এই জিনিসগুলি আমার খুব কম পরিমাণে নিতে হবে, এবং আমি যাই খাই আমার ঠিক সেই পরিমাণে খাওয়াটাকে আমার খরচ করতে হবে। যদি খরচ করতে না পারি, তাহলে আমার শরীরে সমস্ত উপসর্গগুলি আস্তে আস্তে দিনে দিনে দেখা হবে। প্রেশার তাদের মধ্যে একটা কারণ, অতিরিক্ত খাওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে।
1: আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে উচ্চ রক্তচাপের সঙ্গে বয়সের কোনো ব্যাপার আছে কি, যে এই বয়সের পরে একটু সাবধানে থাকা দরকার? হ্যাঁ,
0: যত বয়স আস্তে আস্তে বাড়ে, তবে মানে বললাম যে মানুষের শরীরের যে রক্ত শিরা উপশিরাগুলি, এগুলি একটু একটু ধীরে ধীরে সংকুচিত হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এবং এইগুলি হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে হতে পারে ডায়াবেটিস বা ডিসলিপিডেমিয়া, দ্যাট ইজ কোলেস্টারল, ট্রাইগ্লিসারাইড, এইগুলি, এবং এইগুলি হওয়ার পিছনে কিন্তু বড় কারণ হচ্ছে ওবেসিটি বা অতিরিক্ত পরিমাণে খাওয়ার বলে যে মেয়ে। তাহলে আমি যদি পরিমিত খাই, তাহলে আমার শরীরে ট্রাইগ্লিসারাইড, কোলেস্ট্রল নিয়মিত থাকবে, আর আমি যদি কম, আমি যদি ঠিক পরিমাণে, আমি যদি ওই খাবার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে লবণ না খাই, তাহলে আমার প্রেশারও মোটামুটি খুব একটা বাড়বে না। আমার যদি খাওয়ার ভিতরে যদি এই আমি ধূমপান না করি তাহলে আমার আমার শরীর

0: যে শিরাগুলি ভালো থাকবে। কাজে ওই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে করে আমার খাদ্যের কোনো অভ্যাসের জন্য, আমার কোনো ভুলের জন্য আমার শরীরের অতিরিক্ত ওজন যাতে না বাড়ে, আমার শরীরের যাতে কোনো শিরা উপসাগুলির ক্ষতি আমি না করি, তার জন্য খাদ্যের সঙ্গে ডেফিনেটলি আমাদের প্রেসারের অত্যন্ত সম্পর্ক
1: আছে। কিন্তু ডাক্তারবাবু, যেটা দেখা যায় যে এখন কিন্তু খুব কম বয়সেও উচ্চ রক্তচাপ হচ্ছে, সেটা কেন? মানে কম বয়সীদের মধ্যে হচ্ছে,
0: সবচেয়ে বড় কারণ হচ্ছে এখন আমাদের কম বয়সের ছেলেরা, আগে আমাদের, আমরা যখন ছোট ছিলাম আমাদের সময়কারে পুকুর ছিল, নদী ছিল, আমরা সাঁতার কাটতাম, খেলার মাঠ ছিল, আমরা খেলতাম। এখনকার ছেলেরা কিন্তু খেলার মাঠ নেই, পুকুর নেই, তাদের শরীরে শারীরিক পরিশ্রম নেই, কিন্তু তাদের এখন অনেকেরই মা বাবা একটু বড় লোক হওয়াতে তাদের ছেলেমেয়েরা খায় বেশি, তাদের শরীরের ওজন বেশি, তাদের শরীরে মেদ বেশি, এবং মেদ বেশি হওয়ার জন্য তাদের শরীরে কতগুলি রিস্ক

0: কখন আসি কখন পথে পথে ঘুরে ঘুরে।
1: থাক থাক, তোমার ওসব কথা শুনে আমার কাজ নেই। বিয়ের পর থেকে আমি শুনে আসছি শুধু হেঁয়ালি।
0: না শ্রীমতী, আমি কোনো হেঁয়ালি করছি না। আমি খুব স্পষ্ট এবং অকপট তোমার কাছে। তুমি আমাকে বুঝতে চাও না, কিংবা বুঝোই না হয়তো।
1: আমার সম্পর্কে তোমার গবেষণা বন্ধ করো এখন।
0: না না, অমন কথা বলো কেন? গবেষণা কেন করব? তোমার সম্পর্কে আমার একটাই অনুভব, তুমি আমার স্ত্রী। তুমি আমার
1: আবার আমার কথা, আমার প্রশ্নের উত্তর দাও।
0: বলো বলো, কি তোমার প্রশ্ন, কি জানতে চাও বলো।
1: কোথায় ছিলে সারাটা দিন? কোন রমণীর লীলা খেলায় মগ্ন ছিলে তুমি?
0: আমি বুঝি শ্রীমতী, এই সারা দিনমান জুড়ে তুমি বড় একা ছিলে। হ্যাঁ, প্রায় এমন একা থাকতে হয় তোমাকে। তা শুনি, কি করলে আজ একা একা?
1: কেন, সন্দেহ করছো নাকি আমাকে?
0: হ্যাঁ, সন্দেহ মানে মানে তোমাকে সন্দেহ
1: করতেই পারো। সারাদিন একা একা না থেকে কোনো পুরুষ বন্ধুর সঙ্গে?
0: শ্রীমতী, অমন ভাবনা আমার কল্পনাতেও নেই। এমন দুঃস্বপ্ন কখনো দেখিনি আমি। তুমি সুন্দরী, পরিশীলিত, সুমার্জিত রমণী, কিন্তু সর্বোপরি তুমি যে আমার স্ত্রী।
1: তবু সন্দেহ তো করতেই পারো আমাকে।
0: দেখো, সন্দেহ করা হচ্ছে আমাদের ব্যবসা। সন্দেহ করতে করতে আমরা অনেক দূর পর্যন্ত চলে যাই। কারণ কারণ আমি আমি হচ্ছি পুলিশের একজন ডিটেকটিভ। তাই বলে নিজের স্ত্রীকে সন্দেহ করার মতো মানসিক হীনমন্যতায় ভুগি না আমি। আমরা আমরা মানুষ চিনি যে।
1: দেখো, আমি তোমার মতো ডিটেকটিভ নই। আমার পেশা সন্দেহ করা নয়, কিন্তু তোমার গতিবিধিটুকু আমি সন্দেহের বাইরে রাখি না।
0: না, এ তোমার বড় মারাত্মক ভ্রম শ্রীমতী। আমি
1: থাক থাক থাক, তোমার নিজের জন্য ওকালতি থাক। আমি আমি তোমাকে যথেষ্ট সন্দেহ করি। ইচ্ছে করলে তুমিও আমার প্রতি সন্দেহ করতে পারো।
0: ছি ছি শ্রীমতী, ছি, তোমার প্রতি সন্দেহ? অমন কথার মুখে এনো না। সবই ঠিক আছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনের প্রাপ্তিগুলো হয়তো পেয়েও গেছি। সরকারি চাকরি, মাস ফুরলে মাইনে, ঘরে সুন্দরী স্ত্রী, তবুও তবুও মনের গভীরে একটা খচখচ রয়ে গেছে। না না না না, অন্য কিছু নয়, শুধু ভাবছি ডিটেকটিভগিরি করছি তো বেশ কিছুদিন, কই কই এখনো তো একটাও অপরাধী ধরতে পারলাম না। শুধু অপরাধী ভেবে সন্দেহ করতে করতে রাত্রি দিন কেটে যায়। উফ, এও এক যন্ত্রণা। ও কি, কে কে ওখানে ওই কাছে দাঁড়ালে? আমাদের বাড়ির নিকটবর্তী ওই প্রাঙ্গনে এই সন্ধে সাতটার সময় কে ওখানে দাঁড়িয়ে রয়েছে? কেন এমন আচরণ ওর? দেখে মনে হচ্ছে সুদর্শন এক যুবক। বেশ মার্জিত চেহারা বলেই মনে হচ্ছে, কিন্তু একা একা এমন অসময়ে ওই গ্যাস পোস্টার নিচে কি করছে? কি চায় ও? সন্দেহের গন্ধ পাচ্ছি ওর আচরণে। অপরাধীর সমস্ত ক্রিয়াকলাপ প্রকাশ পাচ্ছে। অতএব এই যে ভালো আছেন তো?
2: মানে ইয়ে মানে
0: আরে মাফ করবেন মাফ করবেন, আমি ভুল করেছি। মানে আপনারই মতো অন্য একজনকে ভেবে।
2: না না না, ভুল করবেন কেন? মানে বলছিলাম কি যে ইয়ে মানে মানে ওই
0: না না না না না না, অমন কথা বলছেন কেন? ভুল তো করেইছি, অস্বীকার করছেন কেন?
2: না না, মানে তা বলছি না। আর আমার স্বীকার কিংবা অস্বীকারের উপর আপনার ভুলের হিসেব কেমন করে হবে? মানে তাই বলছি।
0: না, কিছুই বলবেন না আপাতত। আপনি এই অন্ধকারে গ্যাস পোস্টের নিচে দাঁড়িয়ে আছেন একা। হ্যাঁ, একেবারে একা।
2: না মানে মানে বলছি যে
0: আবার বলে বলছি যে কিচ্ছু না, কিচ্ছু বলবেন না, আমিও বলবো না।
2: তাহলে কি দুজনেই চুপ করে দুজনের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকবো?
0: না না, যা বলার আপাতত আমি বলি, কেমন?
2: থাক না, বরং দুজনেই নীরব থাকি। এমন অন্ধকার, কেমন যেন মায়াময় পরিবেশ একটা, কথা বলে আর নষ্ট।

0: করি কেন বলুন?
1: তা তো বটেই, এমন পরিবেশেই তো অপরাধ ঘটে যায়। পৃথিবীর যত কিছু অপরাধ তার বেশিরভাগই তো এমন আলো আঁধারিতে ঘটেছে না? তোমাকে আমি ছাড়ছি না বাচ্চাধন।
0: কি, তাহলে চুপ করেই থাকা যাক?
1: না না, তার দরকার হবে না। তাছে আসুন না, আমরা ওই বন্ধুত্ব করি। হ্যাঁ, আমরা তো সমবয়সী, আপনিও একা আমিও।
0: বলে কি, বেশ তো চলুন না, কোথাও গিয়ে বসে গল্প স্বল্প করি।
1: আরে তার দরকার কি, আপনার বাসাতেই যাই, চলুন একত্রে থাকা যাবে।
0: হ্যাঁ, বলে কি লোকটা আমার বাসাতেই থাকবে? বেশ তো, তাই চলুন।
1: তাহলে ফাঁদে পা দিলে বাছা ধন, এবার বুঝতে পারবে কত ধানে কত চাল। আমি ডিটেকটিভ, সত্য সন্ধান করাই আমার পেশা। আচ্ছা মুথু, এই তোমার বাসাতে আসার পর থেকে দেখছি তুমি বেশিরভাগ সময়ই তোমার একটা ঘরের ভেতর এই দরজা বন্ধ করে একা থাকো, কি করো ভাই তুমি?
0: মানে আর কি, ওই ভাই লেখালেখি করি একটু, মানে ওই মানে আমার বারবার অভ্যেস তো।
1: গাবড়ে গেছে বাবা, এই তো জেরা শুরু, যাবে কোথায়। তা বেশ বেশ বেশ, কিন্তু তোমার সঙ্গে বুঝলে আমার যে কিছু জরুরি কথা আছে মন মতো।
0: সে হবে কোন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, মানে হবে হবে, ঠিক হবে ঠিক হবে।
1: এমনিতে হবে না দেখছি, চাল চালতে হবে। ও ঘাবড়েও গেছে বেশ। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে তাই হবে।
0: তা হ্যাঁ ভাই মহিম, সেদিন কি যেন বলছিলে ওই তোমার জরুরি কথা?
1: মন মতো, আমি খুব যন্ত্রণায় আছি ভাই। তুমি আমার বন্ধু তো, তুমি আমাকে একটু সাহায্য করতে পারো?
0: হ্যাঁ, বলবে তো কি হয়েছে তোমার।
1: হ্যাঁ বলি বলি, এবারে কি কি কি বলবো?
0: আচ্ছা, মুশকিলে পড়া গেল তো, বলো বলো কি যন্ত্রণা তোমার?
1: যন্ত্রণা মন মতো, আমি একটি মেয়েকে ভালোবাসি।
0: ভালোবাসি? তুমি ভালোবাসার বোঝোটা কি? তোমার তো যন্ত্রণা হবেই। আরে এ তো খুব ভালো কথা, তাতে যন্ত্রণার কি হলো বন্ধু?
1: মানে ওই মেয়েটি আমাকে ভালোবাসে না।
0: ঠিকই হয়েছে, কেউ ভালোবাসতে পারে না তোমাকে, তোমার মতো এমন মানুষকে। কেবল আত্মচেতনার বৃত্তে ঘুরে মারা, কেবল কল্প পৃথিবীর স্বপ্নভূমিতে বিচরণ করা, আত্মসর্বস্ব হয়ে।
1: আরে কি হলো বলো, কিছু চুপ করে রইলে যে?
0: ভাবছিলাম তোমার এমন বিপদে কি করা যায়।
1: কিছু ভেবে পেলে, ভেবে পেলে কিছু?
0: আচ্ছা একদিন নিয়ে এসো না তোমার সেই হৃদয় চারিণীটিকে, একটু আলাপ করে দেখি পারবে আনতে।
1: টোপটা খেয়েছে বেটা, এবার যাবে কোথায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে পারি, মানে তুমি যখন বলছো। তবে মন মতো,
0: হ্যাঁ অত উতলা হচ্ছ কেন, দেখি না তাকে একবার।
2: কি ব্যাপার তোমার, একেবারে কয়েকদিনের জন্য উধাও, কি হলো, চুপ করে আছো যে?
1: শ্রীমতী, একটা অপরাধীর সন্ধান পেয়েছি। সদা সর্বদা তাকে নজর রাখার জন্যে ছায়ার মতো অনুসরণ করছি তাকে।
2: অপরাধীর সন্ধান?
1: হ্যাঁ শ্রীমতী, হ্যাঁ, এই কেসটা আমাকে সাকসেসফুল হতেই হবে।
2: বাহ বাহ বাহ, চমৎকার। আচ্ছা তুমি কি জানো, তুমি কি জানো যে তুমি নিজেই একজন অপরাধী?
1: আমার কি অপরাধ বলো শ্রীমতী?
2: নিজের স্ত্রীকে একা ফেলে স্বামী উধাও হয়ে যাচ্ছে, এই অপরাধ নয়?
1: লক্ষ্মীতে লক্ষ্মীতে, আমাকে ভুল বোঝো না, আমি আমার পেশাগত ব্যাপারে বাড়িতে অনুপস্থিত থাকছি। আরে তোমাকে অবহেলা করার জন্য নয়।
2: তোমার পেশা আমার খবর রাখো তুমি, আমি কেমন তাকে জানতে ইচ্ছে করে তোমার?
1: এই দেখো,
2: অথচ জিজ্ঞাসা করলি কেন, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলা, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলা।
1: মিথ্যে?
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মিথ্যে।
1: শ্রীমতী শ্রীমতী, দোহাই অমন করে বলো না, আমি

0: Ay Agat Bey.
1: Tumar. Ha? Tumar Agat lage. মানে এসব চেতনা তোমার আছে নাকি?
0: মানে তাও সব ভেবে দেখিনি, তবে দেখো তোমার কাছ থেকে কোনো আঘাত এলে শ্রীমতী আমি তা সহ্য করতে পারবো না।
1: তাই বুঝি ঘরে সুন্দরী বউ কতদিন একা থাকে, কই কই কোনোদিন তো তাকে সন্দেহ করো না।
0: কি বিপদ!
1: তার মানে তোমার অনাশক্তি।
0: না না শ্রীমতী, ও কথা আমি স্বপ্নেও ভাবি না। তুমি আমাকে সন্দেহ করো, কিন্তু আমি তোমাকে সন্দেহ করার কথা কল্পনাতেও আনি না শ্রীমতী। যাকে যাক, এখন তোমার শুভেচ্ছা থাকলে আমি ওই অপরাধী ব্যক্তিটিকে আইনের চোখে অপরাধী সাব্যস্ত করতে পারি।
1: দেখো দেখো, যদিও তোমার পেশার ব্যাপারে আমার আদৌ মাথা ব্যথা নেই, তবুও কৌতূহল হচ্ছে।
0: বলো না, বলো বলো, কি বলবে বলো।
1: তার অপরাধটি কি প্রকার? চুরি না বাটপাড়ি? মানে বস্তু না অর্থ চুরি, না বিশ্বাসভঙ্গতা, না চিত্ত চুরি?
0: সেটাই তো অনুসন্ধানের বিষয় আমার। আগে ধরি, তারপর ফিরে এসে তোমাকে সবিস্তারে বলবো, সব বলবো।
1: তা এবারের নিরুদ্দেশ যাত্রাটি তোমার কত দিনের জন্য জানতে পারি কি?
0: কয়েকটা দিন মাত্র। আরে ডিটেকটিভের চাকরি যে, বুঝ না।

0: मुन्नू तो भाया ओ मुन एजे एजे इनी हरिमती
1: ओ आशुन आशुन बोशुन मोहिनीर कछे आपनार गल्प शुनेछि अनेक
2: नमस्कार आपनी ताहले मनमथो माने मनमथो बाबू
1: किन्तु
2: মহিম বাবু আমাকে সুযোগ পেলেই আপনার কথা বলেন তাই আপনার সম্পর্কে আমার একটা কৌতূহল আগে থেকেই রয়ে গেছে
1: কৌতূহল বলতে মানে আমার সম্পর্কে
2: আপনার কথা শুনে শুনে আমি আমি মনে মনে আপনার একটা ছবি এঁকে রেখেছি
0: তাহলে মনমত হ্যাঁ বেশ বেশ তোমরা গল্প করো আমি একটু দোকান থেকে আসছি
2: হ্যাঁ যা বলছিলাম মহিম বাবুর মুখে আপনার যা বর্ণনা শুনেছি আপনি তার চেয়ে অনেক অনেক বেশি
1: কিন্তু এসব কথার অবতারণ কেন আপনার সঙ্গে আমার আজই প্রথম পরিচয়
2: তাতে কি হয়েছে আমি তো অনেক দিন থেকে আপনার সঙ্গে পরিচিত হয়েছি মনে মনে আর তাই
1: কিন্তু মহিম আপনাকে ভালোবাসেন আমি মহিমের বন্ধু
2: মহিম বাবু ভালোবাসতে পারেন কিন্তু আমি তো তাকে ভালোবাসি না মহিম বাবুর কথা থাক
1: থাকবে মানে মহিমের কথার জন্যই তো এখানে আপনাকে আনা
2: গায়ের জন্য নাকি আমি কেন এসেছি তা আমি জানি আমি কার কথা বলবো কার সঙ্গে কথা বলবো সেও আমার ব্যাপার
1: দেখুন আপনি অতিথি আপনাকে অসম্মান করব না তাই সবিনয়ে বলি আমারও তো কিছু ইচ্ছে অনিচ্ছে রয়েছে
2: ওসব সৌজন্যমূলক তত্ত্ব কথা বন্ধ করুন তো আসুন আলাপ জামাই বেশ করে
1: এ তো আচ্ছা মহিলা একেবারে না ছোট বান্দা বেশ কি বলবেন বলুন
2: আপনি বলুন না কিছু
1: আমি
2: হ্যাঁ
1: ও হ্যাঁ এই তো শরীর মহিম বলছিল
2: রাখুন তো আপনার মহিম মহিম কথা হবে আপনার সঙ্গে আমার প্রসঙ্গ তাই আপনি আর আমি মাঝখানে কোনো মহিম রহিম কিউ আসবে না
1: বলি কি এ তো রীতিমতো জোর জবরদস্তি
2: কি হলো অমন চুপ করে বসে আছেন যে
1: না না তেমন কিছু না মহিমটাই বা গেল কোথায় তার বান্ধবীর সঙ্গে আমাকে বসিয়ে রেখে হাওয়া এ কেমন ভদ্রতা
2: আচ্ছা মনমথ বাবু
1: কি কি বলুন বলুন বলুন হ্যাঁ বলুন
2: আপনি এমন আঁতকে উঠলেন কেন পুরুষ মানুষ আপনি আমিও এক যুবতী বলছি কাল তো রবিবার ছুটির দিন
1: তা তো বটি কিন্তু
2: কিন্তু নেই কোনো কিন্তু নেই কাল সন্ধ্যা 7টার সময় ফেরিঘাটে আমি অপেক্ষা করব আপনার জন্য পাকা কথা রইল কিন্তু কেমন
1: কেন মানে কেন বলুন তো ফেরিঘাটে কি কাজ আমার তাও আবার সন্ধ্যে 7টায় অসম্ভব অসম্ভব আমি যাব না
2: কেন
1: সন্ধে 7টায় আমি কোনোদিনই যেতে পারবো না আর তাছাড়া আপনার সঙ্গে আমার কোনো নিবিড়িত আলাপচারিতা হতে পারে না

0: আমার তো কথা আছে আপনার সঙ্গে, আপনি না হয় শুনবেন, তা তো পারবেন
1: না। তাও পাচ্ছি না, আর কথা যদি থাকে তো সে মহিমের সাক্ষাতেই হবে, মহিমের সঙ্গে আমারও কিছু কথা আছে।
0: সেসব আপনাদের ব্যাপার। আচ্ছা মন্মথু বাবু,
1: না আর নয়, আমাকে আর বিরক্ত করবেন না, সন্ধে 7টা বাজতে আর বেশি দেরি নেই, আমাকে বেরোতে হবে, আপনি বসুন, মহিম এসে পড়বে এক্ষুনি।
0: মহিমবাবু, আমিও পুলিশের কর্মচারী, আপনার সতীর্থ, তাই অনেক চেষ্টা করলাম ওই মন্মথবাবুকে বশ করতে, কিন্তু হলো না।
2: সবই তো শুনলাম আপনার মুখে, আপনি যথাসাধ্য করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ হরিমতি দেবী।
0: না না, ধন্যবাদের কি আছে, এ তো আমাদের কর্তব্য, আপনি একজন ডিটেকটিভ, আপনার সত্য অনুসন্ধানে আপনাকে সাহায্য করা, এ তো কর্তব্য আমাদের।
2: কিন্তু সবই যে বৃথা হয়ে গেল, রহস্য রহস্যই রয়ে গেল, কে ওই যুবক, কি চায়ও, প্রতিদিন সন্ধ্যায় প্রায় অন্ধকার ওই গ্যাস পোস্টের নিচে কিসের অন্বেষণ, ওর না এ আমাকে খুঁজে বের করতেই হবে।
3: কি ব্যাপার সত্যানুসন্ধানের উদয় কেন আজ হঠাৎই, শিকার জালে ধরা পড়েছে বুঝি?
2: না শ্রীমতী না, আমার ডিটেকটিভ জীবনের প্রথম সাফল্যটুকু আমাকে ফাঁকি দিয়েই বুঝি চলে যাবে।
3: ইস, তাই বুঝি, আহা বেচারা। শোনো শোনো, সত্যি করে বলো তো, কোনো মহিলার খপ্পরে পড়েছো কিনা, সৎ সাহস থাকলে বলে ফেলো।
2: কি বলছো কি তুমি, মিছিলিন চোর ডাকাত ধরার জন্য কি না করছি, আর তুমি বলছো
3: কি না করছি, যা বলছি ঠিকই বলছি, তোমার পেশা যদি আমি এমন জানতাম। আরে
2: এমন চালচলন তো আমার ব্যবসা শ্রীমতী, আহ তুমি অযথা,
3: যে নিজের সত্যটুকু দেখতে পায় না, বুঝতে পারে না, নিজের সত্যের মুখোমুখি হতে পারে না, সে ঘরের বাইরে কোন সত্যকে আবিষ্কার করবে শুনি?
2: কি বলছো তুমি শ্রীমতী,
3: বলছো তুমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি, আমার চোখে চোখ রেখে দেখেছো কখনো, আমার আমার চোখের ভাষা ভাষা পড়েছো, পড়েছো কখনো, পড়েছো আমার একাকিত্বের কথা, আমার নিঃসঙ্গতার কথা, আমার অনুভবের অনুভবের কথা, কোনোদিন কোনোদিন বোঝার চেষ্টা করেছো
2: শ্রীমতী?
3: আমার এমন দিন যাপনের কথা ভেবেছো কখনো, ভেবেছো নিজের স্ত্রীর প্রতি নিরাসক্ত থেকে, উদাসীন থেকে, বাইরের পৃথিবীতে কোন সত্যকে খুঁজে বেড়াচ্ছ তুমি? হয় না হয় না হয় না, কখনো কখনো এমন হয় না।
2: শ্রীমতী তুমি বুঝছো না।
3: হ্যাঁ হ্যাঁ আমি শ্রীমতী বলছি, দিনের পর দিন দিনের পর দিন তোমার এমন আচরণ আমাকে ব্যথিত করে, আহত করে, এই বোধটুকু তোমার নেই, একান্ত নিজের মানুষটির জন্য তোমার তোমার কোনো জিজ্ঞাসা নেই, কোনো কৌতূহল নেই, সংশয় নেই,
2: আমার এই কর্তব্য কর্ম হয়তো শেষ হবে, তারপরে
3: থাকো কথা, যাও যাও, বাকি কাজটুকু মানে তোমার এই ডিটেকটিভ গিরি সেরে এসো, দেখো অপরাধীকে ধরতে পারো কি না।
2: মনমথু বাড়িতে নেই দেখছি, আরে ওর ওই বিশেষ ঘরটাও খোলা রয়েছে, তাড়াহুড়োতে বোধ হয় বেরিয়েছে কোথাও। আমি হচ্ছি ডিটেকটিভ, অতএব দূর দূর যত সব আবর্জনা, দেখি দেখি দেখি এগুলো, এগুলো তো বই দেখছি, হ্যাঁ পড়াশুনো করে, না তেমন কিছু তো দেখছি না, তোর দেখ কোনো সূত্রই মিলছে না, আরে মেঝেতে কয়েকটা কাগজের টুকরো

0: চিঠি বলে মনে হচ্ছে ধুর দুমড়ে মুচড়ে ছিঁড়ে একেবারে। আমি হচ্ছে ডিটেকটিভ। এই ছেঁড়া কাগজের টুকরো জোড়া লাগিয়েও পাঠোদ্ধার করতে হবে। দেখি বাছা ধন কি লেখা আছে এতে। আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। না, আর তো পড়া যাচ্ছে না। ঠিক আছে, এতেই হবে। হ্যাঁ, এতেই হবে। অবশেষে সূত্র আবিষ্কার। যাবে কোথায় বাবা? আগে প্রকৃত সত্যটুকু জানি, তারপর সাফল্যের সংবাদটি নিয়ে হাজির হব। শ্রীমতী, আমার একমাত্র স্ত্রী শ্রীমতীর কাছে, ব্যাস। আর আর কটা দিন? একই মনে মতো আজ তুমি বেরোলে না এখনো? আরে 7টা তো বাজদের জন্য প্রায়।
1: না ভাই, আজ শরীরটা তেমন ভালো নেই আর কি, ঘরেই থাকবো আর কি।
2: ও ও হ্যাঁ, তুমি না বলেছিলে আজ হরিমতিকে আবার আনবে এখানে?
0: হ্যাঁ,
2: তা যাও না, নিয়ে এসো, সন্ধ্যা উত্তীর্ণ প্রায়, এক্ষুনি যাও।
0: হ্যাঁ হ্যাঁ, যাই যাই, এক্ষুনি যাই। তুমি তুমি ওরকম বিশ্রাম করো, কেমন? আমি প্রস্তুত, আমি শ্রীযুক্ত মহিমচন্দ্র। এবারে বরং মন মতোর বাসার দিকে যাওয়া যাক।
3: মানে আমি সত্যি ভাবতে পারছি না তোমাকে সামনে দেখছি, তোমার কিছু মনে হচ্ছে না? মানে আমাকে দেখে সত্যি বড় ভালো লাগছে আজকে আমার। মানে তোমাকে সামনে পাবো এমন করে, কি মিষ্টি করে হাসো তুমি।
0: ওই তো, ওই তো, কে যেন কথা বলছে, হাসির আওয়াজ, রমণী কণ্ঠের আওয়াজ।
2: মানে আরে এই যে মনমথ,
0: কে?
2: এই ফিরে আসতে হলো বুঝলে, মানে ওই ঘড়িটা ফেলে গেছি বোধ হয়।
3: মহিম, এসো এসো।
0: মুখোমুখি দুজনে কথা বলছে দেখছি, অবগুণ্ঠিতা ওই রমণী এদিকে পেছন ফেরা।
3: কি হলো মহিম, এসো এসো।
2: আপনি মানে আপনাকে ওই সবিনয় জিজ্ঞেস করছি, মানে আপনি মনমথ কে হন?
4: আমাকে চিনতে পারছো না? আমি মনমথর কে হই সে পরের কথা, কিন্তু আমি তোমার মানে ডিটেকটিভ মহিমচন্দ্রের স্ত্রী, আমি শ্রীমতী।
0: তুমি তুমি তুমি আমার শ্রীমতী?
4: ঠিক তাই। তাহলে ডিটেকটিভ মশাই, হলো হলো তোমার সত্যানুসন্ধান? বোধ করি আজই তোমার ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা, তাই না?
2: সব গুলিয়ে গেল, সব গুলিয়ে যাচ্ছে, কোনো হিসেবই যখন মেলাতে পাচ্ছি না, ঠিক ঠিক তখনই, হ্যাঁ তখনই আমার ওই স্ত্রীর বাক্স থেকে একটা চিঠি পাওয়া গেল। চিঠিটা পড়ি। সুচরিতাসু, হতভাগ্য মন্মথর কথা, তুমি বোধ করি

0: এতদিনে ভুলিয়া গিয়াছ? হ্যাঁ, কাছিটি
1: বাল্যকালে যখন কাজীবাড়ির মন্ত্রালয়ে যাইতাম, তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি। আমার সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে, তুমি জানো কিনা বলিতে পারি না। একসময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনক্রমে রাজি হইলেন না। তাহার পর তোমার বিবাহ হইয়া গেল। চার পাঁচ বৎসর তোমার আর কোন সন্ধান পাই নাই। আজ পাঁচ মাস হইল তোমার স্বামী কলিকাতার পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন। খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির করিয়াছি। তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নাই এবং অন্তর্যামী জানেন তোমার গার্হস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করিবার দুরভিসন্ধিও আমি রাখি না। সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্য পাশকের ন্যায় দাঁড়াইয়া থাকি। তুমি ঠিক সাড়ে সাতটার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটির সম্মুখে স্থাপন করো। সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হইয়া উঠে। তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ। আমার স্পর্ধা মাপ করিয়া শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় গোপনে পালকি করিয়া একবার বিশ মিনিটের জন্য আমার বাসায় আসিলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতকগুলি গোপন কথা বলিতে চাহি। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করিতে পারো, তবে তৎসম্বন্ধে প্রমাণও দেখাইতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শ দিতেও ইচ্ছা করি। আমি ভগবানকে অন্তরে রাখিয়া আশা করিতেছি সেই পরামর্শ মতে চলিলে তুমি একদিন সুখী হইতে পারিবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নহে। ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব, তোমার কথা শুনিব এবং তোমার চরণতল স্পর্শে আমার গৃহখানিকে চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব, এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এই সুখ হইতেও আমাকে বঞ্চিত করিতে চাও, তবে সে কথা আমাকে লিখিও, আমি তদুত্তরে পত্রযোগেই সকল কথা জানাইব। যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে, তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাইও, তাহার পরে আমার যাহা বক্তব্য তাহা তাহাকেই বলিব।
2: নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মনমথনাথ মজুমদার।

শুনছিলেন নাটক ডিটেকটিভ, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনায় মানুষ কুমার মিশ্র। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ু রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের আদালতগুলিকে আধুনিকীকরণের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আগামী 14 ও 15 মে ব্রিকস বিদেশমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। আগামী দুদিন জয়ী বিধায়করা শপথ নেবেন।

0: থাইল্যান্ড ওপেন ব্যাডমিন্টনে চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি জুটি জয় দিয়ে অভিযান শুরু করেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ, তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের পুর প্রতিনিধি রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষামন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে, এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএ আরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি দিতে হবে না। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা ভূ রাজনৈতিক ইত্যাদি যে কোনো বাধার বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করে তোলার ক্ষমতা রাখে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত সিআইআই বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন 2026 বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, খণ্ড বিখণ্ড ভূ রাজনৈতিক ও ব্যবসায়িক পরিস্থিতির কারণে বিশ্ব প্রতিদিন নানা সংকটের মুখোমুখি হচ্ছে, কিন্তু ভারত ধারাবাহিকভাবেই প্রতিকূলতাকে সুযোগে রূপান্তরিত করে চলেছে। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সময় ভারতের অভ্যন্তরীণ শিল্পখাতকে শক্তিশালী করতে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মানদণ্ডে প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশের কাছে এতটাই পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা ভান্ডার রয়েছে যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। ভারত চলতি মাসের 14-15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে। বৈঠকে পৌরোহিত্য করবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্রিক্স সদস্য ও অংশীদার দেশগুলোর বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
1: 14 और 15 तारीख को ब्रिक्स विदेश मंत्री की उनकी बैठक हो रही है, जिसकी अध्यक्षता हम लोग कर रहे हैं। पहला पड़ाव प्रधानमंत्री का संयुक्त अरब अमीरात का होगा। इसके अलावा जो 4 अन्य देश हैं, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है।
0: অপারেশন সিন্ধু চলাকালীন পাকিস্তানকে চীন সমর্থন করেছিল কিনা সে সংক্রান্ত এক রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই রিপোর্ট পূর্বের তথ্যকে সমর্থন করে। তিনি বলেন, অপারেশন সিন্ধুর ছিল পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার জবাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এবং পরিকল্পিত প্রত্যাঘাত, যার উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে এবং তার নির্দেশে পরিচালিত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদী পরিকাঠামো ধ্বংস করা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকারের আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড়। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি কে পালানিসামির নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে এর পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সিভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর আজ সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। সফরের প্রথম পর্যায়ে তাঁর সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে আকাশবাণীর সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল।

0: আরিয়ান নিউজ কলকাতাতে। দেশের আদালতগুলি আধুনিকীকরণ ও এই উদ্দেশ্যে সরকারি বরাদ্দ 40 থেকে 50 হাজার কোটি টাকা সুনিশ্চিত করার নীল নকশা প্রস্তুত করতে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমারের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন। জুডিশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কমিটি আদালতগুলির পরিকাঠামোগত অভাব দূর করতে সরকারের থেকে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা পেতে সাহায্য করবে। বিচারপতি কুমার ছাড়াও এই কমিটিতে থাকছেন কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা ও বম্বে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক, অশ্বিনী কুমার মিশ্র ও সোমা শেখর সুন্দরেশন। ভারত চলতি মাসে 14 ও 15 তারিখে ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার পদে আজ মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। আগামীকাল প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও এই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 2 চব্বিশ পরগনার বিধায়করা। বৃহস্পতিবার প্রথমার্ধে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা শপথ গ্রহণ করবেন। রাজ্যে পরবর্তী সময়ে কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা সব দপ্তরকে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। আজ অসম সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে পূর্ত দপ্তরের ময়দান টেন্টে বৈঠকে বসেছিলেন শ্রী অধিকারী। সেখানেই বলা হয় বুধবার মুখ্যমন্ত্রী নবান্ন সভাগারে আগামীকাল একটি পর্যালোচনা বৈঠক করবেন। পশ্চিমবঙ্গে মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে কলকাতা পুলিশ। দীর্ঘদিনের মোস্ট ওয়ান্টেড মাওনেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলাকে আজ উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ আজ এক সাংবাদিক বৈঠকে কথা জানান।
1: অ্যারেস্ট হয়েছে উত্তর কাশীপুর এরিয়া থেকে, বাট অরিজিনালি সি ইজ ইনহাবিটেন্ট অফ নদিয়া চাকদা। একটা মামলা ছিল 2004-05 সালে, কিন্তু মেইনলি ঝাড়খণ্ডের মামলা আছে, যেখানে সি ওয়াজ পার্ট অফ অ্যান আর্মড স্কোয়াড and regional committee member. Jharkhand police has announced a reward of 15 lakhs depending on the rank of the Maoist leader. Then we'll interrogate her and find out other details about other members operating in Jharkhand area.
0: এদিকে আরেক মাও নেতা মাধাই পাত্র আজ কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। হুগলির জাঙ্গিপাড়ার বাসিন্দা এই মাওবাদী নেতাকে দীর্ঘদিন ধরেই পুলিশ খুঁজছিল। আত্মসমর্পণকারী এই ব্যক্তি কেন্দ্রীয় সরকারের পুনর্বাসন নীতির আওতায় অর্থনৈতিক সহায়তা পাবে। কলকাতার তিলজলা থানা এলাকার তোপশিয়ার একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে আজ দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে আজ দুপুরে আবাসনের ভেতরে থাকা ব্যাগ তৈরির ছোট কারখানায় 30 জন কাজ করছিলেন। সরু তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশ নামে দুজনের। দমকলের 5টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আজ ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। ব্যাডমিন্টনে ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ থাইল্যান্ড ওপেন 2026-এ জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছেন। থাইল্যান্ডের ব্যাংককের নিমিবুত্র স্টেডিয়ামে শীর্ষ বাছাই সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ইন্দোনেশিয়ার জুটিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। মালয়েশিয়ার জুটির মুখোমুখি হবেন তারা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তির পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। এদিকে রাজস্থান পুলিশ এই ঘটনায় 15 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তামিলনাড়ুর রাজনীতিতে আবারও নাটকীয় মোড়, সরকারকে সমর্থনের প্রশ্নে দুভাগ এআইএডিএমকে। খবর পড়া শেষ হল।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে কনস্টেবল পদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মোট শূন্য

পদের সংখ্যা 404টি। বেতনক্রম 21,700 টাকা থেকে 69,100 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যাট্রিক পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। প্রার্থীদের ইউপিআই অথবা নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 100 টাকা ফি দিতে হবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না। বিস্তারিত জানতে লগ ইন করুন www.recruitment.ssb.gov.in। অন্য একটি বিজ্ঞপ্তিতে রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে 8 জেলায় 11 মাসের চুক্তিভিত্তিক ড্রাইভার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা 50টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আবেদন করতে পারবেন 13 থেকে 16 মে পর্যন্ত। জেলাভিত্তিক সরাসরি ইন্টারভিউ নির্দিষ্ট সময়ে পূরণ করা আবেদনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত জানতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ওয়েবসাইট দেখে নিতে পারেন। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা এখন শুনবেন রাগ প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানের শিল্পী কৃষ্ণা গঙ্গোপাধ্যায়।

শুনছিলেন এক প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুবাসিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, বিভিন্ন শিল্পীর কণ্ঠে অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 অনুষ্ঠান যুববাণী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30, হিন্দি ছায়াছবির গান সকাল 10:30, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 11:00, বাংলা ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। বেলা 1:05 আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। লোকগীতি বেলা 1:40, শিল্পী বলাকা দে মজুমদার। রাগ প্রধান গান শুনবেন বেলা 1:50, পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়। চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45, শিল্পী যুথিকা চাকমা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধে 6:05, ঘর গৃহস্থীর আসে সন্ধে 6:30, এরপরে শুনবেন লোকগীতি শিল্পী বলাকা দে মজুমদার। সৃজনী রাত 8:05 আধুনিক গান, রাত 8:30 শিল্পী গৈরিকা চন্দ। বীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে শুনবে নজরুলগীতি রাত 9:00, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত রাত 9:30। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10 আধুনিক গান শুনবেন রাত 10:15 শিল্পী আশা ভোসলে। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লেনা মণিজরা, এছাড়াও সন্ধে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসহ আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 23.1°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 50%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 34°C এবং 24°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।